শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। আজকের আনন্দধ্বনি শেষ করব, কারণ সময় বলছে থামতে হবে। শেষ শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM।

Rainbow-te. ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী হলাম। আর পুজো তো মাত্র 8 দিন বাকি, তবে আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনের কথাই আজ বলবো। আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। এক মুহূর্তের জন্য ছোটবেলার কথা মনে করুন তো, যখন আপনি যদি মফস্বল এলাকায় থেকে থাকেন তাহলে ঘাসের ওপর শুয়ে, বা শহরে থাকলে ছাতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, পাখির মতো মেঘের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, তখন আকাশ ছিল আকাঙ্ক্ষার একটা সীমাহীন ক্যানভাস। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই উপলব্ধি স্পষ্ট হয়ে উঠল যে আমরা আমাদের পাখি সঙ্গীদের মতো আকাশে উঠতে পারবো না। তবুও কারুর কারুর জন্য সেই স্বপ্নটা একটা অসাধারণ কিছুতে রূপান্তরিত হয়েছিল, বিমানবাহিনীর পাইলট হওয়ার স্বপ্ন। অনেকেরই পূরণ হয়েছিল এই স্বপ্ন। তো আজ 8ই অক্টোবর পালিত হচ্ছে ভারতীয় বিমানবাহিনী দিবস। আমরা জাতি হিসেবে একত্রিত হয়ে ভারতীয় বিমানবাহিনীর অসাধারণ কৃতিত্ব এবং এর কর্মীদের অবিচল থাকার অঙ্গীকারকে শ্রদ্ধা জানাই। তারা যারা তাদের শৈশবের স্বপ্নকে কখনো বিসর্জন দেননি, যারা খেলনা প্লেনের বদলে আসল প্লেন হাতে তুলে নিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং যারা আজ আমাদের দেশের আকাশসীমা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এই শ্রদ্ধাঞ্জলি তাদের অবিচল অঙ্গীকার, অক্লান্ত পরিশ্রম এবং সেই সব স্বপ্নের প্রতি যা আমাদের জাতিকে তারার মতো উজ্জ্বল করতে অনুপ্রাণিত করে গেছে এবং করে যাচ্ছে। ইন্ডিয়ান এয়ারফোর্স ডেকে নিয়েই আজ কথা হবে এক ঘন্টা। তবে এখন আপনার জন্য আসতে চলেছে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন ঠিক 6:16। তো আজকে তো একটা বিশেষ দিন, ভারতীয় বিমান বাহিনী দিবস, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। প্রতি বছর 8 তারিখে, মানে 8ই অক্টোবর এটা পালিত হয়। 1932 সালের 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনী IAF আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল। আর IAF এর মূল মন্ত্র হল নভ স্পর্শম দীপম, গৌরবে আকাশ স্পর্শ করো, যা ভগবদ্গীতার 11 অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো এই যে এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স

দেশের আকাশ সীমার সুরক্ষা করছেন, যুদ্ধকালীন সহায়তা দিচ্ছেন তারা, প্রাকৃতিক যেসব দুর্যোগ হচ্ছে সেখানে ত্রাণ নিয়ে উদ্ধার কার্যে ভারতীয় বিমান বাহিনীর বীরত্ব আর অবদানকে এই দিনে সম্মান জানানো হয়। এই উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো এবং প্যারেডের আয়োজন করা হয়। তো ভারতীয় বিমান বাহিনীর এই যে ইতিহাস, সেই 1932 সালে স্বাভাবিকভাবেই তখন ব্রিটিশ শাসন ছিল, কিন্তু তারপরেও এই দিনটা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন। একেবারে শুরুর দিকে ভারতীয় বিমান বাহিনীর কাছে শুধুই অল্প কয়েকটা প্লেন ছিল, তবুও সামরিক ও বিমান প্রযুক্তির এত দ্রুত অগ্রগতি হয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে এটা পরবর্তীকালে একটা অপ্রতিরোধ্য বাহিনীতে তৈরি হয়েছে। এটা আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে কিন্তু ভীষণ গর্বের ব্যাপার যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ভীষণই শক্তিশালী। এর বিশাল কৃতিত্ব ভারতীয় বিমান বাহিনীর প্রথম চিফ অফ এয়ার স্টাফ সুব্রত মুখার্জির, যিনি এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন এবং তার কার্যকালেই ডাসল্ট মিস্টেয়ার, ক্যানবেরা, হকার হান্টার এবং ফল অ্যান্ড নাটের মতো নতুন ও উন্নত বিমান অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাধারণভাবে শুরু হয়েছিল ভারতীয় বিমান বাহিনী ভারতীয় আকাশ সীমা রক্ষার প্রতি তার অঙ্গীকারের মাধ্যমে নিজেকে বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনী হিসেবে কিন্তু প্রমাণ করেছে। সৈন্যদের জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ এবং সেরা সরঞ্জামের মাধ্যমে এই অঙ্গীকার কিন্তু অপরিবর্তিত রয়েছে। ভারতীয় বিমান বাহিনী ভীষণই শক্তিশালী এক বিমান বাহিনী, এবং ভারতীয় বিমান বাহিনীর সেই সমস্ত মানুষেরা যারা, সেই সমস্ত পাইলটেরা যারা আকাশ সীমা রক্ষা করে যাচ্ছেন, আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দিচ্ছেন, দূর থেকেও শত্রুকে আইডেন্টিফাই করে ফেলছেন এবং তক্ষুনি ব্যবস্থা নিতে পারছেন, এটা কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বেরও ব্যাপার আর খুব নিশ্চিন্ততারও ব্যাপার যে আমরা নিশ্চিন্তে আমাদের ঘুমটা ঘুমোতে পারছি যখন তারা আমাদের আকাশ সীমা পাহারা দিচ্ছেন। ভারতীয় বিমান বাহিনীকে নিয়ে আরও কথা তো অবশ্যই বলবো, কিন্তু এখন কিশোর কুমারের কণ্ঠে একটি গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আর আজ ভারতীয় বায়ুসেনা দিবস, এয়ারফোর্স ডে, তাই তাদেরকে নিয়েই কথা বলছি আজ। তো বায়ুসেনার কথা বলতে বলতেই আরেকটা কথাও জানিয়ে রাখি যে 1949 সালের 15ই জানুয়ারি ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীতে প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে কিন্তু প্রত্যেক বছর 15ই জানুয়ারি সেনা দিবস পালিত হয়, আর আজ হচ্ছে বায়ুসেনা দিবস। ভারতীয় সেনাবাহিনী, সে স্থলবাহিনী হোক, বায়ুবাহিনী হোক বা নৌবাহিনী হোক, সীমান্ত রক্ষা করার পাশাপাশি আরও অনেক কাজ করেন, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, অন্যান্য জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনারা নিজেদের জীবন বিপন্ন করতেও পিছপা হন না। তাদের সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের সকলের কাছে কিন্তু অনুপ্রেরণার উৎস। তো ভারতীয় বায়ুসেনার গত 5 বছরের সাফল্যের কাহিনী একটু বলবো, কিন্তু তার আগে আপনার জন্য রয়েছে একটি গান ইন্দিরা শিল্পগোষ্ঠীর কণ্ঠে। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, সেই জন্য আজ তাদেরকে নিয়েই কথা হচ্ছে যারা আকাশপথে নিজেরা জেগে থেকে আমাদের নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা করে দেন, দেশকে রক্ষা করেন, সেই ভারতীয় বিমান বাহিনীকে নিয়েই কথা হচ্ছে। তো ভারতীয় বিমান বাহিনীর সাফল্যের ইতিহাস গত 5 বছরে যদি বলতে চাই তাহলে অনেক কিছুই আছে, তবে কিছু কিছু জিনিস একটু মনে করিয়ে দিই। এই যে 2021 থেকে 2025-এর মধ্যে ভারতীয় বায়ুসেনা মানে IAF এর আধুনিকীকরণ হয়েছে, দেশীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মহড়া, মানবিক উদ্ধার কাজ এবং যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কিন্তু ভারতীয় বায়ুসেনা। আধুনিকীকরণ ও আত্মনির্ভরতা এসছে ভারতীয় বায়ুসেনার, দেশীয় প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 2024 সালে কিন্তু এই গুরুত্বটা মানে SU-30 MKI এর AL-31 FP-এঞ্জিনের জীবনকাল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সঙ্গে সঙ্গে HAL এর সঙ্গে প্রায় অনেক টাকার এঞ্জিন চুক্তি হয়েছে, এছাড়াও আরও অনেক কিছু হয়েছে। আন্তর্জাতিক মহড়ায় সাফল্য, গত 5 বছরে IAF বিভিন্ন দেশের বিমান বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ যৌথ মহড়ায় অংশ নিয়েছে। 2023 সালে প্রথমবার জাপানের সঙ্গে এক্সারসাইজ ভীর গার্জিয়ানের অনুষ্ঠিত এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। একই বছরে কিন্তু তেজাস প্রথমবার আন্তর্জাতিক এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগে অংশগ্রহণ করে। আরও অনেক কথা আছে, মানে ভারতীয় বিমান বাহিনী এই মুহূর্তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা পুরো নিশ্চিন্ত, আমাদের আকাশপথ সুরক্ষিত, এটা আমরা বলতে পারি। আরও কথা বলবো ভারতীয় বিমান বাহিনীর জন্মদিন আজ তাকে নিয়ে, তবে তার আগে এখন আপনার জন্য আসতে চলেছে একটি গান রুমা গুহঠাকুরতার কণ্ঠে 107 FM।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোতে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ একটা বিশেষ দিন, আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স ডের সকালবেলা কথা বলছি যুদ্ধের আকাশ নিয়ে। তো যুদ্ধের আকাশ, যুদ্ধ আসবো আসবো হলে নাকি কী করে বুঝবেন? একটা অনেক পুরনো প্রচলিত কথা শোনা যায়, সেটা হচ্ছে যে যখন দেখবেন আকাশে ঘন ঘন যুদ্ধ বিমানের যাতায়াত, তখন বুঝবেন যুদ্ধের থেকে আর বেশি দূরে নেই। তো যুদ্ধ তো কেউই চায় না সারা পৃথিবী জুড়ে, কিন্তু যুদ্ধ তো হয়, এবং যুদ্ধ হলে তখন নিজেদেরকে তো সেই রকমভাবে স্ট্রং রাখতে হবে যাতে সেই যুদ্ধর আমরা মোকাবিলা করতে পারি। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে যে আমরা গর্ব করতে পারি, আকাশপথ পুরোপুরি আমাদের একেবারে নিশ্চিত এবং আকাশপথ পুরোপুরি নিশ্চিন্ততায় ভরা, এইটা বলতে পারি। ইন্ডিয়ান এয়ারফোর্সের বেশ কিছু সাফল্য আছে, তবে 2025 সালের অপারেশন সিন্দুরের সাফল্য অবশ্যই উল্লেখ করতে হবে। আর এছাড়াও স্বাধীনতার পর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের IAF-এর সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যের গল্প বলতে হলে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা IAF-এর ভূমিকাকে অন্যতম প্রধান অধ্যায় হিসেবে ধরা হয়। এটা শুধু একটা বিমান যুদ্ধের সাফল্য ছিল সেটা তো নয়, স্থল নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বিত অভিযানের একটা বড় উদাহরণও। তো 1971-এ IAF-এর ঐতিহাসিক সাফল্য IAF-এর দ্রুত এয়ার সুপিরিয়রিটি প্রতিষ্ঠা করে এবং পাকিস্তানি বিমান বাহিনীর কার্যক্ষমতা সীমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সরকারি ইতিহাস অনুযায়ী IAF-এ এই যুদ্ধে 4000-এর বেশি মানে সর্টিজের পরিচালনা করেছিলেন, এর ফলে পাকিস্তানি বিমান ঘাঁটি ও সামরিক যে অবকাঠামো ছিল ওই সময় 1971 সালে, সেটার ওপর মানে ধারাবাহিকভাবে অভিযান চালানো সম্ভব হয়েছিল। ভারতীয় স্থলবাহিনীকে একটা ক্লোজ এয়ার সাপোর্টও দেয়া গিয়েছিল। তো এই ঘটনার সঙ্গে সঙ্গেই অনেকটা পরে এমন একজন মানুষের কথা বলবো যিনি একসময় আমাদের রাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি যে কীভাবে মানে প্রত্যক্ষ

না হলেও পরোক্ষভাবে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সকে শক্তিশালী করে তুলেছেন সেই সব ব্যাপারে জানাবো। কিন্তু তার আগে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান শুনুন। গানটি ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:48। আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, আর ইন্ডিয়ান এয়ারফোর্স ডেতে যুদ্ধের আকাশ নিয়ে কথা বলছি। যুদ্ধের আকাশ নিয়ে কথা বলতে বলতে এমন কিছু মানুষের কথা বলতে ইচ্ছে করে যারা আমাদের জন্য, আমাদেরকে বাঁচাতে, দেশকে বাঁচাতে নিজেদের প্রাণ দিয়ে গেছেন। একটা বিখ্যাত ঘটনা, ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখো 14 ডিসেম্বর 1971 শ্রীনগর এলাকায় পাকিস্তানের বিরুদ্ধে তিনি আকাশপথে লড়াই করছিলেন। তিনি শেষ পর্যন্ত শহীদ হন এবং মরণোত্তর পরমবীর চক্র পান। তিনি IAF-এর একমাত্র পরমবীর চক্র প্রাপক, তার কথাটা এই জন্যেই মনে করালাম। আরও অনেক কিছুই জানাতে চাই আপনাকে, যে এখন আমাদের ভারতীয় যে আকাশ বাহিনী, মানে ভারতের যারা ইন্ডিয়ান এয়ারফোর্সের যারা রয়েছেন, যে বাহিনী রয়েছে, সেটা কিন্তু ভীষণ সক্ষম, স্বনির্ভর একটা বাহিনী। আর এই যে পুরোপুরি স্বনির্ভর হয়ে ওঠার পেছনে অনেকেরই ভূমিকা আছে, তবে একজনের ভূমিকা না বললে চলবেই না। তিনি সরাসরি ভারতীয় বিমান বাহিনীর কর্মী বাহিনীতে ছিলেন না, তবে একজন একজন DRDO-র প্রধান, এয়ারোস্পেস বিজ্ঞানী এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। বুঝতেই পেরেছেন কার কথা বলছি, ডক্টর APJ আব্দুল কালাম আজাদের কথা বলছি। ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণ, কৌশলগত শক্তি বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তির আত্মনির্ভরতায় তার অবদান অনন্য এবং অপরিসীম। কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডক্টর কালামের নেতৃত্বে পরিচালিত ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে IGMDP, বিমান বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর আওতায় তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলোর নাম বলি। আকাশ মিসাইল, ত্রিশূল। ত্রিশূল হচ্ছে, আকাশটা হচ্ছে একটা মাঝারি পাল্লার মাটি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেম, যা বিমানবাহিনীকে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে সাহায্য করে। আর ত্রিশূল হচ্ছে স্বল্প পাল্লার এই মিসাইল ব্যবস্থাটা বিমানবাহিনীর তাৎক্ষণিক প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট LCA তেজাসের যে উন্নয়ন, বিমানবাহিনীর জন্য ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে হালকা যুদ্ধ বিমান তৈরির প্রকল্পে ডক্টর কালামের অবদান ছিল ঐতিহাসিক। তিনি DRDO-তে থাকাকালীন LCA তেজাস প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে তার দক্ষতার কারণে এই বিমানের নকশা ও মানে যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যাতে সহজ করা যায়, সেটা তিনি করতে পেরেছিলেন, যা বর্তমানে বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি। এছাড়াও দেশীয় রাডার ব্যবস্থা ও প্রযুক্তির আধুনিকীকরণ করেছিলেন। প্রথম Sukhoi-30 যুদ্ধ বিমান ওড়ানো রাষ্ট্রপতি 2006 সালে, তিনি তখন ভারতের রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার থাকাকালীন 74 বছর বয়সে তিনি বিমানবাহিনীর দূরপাল্লার যুদ্ধ বিমান Sukhoi-30 MKI তে উড্ডয়ন করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় রাষ্ট্রপ্রধান যিনি ফাইটার জেটে ওড়েন। এর মাধ্যমে তিনি বিমানবাহিনীর পাইলটদের মনোবল তুঙ্গে নিয়ে যান এবং প্রযুক্তির কার্যকারিতা নিজে পরখ করেন। এটা কিন্তু একটা বিরাট পাওনা আমাদের, ওনার মতো একজন

মানুষকে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছিলাম। সেই জন্য কিন্তু ভারতবর্ষের বিমান বাহিনীর যে গর্বের জায়গাটা আরও অনেকটা বেশি গর্বের জায়গা হিসেবে সমস্ত ভারতীয়র কাছে তৈরি হয়ে গিয়েছে। আরও কথা বাকি আছে কিন্তু আজকের দিনটাকে নিয়ে। আসলে এই কথাগুলো বলতে গেলে না নিজেদেরই মনটা বুকটা গর্বে ভরে ওঠে। আর এবারে যে গানটা আসতে চলেছে সেটা ইন্দ্রাণী সেনের কণ্ঠে, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় ভোরাই থেকে প্রায় বিদায় নেবার হয়ে গেছে। তার কারণ সময় এখন ঠিক 6:57। আজকে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, সেই জন্য ভোরাই জুড়েই ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে অনেক কথা হলো, যুদ্ধের আকাশকে নিয়ে কথা হলো। আর প্রতি বছর একটা থিম থাকে এই দিনের, এবছরও আছে পাওয়ার ইন।

পার্টনারশিপ এই বছরের থিম, অর্থাৎ অংশীদারিত্বের শক্তি। ইন্ডিয়ান এয়ারফোর্স আরও এগিয়ে যাক, আরও আমাদের দিনকে দিন গর্বের অন্য ছবি দেখাক, এটাই আমরা চাই। আর এখন পরের ঘন্টায় যেতে যেতে আপনার জন্য যে গানটা রেখেছি সেটা অবশ্যই বন্দে মাতরম, সবিতাব্রত দত্তের কণ্ঠে। শুনতে থাকুন 107 FM রেইনবো। খবরের পর ফিরে আসছি আবার।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ GST পরিষদের 57 বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে এই বৈঠকে GST সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। 94তম বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু ভারতীয় বায়ুসেনা, অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 13টি দেশ। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইক্যাভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে এবং সরবজোৎ সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হতে চলা চলতি বছরের ISSF শ্যুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা আপনার সঙ্গী হলাম আজকে। আর তো মাত্র 8 দিন মাঝখানে, তাই না? পুজো এসেই গেল তো, সকালে চায়ের কাপে দিন প্রথম চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি খোলার আগে যে গানটা রেখেছি আপনার জন্য, সেটা অনুপম রায়ের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর দিনের ডায়েরি খুলে প্রথমেই যেটা জানাতে চাই সেটা হচ্ছে আজ ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। আকাশময় নজরদারি রাখেন যারা দিন রাত, যাদের জন্য প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি তাদের প্রত্যেককে স্যালুট জানাই। আর আজ চোখের যত্ন নেওয়া শুরু করুন, আজ থেকেই শুরু করুন, কারণ আজ ওয়ার্ল্ড সাইট ডে। একটু অ্যাডভেঞ্চার খুঁজছেন? অচেনা জায়গা, অচেনা ভাঙাচোরা রাস্তায় একটু হারিয়ে যাওয়া যেতেই পারেন। আজ ইন্টারন্যাশনাল অফ রোড ডে। আজ আবার অক্টোপাস ডে। যাই হোক, অক্টোপাস নিয়ে আমি অন্য কথা বললাম না, বাকিটা পরে কথা হবে। তো আজ অক্টোপাস ডে, সেটা কীভাবে সেলিব্রেট করবেন আপনি ডিসাইড করে নিন। আর আজকে একটা খুব মজার দিন, সেটা কী বলুন তো, পৃথিবীর অনেক দেশেই আজ মল ওয়াকিং ডে। ধুর, এটা আবার দিন নাকি? আমরা তো সবসময় মলে ওয়াকই করি, জিনিসপত্র কেনার থেকে ঘুরি তো বেশি। পুরো গরমকাল মলেই কেটে যায় কলকাতার অসংখ্য লোকের। আর পুজোর তো দুমাস আগে থেকে মল ওয়াকিং, রোজই মল ওয়াকিং ডে। আজ দিনটা যেহেতু মল ওয়াকিং ডে, সেহেতু আজকে ওয়াকিং তো হবে না, ধাক্কা ধাক্কাই হবে, সেটা করে আসুন না হয় একবার বিকেলের দিকে। মানে রোজ এই সময় মলে না গেলে হয়? পুজোর আগে বলে কথা, মাত্র 8টা দিন রয়েছে মাঝখানে, তো দিনগুলো তো ভালোভাবেই সেলিব্রেট করতে পারবেন বলে মনে হচ্ছে। এবার তাহলে বন্ধ করি দিনের ডায়েরি। বন্ধ করলাম দিনের ডায়েরি আর মল ওয়াকিং ডের কথা মনে করে আমার একটা গানই আপনাকে শোনাতে ইচ্ছে করলো, সেটা জোজোর গাওয়া এবার পূজোয়। শুনুন 107 FM রেইনবোয়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি জানতে চান আপনি কোন কোন সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেনবো নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে অভিনেতা রাজকুমারের জন্মদিন, মানে ওনার নামটা শুনলেই না সেই আপকি পেয়ার বহুত সুন্দর হ্যায়, ওই ডায়লগটাই মনে পড়ে যায়। জানেন তো, মীনা কুমারী আর রাজকুমারের সেই অসাধারণ জুটি মনে পড়ে যায়। তো আজকে রাজকুমারের মতো একজন অসাধারণ অভিনেতার জন্মদিন, সেই সঙ্গে সঙ্গে আমাদের ভীষণ প্রিয় অভিনেতা আমাদের কলকাতার রাজেশ শর্মার আজ জন্মদিন। আর এসআরকের বাড়িতে তো আজকে বিশাল পার্টি হচ্ছে, নিঘাত, তার কারণ আজ গৌরী খানের জন্মদিন। এতজনের সঙ্গে আপনি, এতজন বাঘা বাঘা সেলিব্রিটির সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করে ফেলেছেন, আর কি পার্টি করুন, আর পার্টিতে ডাকবেন কিন্তু, উইশ করে।

হ্যাঁ, এই উইশের পর আপনার জন্য আসতে চলেছে 107 FM রেনবোয়ে যে গানটা সেটা জুবিন গার্গের গাওয়া, আমার খুব পছন্দের, তাই আমি শোনাবই। আর আমি জানি আপনি শুনবেনই, ফিরছি গানের পর।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল,
4: হাওয়া অফিসের হালচাল 107 FM রেনবোয় শুনছেন নমস্কার কলকাতা। সময় এখন ঠিক 7:27 আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। এবার হাওয়া অফিসের হালচাল বলি, এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি। তো আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে, সাধারণত মেঘলা আকাশ, আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাবা, এই বৃষ্টি কি আর যাবে না, পুজো এসে গেল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এবার গত 24 ঘন্টার ব্যাপারটা কীরকম ছিল সেটা বলি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আমাদের বাড়িতে একজন বলছিল কম্বল নামাবো, বাবা গরমে মরে যাচ্ছে লোকজন। কিছু লোক এত শীত কাতরে হয় না, মাত্র 2 ডিগ্রি কম, ভাবুন 28-এই এই অবস্থা। আর মিনিমাম টেম্পারেচার ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.47 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রের মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য আলাদা করে কোনো সতর্কবার্তা নেই। এটাই যে কী আনন্দ হয় ভাবতে পারবেন না। তার উপর আবার পুজো এসে গেছে, তো এই সময় বাঙালির মন তো খালি মাছ মাছ করে। আর এইবারে যেটা করব, হাওয়া অফিসের হালচাল জানিয়ে দিয়েছি, আপনাকে একটা গান শোনাবো, সেটা অন্তরা মিত্রের গাওয়া।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল।
4: আমি অরুণিমা, ফিরছি ঠিক 4 মিনিট পর 107 FM রেইনবোয়ে। শুনতে থাকুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শহরের ইতিকথা 107 FM রেনবো। নমস্কার কলকাতায়। রোজ সকালে আমরা কলকাতা শহরের মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে খুঁজে বার করার চেষ্টা করি, যে কলকাতার পদ ঘাট রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই, যেই সেই পুরনো কলকাতার কোনো বাড়ির সামনে হয়তো কখনো থমকে দাঁড়াই, তবু তার সঙ্গে জুড়ে থাকা গল্প, জুড়ে থাকা ইতিহাস সেগুলো জানার চেষ্টা করি কি। তবে সেই দায়িত্বটা নিয়ে নেয় আমাদের এই যে শহরের ইতিকথা। শহরের ইতিকথা কিন্তু রোজ জানিয়ে দেয় কলকাতা শহরের এই রকম অনেক কথা। তো আজকে যেটা জানাবো সেটা হচ্ছে যে এয়ারফোর্স ঘাঁটির কথা। আজকে যেহেতু এয়ারফোর্স ডে, কলকাতা আর তার আশপাশের অঞ্চলের সামরিক ইতিহাসে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন একটা গুরুত্বপূর্ণ নাম। বলা যায় প্রথম এয়ারফোর্স ঘাঁটি এটাই। এটা ভারতীয় বায়ু সেনার অন্যতম প্রাচীন বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানক্ষেত্র মিত্রবাহিনীর সামরিক ও পরিবহন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার এটার ঐতিহাসিক পটভূমিটা বলি। ব্যারাকপুরের যে বিমানক্ষেত্রটি দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় বিশেষ গুরুত্ব লাভ করে, 1943 সালে এই বিমানক্ষেত্রটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীও এটা ব্যবহার করে। বার্মা অঞ্চলে জাপানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য এখান থেকে বিমান পরিচালনা করা হতো। 1944 সালে ব্যারাকপুরের বিমানঘাঁটিকে সেকেন্ড ইন্ডিয়ান গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার পর ভারতীয় বায়ুসেনার অধীনে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়। 1950 সালের 16 মার্চ এটি 310 নম্বর স্টেশন হিসেবে পরিচিত হয় এবং 1951 সালের 16 আগস্ট এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর নম্বর 6 উইং হিসেবে পুনর্গঠিত হয়। এবার 1951 থেকে 1966 সাল পর্যন্ত ব্যারাকপুর ঘাঁটি মূলত পরিবহন বিমানের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে সেনা আর জিনিসপত্র পরিবহনে এই ব্যারাকপুর মানে এয়ারফোর্স যে এরিয়াটা ছিল বা ব্যারাকপুর যে ঘাঁটিটা ছিল সেটা ভীষণ উল্লেখযোগ্য ছিল। পরবর্তীকালেও এখানে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ইউনিট মোতায়েন করা হয়। ব্যারাকপুরের সঙ্গে ভারতীয় বায়ুসেনার পরিবহন বিমান পরিচালনার একটি উল্লেখযোগ্য ইতিহাস জড়িত। সেই ইতিহাসটা হচ্ছে 1963 সালে এখানে ডগলাস ডাকোটা বিমান পরিচালিত হতো। সেই সময় দুটি ডাকোটা ইন্দোনেশিয়ার বান্দুয়াংয়ে পাঠানো হয়েছিল, যেখানে ভারতীয় বায়ুসেনার কর্মীরা ইন্দোনেশিয়া থেকে ডি হ্যাভিল্যান্ড ভ্যাম্পায়ার বিমানে ভারতে নিয়ে আসার কাজে অংশ দেন। আর এখন যে গুরুত্বটা রয়েছে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনের, সেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এটা 2012 সাল থেকে এখানে আবার স্থায়ী হেলিকপ্টার ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, উপস্থিতি রয়েছে। ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন শুধু কলকাতার সামরিক ইতিহাসের একটি অংশ নয়, ভারতীয় বায়ুসেনার বিকাশের ইতিহাসেও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক কর্মকাণ্ড থেকে শুরু করে স্বাধীন ভারতের পরিবহন ও প্রতিরক্ষা ব্যবস্থায় এর অবদান, সব মিলিয়ে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন কিন্তু আজও ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই কথাগুলোই কিন্তু আমরা জানাই শহরের ইতিকথায়।
1: শহরের ইতিকথা।
0: শহরের ইতিকথার পর আপনার জন্য যে গানটা আসতে চলেছে তার জন্য রিকোয়েস্ট করেছে সৌভিক কসবা থেকে, বিশাল দাদলানির গাওয়া জয় জয় শিবশঙ্কর এবং অন্যান্য শিল্পীদের গাওয়া জয় জয় শিবশঙ্কর ফ্রম দ্য মুভি ওয়ার। এই গানটা শুনুন। ফিরছি গানের পর 107 FM রেনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 7:41 হয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন পরের ঘন্টার দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমরা। তো এই দৌড়ে দৌড়ে যেতে যেতে আপনাকে দৌড়ে দৌড়ে যেটা জানিয়ে দেব, সেটা হচ্ছে যে এই যে পুজোর সময় প্রচুর লোকজন রাস্তাঘাটে, সেই জন্য কিন্তু পুজোর সময় ট্রেন বাড়ানো হচ্ছে। পুজোর দিনগুলোতে 51টা স্পেশাল ট্রেন, 24 ঘন্টা পরিষেবা, সব স্টেশনে দাঁড়াবে গ্যালোপিং ট্রেনগুলো, বিরাট ঘোষণা রেলের। CCTV ক্যামেরার সাহায্যে ভিড়ের ওপর নজরদারি চালানো হবে। পুজোর আগে আর পুজোর দিনগুলোতে ভিড় সামলাতে যুদ্ধকালীন প্রস্তুতি রেলের। বিপুল ভিড়ের কথা মাথায় রেখে 24 ঘন্টা ট্রেন পরিষেবা চালু ঘোষণা করেছে রেল। পুজো স্পেশাল ট্রেন, দুর্গাপুজো স্পেশাল ট্রেন যেগুলো, সেগুলো চালানোর ঘোষণা করা হয়েছে। শুধু স্পেশাল ট্রেন নয়, যাত্রী নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল জানিয়েছে 10-15 অক্টোবর পর্যন্ত শিয়ালদা লালগোলা সেকশনে প্রি পুজো স্পেশাল ট্রেন চলবে। 16-21 অক্টোবর পর্যন্ত 51টি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে 38টি রাতের স্পেশাল ট্রেন, মানে দূর থেকে যারা ঠাকুর দেখতে আসবেন তাদের কিন্তু সমস্যা হবে না। সন্ধ্যার সময় 13টা স্পেশাল ট্রেন চলবে। এছাড়াও পুজোর দিনগুলোতে দুপুর 2টোর পর চলা মেমু ও EMU ট্রেনগুলো সব স্টেশনে দাঁড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল। পুজোর দিনগুলোতে প্রতিদিন 51টা স্পেশাল EMU চলবে। 10-15 অক্টোবরের মধ্যে মোট 80টি স্পেশাল দূরপাল্লা ট্রেন চলবে। শহরতলি যাত্রীদের সুবিধার্থে পুজোর দিনগুলোয় দুপুর 2টোর পর থেকে গ্যালোপিং ট্রেনগুলো সব স্টেশনে দাঁড়াবে। এছাড়াও পুজোর সময় উত্তর, মেন ও দক্ষিণ সেকশনে সন্ধ্যার পিক আওয়ারে 10টা স্পেশাল ট্রেন চালানো হবে। গভীর রাতে মেন, নর্থ ও সাউথ সেকশনে 38টা ওভারনাইট স্পেশাল EMU ট্রেন চালানো হবে। ভাবুন তো, সাংঘাতিক ব্যাপার আর কি। সারা রাত জেগে ঠাকুর দেখার সমস্ত ব্যবস্থা কিভাবে হতে পারে সবটাই জানিয়ে দিলাম। আর এইবার জানাতে চলেছি, পরপর 3টে গান আসতে চলেছে আপনার জন্য, 3-3 গানের হ্যাট্রিকে। আর 3-3 গানের হ্যাট্রিকে প্রথম যে গানটা রয়েছে আপনার জন্য, সেই গানটা হচ্ছে অনুপম রায়ের কণ্ঠে উড়ে যাক, তারপর অরিজিৎ সিং এর কণ্ঠে দুগ্গামা, আর একেবারে শেষে দেবায়ন ব্যানার্জির কণ্ঠে মেক পিয়ন। তাহলে শুনতে থাকুন পরপর 3টে গান, আমি ফিরছি 3টে গানের পর।
1: FM রেনবোতে 3

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবার একটা ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো, এবার আমি জানাই আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, একদম 10টা অবধি থাকব। তো একটু পরেই শুনবেন খবর, আর খবরের পর আবার চলে আসছি নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা নিয়ে আপনার কাছে। অনেক কিছু রয়েছে সেখানে, তো সেই সমস্ত কিছুর জন্য একটু অপেক্ষা করুন, কারণ এত কিছু শোনাতে গেলে তো একটু অপেক্ষা করতে হয়, তাই না? তো শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা। তাহলে পরের ঘন্টার দিকে এগিয়ে গেলাম।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশিষ্ট বলিউড অভিনেতা নানা পাটকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ ভোরে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিন্দা, আব তক ছাপ্পান, ওয়েলকাম সহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC-র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ GST পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে GST সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। OBC সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া SSC-র একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী বাংলার জন্য আজ, অর্থনীতির জন্য আজ এবং আগামীকাল ইতিহাস ও সংস্কৃতির জন্য 12 ও 13, ইংরেজি এবং গণিতের জন্য 13ই অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। বেসরকারি সংস্থা পাল্টালেও বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদেরই বহাল রাখতে হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এক নির্দেশিকায় তারা স্পষ্ট করে দিয়েছে শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না। রাজ্য সরকারের আবেদন মেনে এখনও পর্যন্ত প্রায় 3000 বারোয়ারি দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে অনুদান নেওয়ার জন্য রাজ্যের প্রায় 56,000 কমিটি আবেদন জানিয়েছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 16 তারিখ ষষ্ঠী থেকে 21 অক্টোবর 10 পর্যন্ত প্রায় 51টি বিশেষ ট্রেন চালাবে। 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা, দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়লাম। আমি অরুণিমা, 107 FM রেইনবো। আর এখন কি করব বলুন তো, জানেন তো,
3: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র,
2: সকাল সকাল কানে মন্ত্র দেব। এই কানে মন্ত্র দেওয়াটা আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। এই মন্ত্রটা না দিতে পারলে আমার নিজেরও ভেতরে কীরকম একটা অশান্তি হয়, সিরিয়াসলি বলছি। আচ্ছা, আপনি কি সেই মানুষটা যে সবার কাছে সেকেন্ড চয়েস? বন্ধুরা নিজেরা প্ল্যান করে বেরোনোর, তারপর কেউ হয়তো ক্যান্সেল করলো, তখন আপনাকে ডাকা হয়। ফার্স্ট চয়েস অন্য কেউ ছিল, আসলে আপনি ভালো।

মানুষ খুব একটা পিএনপিসি করতে পারে না, খুব একটা গুছিয়ে গেঁথে মানে লোককে বোর করতে পারেন না, কারুর লেগ পুলিং করতে পারেন না, এই ধরনের একটা মানুষ আর কি, ভালো মানুষ যাকে বলে আর কি। সেই জন্য আপনি খুব একটা ইন্টারেস্টিং নন, আপনি যতই ভালো হন না কেন। তো কেউ না এলে তখন আপনাকে ডাকা হয়, কারুর সময় কাটছে না তখন আপনার সাথে ফোনে কথা বলে। আমি একটা কথা বলছি, রিজেক্ট করা শুরু করুন। আমিও না ঠিক এরকম একটা মানুষ ছিলাম একটা সময় পর্যন্ত। তো নিজেকে অনেকটা বদলেছি, আর বদলেছি ওই জায়গা থেকেই রিজেক্ট করা শুরু করে। আপনি যখনই এদের রিজেক্ট করা শুরু করবেন, তখনই এরা ভাবা শুরু করবে, ওরে বাবা কি হলো, আমাদের সঙ্গে যেতে চাইছে না, আমাদের সাথে কথা বলতে চাইছে না, তখন দেখবেন আপনার সম্পর্কে এদের ইন্টারেস্ট বাড়বে, তারপর আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেই। আর এই পুজোয় ভাবছেন কোথাও বেড়াতে যাবেন, ওই বন্ধুগুলো যারা আপনাকে সেকেন্ড চয়েস ভেবে রেখেছে তাদেরকে একদম রিকোয়েস্ট করতে যাবেন না, একা একা একটা প্ল্যান বানিয়ে ফেলুন। এখন অনেক ধরনের এজেন্সি আছে, অসংখ্য এজেন্সি আছে, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে নিন, যারা মোটামুটি রিলায়েবল তাদের সঙ্গে কোথাও একটা চলে যান। দেখবেন এই যেতে যেতেই আপনার অসংখ্য বন্ধু হয়ে যাবে, যাদের কাছে বা যার কাছে আপনি হয়তো সেকেন্ড চয়েস নন, হয়তো আপনার মতোই একলা কোনো মানুষ, ভালো মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে আপনার। এতখানি স্বপ্ন দেখিয়ে দিলাম, এইবার প্ল্যানটা আপনি করেই ফেলুন। আর এইবার তাহলে মন্ত্র তো দেওয়া হয়ে গেছে, মন্ত্র কীভাবে কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার। তবে কিছুক্ষণ আগে মনটা বড় ভার হয়ে গেল, কেন বলছি একটু পরে। মন্ত্র দেবার পর যেটা জানাতে চাই সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন, আমাদের অনেকেরই ভীষণ প্রিয় অভিনেতা নানা পাটেকার আজ আমাদের ছেড়ে চলে গেছেন, মাত্র 75 বছর বয়সে। তো নানা পাটেকার আমি জানি অসংখ্য মানুষের প্রিয় অভিনেতা ছিলেন, সারা জীবন প্রচুর স্ট্রাগল করেছেন। ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে সামান্য একটা কলা খেয়ে সারাদিন থাকতেন, সারাদিন পোস্টার লাগাতেন, তখনও উনি অভিনেতা হয়ে মানে বলিউডের অভিনেতা হয়ে ওঠেননি। তো এমন একটা মানুষের জন্য সত্যি মনটা ভার হয়ে গেল আজকে সকালে। আর যেই ছবিটা দেখে প্রথম ওনার অভিনয়ের বলা যায় প্রেমে পড়েছিলাম, সেই সিনেমাটার থেকেই একটা গান রয়েছে আপনার জন্য, সুরেশ ওয়াতকর আর আশা ভোঁসলের কণ্ঠে, পরিন্দা থেকে তুমসে মিলকে। শুনুন গানটা, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই গানটা বাজাচ্ছি 107 FM রেইনবোয়ে। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর একটু আগে পরিন্দা ফিল্মের এই গানটা শুনতে শুনতে সত্যিই মনটা ভীষণ ভারী হয়ে গেল। এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা, আমাদেরকে আরও অনেক কিছু তার দেওয়ার ছিল, কিন্তু তিনি চলে গেলেন, তিনি নানা পাটেকর। তাকে শ্রদ্ধা জানিয়েই ওই গানটা শোনালাম। আর এইবার যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে আপনাকে মেসেজ করতে হবে। টপিকটা আমি বলি এবার, সেটা হচ্ছে যে আজকে তো ইন্টারন্যাশনাল অনেকগুলো ডে, তার মধ্যে একটা অদ্ভুত দিন আছে আজকে, সেটা হচ্ছে মলে হাঁটাহাঁটির দিন আর কি। তো মলে হাঁটাহাঁটির দিন আজ, সেই জন্য মানে মল ওয়াকিং ডে। আপনি তো মলে হাঁটাহাঁটি করেছেন অনেকবার, তো মলে হাঁটাহাঁটি করার অভিজ্ঞতা, মানে সেরা অভিজ্ঞতা আপনার কোনটা ছিল? সেরা হতে পারে সেটা একটু কষ্টের হতে পারে, সেরা সেটা একটু মানে প্রথম কারোর সঙ্গে দেখা হওয়ার হতে পারে, যেটাই হোক না কেন, বা মলে হাঁটাহাঁটি করতে করতে একেবারে হাঁপিয়ে গেছেন, আপনাকে এত হাঁটিয়েছে একজন, আপনি একেবারে হাঁপিয়ে গেছেন, মল ওয়াকিং ডে, সেটা নিয়ে আপনি আমায় মেসেজ করুন 9903652992 এই নাম্বারে। আমি রয়েছি আপনার হাঁটাহাঁটির সঙ্গী হয়ে এই মুহূর্তে। আর এবারে যে গানটা আপনার জন্য রেখেছি, আমার মনে হয় ভালোই লাগবে আপনার। আপনারা অনেকেই অনেক গানের রিকোয়েস্ট করছেন, সেই গানগুলো নিশ্চয়ই শোনাবো, আস্তে আস্তে শোনাবো, আপনি মেসেজ করা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবার মেসেজ পড়া শুরু করি। প্রথম মেসেজ আমাকে যে পাঠিয়েছে সে হচ্ছে উৎপল মাইতি বেহালা থেকে। উৎপল লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ 8ই অক্টোবর, আজ ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস। গল্পে গানে সুন্দর ভোরাই পরিবেশন করার জন্য তোমাকে ধন্য সাথে বাদ দিতে চাই না। স্মার্ট ভোরাই স্মার্ট আরজে অনুষ্ঠান তো ভালোই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবসময় সবার দ্বিতীয় পছন্দ হয়েই থাকতে চাই, কারোর কাছে বা কিছু মানুষের কাছে লয়াল হয়ে থাকতে চাই, সবার কাছে ভালো হতে চাই না, তাছাড়া সবাইকে খুশি করা যায় না। আর হাওড়াতে একটা মল আছে বিশাল বড়, আমার এক বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম, আপ ডাউন করে ওপর নিচ করিয়েছিল, সে দ্বিতীয়বার আমার সাথে আর যায়নি। মানে তুমি করিয়েছিলে আপ ডাউন? বাহ। কিছুদিন আগে শ্রীরামপুরে নতুন একটা মল উদ্বোধন হলো, মলে ঢুকে মনে হবে সিঙ্গাপুরে আছি, একটু এসির হাওয়া খেলাম আর আমার একটা প্রিয় পারফিউম কিনে চলে আসলাম। রাধে রাধে উৎপল মাইতি। উৎপলের সাথে যারা মলে যাবে তাদের পা ব্যথা করিয়ে দেবে, এটা আমি বুঝে গেছি। আর থাকে বেহালায়, যায় হাওড়ায়, ওই আর কি, একটা লং ড্রাইভও হলো, মল দেখাও হলো, সবই হলো আর কি। এবারের মেসেজ সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে নিয়ে কথা বলে আমি নিজে স্কুল থেকে NCC-র জন্য এয়ারফোর্সের আন্ডারে ছিলাম, ব্যারাকপুরে 15 দিনের জন্য ট্রেনিং ক্যাম্পে যাই, একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল সত্যি। আমিও নিজে স্কুলে পড়ার সময় NCC-র ক্যাম্প করেছি, এটা না সত্যি সবকটা বাচ্চার করা উচিত আমার মনে হয়। বাবা মারা ভয়ে এখন ছাড়তে চান না, কিন্তু কি প্রচণ্ড মনোবল, সেই সঙ্গে সঙ্গে শারীরিক শক্তিও বাড়ে এই ক্যাম্পগুলো করলে, আমি বোঝাতে পারবো না। আর যুদ্ধ বিমান হেলিকপ্টার দেখিয়েও সত্যিকারের বন্দুক চালাই, দুই ধরনের কঠিন ট্রেনিং ছিল ওখানে। ওখানকার বাহিনীর সাথে বেশ গল্প করতাম, খাওয়া দাওয়া বেশ দারুণ দিত, কিন্তু ওই ট্রেনিংগুলো ছিল খুব কঠিন। এই ভারতীয় সেনাবাহিনীর ও বিমান বাহিনীর জন্য গর্ব হয়, জয় হিন্দ। কিন্তু নানা পাটেকরের কথা শুনে খুব খুব কষ্ট লাগলো, আর সত্যি আমারও মনটা ভার হয়ে গেল। টপিকে বলি, আমার মল হাঁটাহাঁটি হলো এক বান্ধবীর সাথে, গ্রাউন্ড ফ্লোর থেকে চারতলা পর্যন্ত, ফুড কোর্ট পর্যন্ত দোকানে দোকানে ঢুকছে, আর আমি ভাবছি কার সাথে এলাম, 2 ঘন্টা ধরে কিছু কেনেনি, শুধু হেঁটে যাচ্ছে। খুব রাগ হচ্ছিল, কিছু বলতে পারছিলাম না। শেষে বলে, কিরে কষ্ট হচ্ছে? আমি কিছু বলিনি। কিছু শেষে না কিনে বলে, আমি তো এমনি একটু দরদাম করতে এসেছি, দেখছি সব ফিক্সড প্রাইস, দূর। আমি রেগে হালকা করে ওর মাথায় চাটি মেরে বলি, এরপর তোর যে বর হবে তাকে নিয়ে তুই আসবি। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। প্রথম দিনেই হাল ছেড়ে দিয়েছে সৌভিক, বোঝা গেছে। আর তারপরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গুড মর্নিং আর যে অরুণিমাদি, এই উইকে 2 দিন অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস, ভেরি নাইস মর্নিং মন্ত্রা অ্যান্ড টপিক। মলে ওয়াকিং করবার সময় আমি আর চোখে সুন্দরীদের দেখে এনার্জি পাই, বুঝলাম। গান মিলান্তিতে উনি একটা গান শুনতে চেয়েছেন, ফুলফিশি ও এডওয়ার্ড মুভি থেকে, আমি নিশ্চয়ই পরে শুনিয়ে দেব। আর আরও অনেক মেসেজ এসছে। শুভ সকাল দিদিভাই, আকাশ নিয়ে না, এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে কথা বলেছি, ভোরাই শুনলাম, খুব ভালো লাগলো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। আর তার পরের মেসেজ আমাকে যে পাঠিয়েছে শাওন বারাসাত থেকে, আমি মলে শুধু একটাই কাজে যাই, মুভি দেখার জন্য। যে মলগুলোতে যাই সেখানকার মাল্টিপ্লেক্সগুলোতে যাওয়ার শর্টকাট রাস্তা মুখস্থ হয়ে গেছে, তাই সঙ্গে কেউ থাকুক আর না থাকুক, কেউ আমাকে হাঁটাহাঁটি করিয়ে আমার মাথা খারাপ করাতেই পারবে না। আমি নিজে একা গেলে তো কোনো কথাই নেই, বেসমেন্টে পার্কিং স্পেস থেকে লিফট ধরে সোজা মাল্টিপ্লেক্সের ফ্লোরে পৌঁছে যাই। গান মেলান্তিতে নানা পাটেকার অভিনীত পাঠশালা মুভির একটা গান শুনতে চেয়েছেন, আমি একটু আগেই ওনার অভিনীত পারিন্দা থেকে একটা গান শুনিয়েছি, চেষ্টা করব নিশ্চয়ই শোনানোর। শাওন বারাসাত থেকে এই মেসেজটা করেছিল। আর এবার যে গানটা আসতে চলেছে সেই গানটা আমার পছন্দের, আমি জানি আপনারও ভালো লাগবে। তিমির বিশ্বাস আর সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে শুনুন গানটা ফিরছি গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, সময় এখন 8:31 হয়ে গিয়েছে। আর এইবার আপনাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে পুজো তো এসেই গেল, কাজেই যা কিছু জানাতে চলেছি সব কিছুর মধ্যে কোথাও না কোথাও পুজোর একটা গন্ধ মাখা থাকবে। আমাদের এই শহরে প্রচুর অসুর তো দেখেছেন, মা দুর্গার পায়ের নিচে অসুর, তো বুটকোট পরা গোরা অসুর দেখেছেন? 150 বছর ধরে কলকাতার এক বনেদি পুজোয় ব্রিটিশকে বধ করেন মা দুর্গা, অসুর নয়, ত্রিশূলের সামনে কাত হয়ে বসে থাকে এক গোরা সাহেব, কালো কোট, পায়ে চকচকে বুট জুতো। এটা পৌরাণিক গল্প নয়, বরং খাস দক্ষিণ কলকাতার প্রাচীন ইতিহাস। এই যে চকচকে পায়ে বুট জুতো পরে, কালো কোট পরে গোরা সাহেব মা দুর্গার পায়ের কাছে বসে থাকে, সেটা হচ্ছে ভবানীপুরের চন্দ্রনাথ স্ট্রিটের দে বাড়ির ঐতিহ্যবাহী দুর্গোৎসব। আজও তারা লালন করে চলেছেন সেই ব্রিটিশ বিরোধী অভিনব প্রতিবাদ। ভাবা যায় 150 বছর আগে, ভাবুন কতখানি সাহস নিয়ে তারা ব্রিটিশ বিরোধী এই প্রতিবাদটা করতে পেরেছিলেন। সত্যি তাই, আমাদের কলকাতা শহর জুড়ে এমন অনেক কিছুই আছে যা সত্যি গর্ব করার মতো। তো আপনাদেরকে বলছি, আপনারা গানের রিকোয়েস্ট করুন গান মিলান্তিতে, আমি চেষ্টা করব নিশ্চয়ই শুনিয়ে দেবার। আমি জানি প্রত্যেকেরই এখন মনটা একটু ভার ভার হয়ে আছে, যেহেতু আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা নানা পাটেকর আমাদের ছেড়ে চলে গেছেন। এখন যে গানটা শোনাতে চলেছি সেটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: ফুড ফান্ডা ফুড ফান্ডা
4: ফান্ডা 107 FM রেইনবো নমস্কার কলকাতায় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনি তো জানেনই আমি ভীষণ কুঁড়ে, কিন্তু তো খেতে তো ভালোবাসি। তো ফুড ফান্ডায় এমন সব রান্নাবান্নার কথা আপনাকে বলে থাকি যেগুলো রান্না করা খুব সহজ কিন্তু খেতে বেশ ভালো, সেই রকমই একটা রেসিপি আজকে আপনাকে শোনাতে চলেছি। আর সেই রেসিপির নাম হচ্ছে চিজ উত্তাপাম। সাউথ ইন্ডিয়ান রেসিপি, অনেকেই খেয়েছেন চিজ উত্তাপাম, মানে এখন যারা শুনছেন প্রায় প্রত্যেকেই খেয়েছেন। তবু আমি একটু রান্নার প্রসেসটা বলে দিই। উত্তাপামটা না আমাদের দেশের মানে পিৎজা বলা যায় আর কি। তো উত্তাপামের ব্যাটার 2 কাপ, তো সেই ব্যাটারটা কিনতে পাওয়া যায় এখন, মানে ওই ধোসার ব্যাটার বা উত্তাপাম, ধোসা, উত্তাপাম, তারপরে ইডলি, সবই ওই একই ব্যাটারে বানানো যায়। তো ব্যাটারটা কিনে আনবেন, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচিয়ে নেবেন, টম্যাটো একটা কুচিয়ে নেবেন, ক্যাপসিকাম কুচিয়ে নেবেন 1/2 কাপ, কাঁচা লঙ্কা কুচি একটা, সেটা বেশিও দিতে পারেন, আপনার ওপর নির্ভর করছে। গ্রেট করা চিজ সেটা 1/2 কাপ থেকে 1 কাপ, ধনে পাতা কুচিয়ে নেবেন 2 টেবিল স্পুন, নুন স্বাদ মতো, তেল প্রয়োজন মতো। তো একটা বাটিতে উত্তপামের ব্যাটার নিয়ে তাতে সামান্য নুন মিশিয়ে নিন, ননস্টিক তাওয়া গরম করে অল্প তেল দিন, 1 হাতা ব্যাটার ঢেলে গোল করে একটু মোটা করে ছড়িয়ে দিন। আর উত্তপামের ব্যাটারটা বেশি জল দেওয়া যাবে না, কিন্তু ওই যে ব্যাটারটা আপনারা কিনতে পান সেই ব্যাটারটাই দেবেন ডিরেক্টলি, মানে সেটার মধ্যে আর জল টল মেশানোর চেষ্টা করবেন না। আর ওপর থেকে পেঁয়াজ, টম্যাটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা ছড়িয়ে দিন ভালো করে। এবার ভালো করে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন মাঝারি আঁচে, 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করুন যাতে চিজটা গলে যায়। নিচের দিকটা সোনালি হয়ে গেলে সাবধানে উল্টে আরও 1 মিনিট রান্না করুন। আর গরম গরম টম্যাটো সস বা নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করুন। এটা আরও টেস্টি করতে অরিগানো, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন। তো আমাদের দেশের দেশীয় পিৎজা, তো সেইটা হচ্ছে উত্তাপাম, আর সেটার মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স দিলে একটু অন্যরকম লাগবে আর কি, ইটালিয়ান পিৎজার মতো একটা ব্যাপার আসবে। কিন্তু উত্তাপাম খুব ভালো খেতে, খুব হেলদি একটা খাবার, আর আমার মনে হয় আপনার ভীষণ ভালো লাগবে। যদি বানিয়ে না থাকেন, বানানোর একটা চেষ্টা করে দেখতেই পারেন।
3: ফুড ফান্ডা,
4: আর ফুড ফান্ডার পর রয়েছে একটা গান, যে গানটা আমি আপনাকে শোনাতে চাই সেটা অন্তরা মিত্রের গাওয়া প্রিয়মুখ। শুনুন গানটা, ফিরছে গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। এখন বাজে 8:45 আর জানতে চেয়েছিলাম আজ মল ওয়াকিং ডেতে মলে হাঁটাহাঁটির অভিজ্ঞতার কথা। তো আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছেন। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা দিদিভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। হাঁটাহাঁটি করার অভ্যেস আমার দীর্ঘদিনের, তবে সেটা মর্নিং ওয়াকের জন্য সকালবেলা রাস্তায়। আর শপিং মলে হাঁটাহাঁটি করার অভ্যেস আমার কিন্তু খুব বেশি নেই, কারণ আমি গ্রামে থাকি। তবে এই নয় যে আমি শপিং মলে যাইনি, গিয়েছি কেনাকাটা করতে অনেকবার, তবে ওই এসির হাওয়া খেতে বা টয়লেট করতে নয়, গিয়েছি কেনাকাটা করেছি, একটু আইসক্রিম খেয়েছি, বাড়ি চলে এসেছি। তবে হ্যাঁ, আমার বাড়ির কাছাকাছি হলে অনেকবার যেতাম, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, তো সেই জন্য শপিং মলে যাই কম, এমনি দোকানে যাই বেশি। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজটা পাঠিয়েছিল আমায়। তার পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, গুড মর্নিং অরুণিমা, মলে গিয়ে এত হাঁটাহাঁটি করতে হয় যে দু একবার মলে যাওয়ার পর আমি আর ওসব জায়গায় পা দিই না। তার পরের মেসেজ যে লিখেছে সে হচ্ছে আমাদের বন্ধু যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। উনি লিখেছেন, সুপ্রভাত আর্যে অরুণিমা দিদিভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার বন্ধুর সঙ্গে একবার মলে গিয়ে এত হাঁটাহাঁটি করেছি, শেষে ক্লান্ত হয়ে দুই বন্ধু বাইরে বেরিয়ে এসে কফির কাপে চুমুক দিয়ে ফ্রেশ হয়েছি। আজ মর্নিং মন্ত্র অসাধারণ, আমার সঙ্গে হুবহু মিল, মন্ত্র অবশ্যই কাজে লাগাবো। আমার প্রিয় হিন্দি চলচ্চিত্র নির্মাতা অভিনেতা নানা পাটেকর আমাদের ছেড়ে চলে যাওয়ার খবরটা শুনে মনটা খুবই ভারাক্রান্ত। ওনাকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে ভারতীয় বায়ুসেনা দিবসে সুরক্ষায় বিমানবাহিনীর বীরত্ব, সাহস এবং অবদানে অনেক কথা ও আলোচনা মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, ভীষণ ভালো লাগলো, স্যালুট জানাই। খুবই ভালো, সুস্থ থাকবেন উপস্থাপিকা দিদিভাই, যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজ লিখেছে ছিলেন।

এর পরের মেসেজ নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে। গুড মর্নিং অরুণিমা, আজ মর্নিং মন্ত্র অসাধারণ। নানা পাটেকরের মৃত্যুর সংবাদ শুনে মনটা খারাপ হয়ে গেল। ওনার অনেক ছবি দেখেছিলাম, অসাধারণ অভিনয়, তার মধ্যে রাজু ব্যানগা জেন্টলম্যানে সেই হাসি সত্যি মনে রাখার মতো। টপিকে বলি, মলে হাঁটাহাঁটি করব তাই সকালবেলা আর হাঁটতে হবে না, কিছুই কিনবো না, লোকে বললে বলবো

0: পাঠিয়েছে আমাকে, সে হচ্ছে প্রশান্ত জানা বিশপুর থেকে। নিউ টাউনে একটা বড় মল আছে, সেখানে প্রথমবার বন্ধুদের সঙ্গে 3 ঘন্টা ছিলাম, কেনাই হলো না, শুধু টাইম পাস, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। রনেন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন, উনি গান মিলান্তির একটা অনুরোধ জানিয়েছেন, চেষ্টা করব শোনাতে। আরও অনেক অনেক মেসেজ এসছে, সব কথা তো এখন পড়া যাবে না, একটু পরে পড়ব। তবে গান মিলান্তিতে আমাদের এক বন্ধু, নতুন বন্ধু রীতা চক্রবর্তী মেসেজ করেছেন হাওড়া থেকে। উনি লিখেছেন, নানা পাটেকর আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন, অগ্নিসাক্ষী ছবিতে তার টক্সিক হাজব্যান্ডের চরিত্র অসাধারণ হয়েছিল, ওই সিনেমা থেকে যদি কোনো গান শুনিয়ে দেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে, তাহলে অগ্নিসাক্ষী থেকে আপনার জন্য একটা গান রইল। শুনতে থাকুন 107 FM রেইনবোয়ে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আর বেশ কিছু মেসেজ রয়েছে সবারটা যদি পড়তে না পারি সেই জন্য পড়ে দিচ্ছি সুপ্রভাত জানাই বৃষ্টি ভেজা সকালে আর যে অরুণিমা নমস্কার কলকাতায় শিলিগুড়ি থেকে শুনছি ভোর থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়ে চলেছে এর মধ্যেই মনটা খারাপ করা একটা খবর প্রথমেই নানা পাটেকরজিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম অনবদ্য অভিনেতা হিসেবে তার বিদেহী উপস্থিতি আজীবন রয়ে যাবে আজকের টপিকে বলবো মলে ঘোরা চাকা ছাড়া হাঁটাহাঁটি লাগাম ছাড়া প্রথম ডেটিং সেখানেই সারা চলন্ত সিঁড়ির মজা নেওয়া অদ্ভুত অনুভূতির পাল্লায় পড়া অকারণে দোকানে দোকানে ঢু মারা দামি আইসক্রিম চাটা আর আমার আর বরের এসবই করা বাকি থাকেনি সিনেমা দেখা নমস্কার কলকাতায় তোমার উপস্থাপনা খুব ভাল লাগে খুব ভালো থেকো তো কে বলল তার কিন্তু হ্যাঁ তার নাম উর্মিলা শিলিগুড়ি থেকে এই মেসেজ করেছিল আমায় এবার সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে একটা গানের রিকোয়েস্ট করেছেন আর মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে লিখেছে রোজ ঝলমলে শুভ সকাল আশ্বিন মাস হালকা কুয়াশাচ্ছন্ন স্নিগ্ধ পরিবেশ এই মনোরম পরিবেশের উপযুক্ত অনুষ্ঠান অরুণিমা দিদির উপস্থাপনায় নমস্কার কলকাতা আরও মনোরম করে তুলেছে বিষয়টি ভালো আমি একবার এক বন্ধুর সঙ্গে মলে যাব বলে বাড়ি থেকে বের হয়েছি মলটা বারুইপুর মলের গেট পর্যন্ত গিয়ে বন্ধু ঢুকলেও আমি আর মলে প্রবেশ করিনি সেই থেকে আজও মলে ঢোকার কোনো অভিজ্ঞতা নেই কেন প্রবেশ করলেন না সব রকম অভিজ্ঞতা থাকা দরকার জীবনে আর এবারের মেসেজ যে পাঠিয়েছে সৌমেন যাদবপুর থেকে লিখেছেন শুভ সকাল অরুণিমা আজ ভোরাইতে তোমার সুমিষ্ট কণ্ঠে যুদ্ধের আকাশ নিয়ে অনেক অজানা খবর জানতে পারলাম দেশাত্মবোধক গানগুলো খুব ভালো লাগলো যাদের অতন্দ্র প্রহরায় আমরা অন্ততপক্ষে নিশ্চিন্তে ঘুমোতে পারি আজ ভারতীয় বায়ুসেনা দিবসে সেই সব বীর ভারত মাতার সন্তানদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আজ এই মাত্র একটা খবর শুনে মনটা খারাপ হয়ে গেল ওনার অভিনীত অনেক সিনেমায় আমি বা আমরা দেখেছি বিশিষ্ট অভিনেতা নানা পাটেকরের বিধেয় আত্মার চিরশান্তি কামনা করি ও প্রণাম জানাই আজ মর্নিং মন্ত্র দুর্দান্ত ছিল একবার মলে বন্ধুবান্ধবদের সঙ্গে গেছি ভাবলাম ওরা কিছু কিনতে এসেছে শেষে সারা মল ঘুরে ঘুরে কিছুই কিনলো না আমি বললাম কিছু কিনবি না শুধু হাঁটতে এসেছিস শেষে আমি একটা পারফিউম কিনে চলে এলাম ভালো থেকো সৌমেন যাদবপুর থেকে লিখেছে এই মেসেজটা আর তারপরের মেসেজ হচ্ছে গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে আমার মেসেজে জানিয়েছে শুভ সকাল প্রথমেই আর যে ফ্রেন্ড অরুণিমাদিকে বলি নমস্কার কলকাতা অনুষ্ঠানে মেসেজ তো দুভাবেই পাঠানো যায় হোয়াটসঅ্যাপ ও টেক্সট মেসেজ সুতরাং এটাই আমার অনুরোধ দুদিককে যেন সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে ক্ষোভ ও অনুযোগ কারুর থাকার কথা নয় এবার আজকের টপিকে বলি কলকাতা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে শপিং মলে আমার হাঁটার অভ্যাস অনেক পুরনো আর শুধুই রাস্তায় হাঁটতে হবে এরকম কোনো মাথা দিব্যি তো কেউ দেয়নি আর ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ তারপর জমিয়ে প্রিয় মুভি দেখে পেট পুজো করে বাড়ির পথ ধরা সবশেষে বলি আমি সিঙ্গেল ফাদার আমার একমাত্র সন্তান টিনটিন আমার পাশে আছে ওকে আমার কোলে তুলে নিয়ে হাঁটবো তাও ভালো কিন্তু আমার সঙ্গী হিসেবে কাউকেই প্রয়োজন নেই বুঝলাম আর এবার যে গানটা শোনাতে চলেছি সেই গানটার জন্য না কোনো অনুরোধ নেই কিন্তু আমার মনে হয়েছে যে আপনার ভালো লাগতে পারে তো আপনারা রিকোয়েস্ট করতে থাকুন আমি রয়েছি আপনার রিকোয়েস্টের গান শোনানোর অপেক্ষায় পালোমা মজুমদারের গাওয়া দৃষ্টিকোণ থেকে

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিশিষ্ট বলিউড অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ ভোরে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, আব তক ছাপ্পান, ওয়েলকাম সহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে এবং দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। ছায়াছবি ও শিল্পকলায় অবদানের জন্য তাঁকে 2013 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রয়াণবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, কংগ্রেস যখন ক্ষমতার দম্ভে দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল, সে সময় লোকনায়ক কোটি কোটি দেশবাসীর কণ্ঠস্বর হয়ে নির্ভয়ে রুখে দাঁড়িয়েছিলেন। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনা IAF-এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালে আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। সিকিমের রংপো থেকে রানীপুল পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কের উন্নয়নের জন্য 900 কোটি টাকার বেশি মঞ্জুর করেছে সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রুটটিকে পেভড শোল্ডার সহ দ্বিমুখী মহাসড়কে রূপান্তর করা হবে। শিক্ষাক্ষেত্রে সার্বিক বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় স্তরে আমূল সংস্কারের জন্য সর্বস্তরে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক উন্নয়ন এবং বাংলার ঐতিহাসিক মননশীলতা ও শিক্ষাগত গৌরব পুনরুদ্ধারে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আবেদন জানান তিনি। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর ও রাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকা থেকে কোঙ্কন এবং গোয়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ অন্য জেলাতেও 2-1 পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম আপনাকে সঙ্গে নিয়ে। আমি অরুণিমা আর সময় এখন 9:06। আর অনেক কিছুই জানতে পারছি, প্রচুর মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপ মেসেজগুলো তো আমি প্রায় সবকটাই পড়ে ফেলেছি, আর এমনিতেও যারা মেসেজ পাঠিয়েছেন তাদের মেসেজগুলোও কিন্তু আস্তে আস্তে পড়ব। তো এবার যেটা জানাতে চাই, আসন সংখ্যা 34,000, টিকিট চাইছেন 1,00,000 সমর্থক। বিশ্বকাপে ভারত পাক ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছর মানে নেক্সট ইয়ারে 2027-এ 10th October বহু প্রতীক্ষিত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল। তো এতদিন আগে থেকে এইরকম পাগলামি শুরু করেছে লোকজন, টিকিটের জন্য একেবারে হাহাকার পড়ে গেছে, সাংঘাতিক অপেক্ষায় আছে সবাই, সেটাই বুঝতে পাচ্ছি আমরা। আর আমার একটা জিনিস মনে হয়, এই যে মারামারি কাড়াকাড়ি করে অনেক পিছন দিকে একটা টিকিট পেলাম, সেই টিকিটটা পেয়ে না, মানে আমার নিজের অভিজ্ঞতা, প্লেয়ারদের যখন মাঠে খেলছে পুরো লিলিপুটের মতো লাগে, এইটুকুটুকু উপর থেকেই দেখুন আর নিচে অনেক পিছন থেকেই দেখুন, খেলাটা তো খুব ভালো করে দেখাই যায় না, তখন মনে হয় যে ফোনটা খুলে খেলাটা দেখি, তার থেকে বাড়িতে বসে শান্তিতে দেখা ভালো নয় কি? মানে 34,000 জনই তো দেখতে পারবেন, বাকিদের মন যাতে খারাপ না হয় সেই জন্য আমি এটা বললাম আর কি। তবে অবশ্যই খেলার মাঠে বসে খেলা দেখার উত্তেজনা তো একদম অন্যরকম। রাজু বানগেয়া জেন্টলম্যান থেকে একটা গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু শতাগ্নি দাস। শতাগ্নি সল্টলেক এই ব্লক থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাজু বানগেয়া জেন্টলম্যান বারবার দেখি একজন মানুষের জন্য যিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন, নানা পাটেকর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে বেশ কিছু মেসেজ আমার পড়া হয়নি, তো তাদের মেসেজগুলো এবার একটু আমি পড়ে দিই। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আজকে টপিকটা জানি না, তাই অন্য বিষয়ে কথা বলছি। কদিন আগে খুবই অর্থ সংকটে পড়েছিলাম, তাই আমার প্রিয় রেডিওটা বিক্রি করে দিতে হয়েছিল। কিন্তু রেডিও ছাড়া আমি থাকতে পারছিলাম না, তাই কাল একটা নতুন রেডিও কিনে এনেছি। বাহ, অসাধারণ। আজকের টপিক হচ্ছে মল ওয়াকিং ডে। আজকে যেহেতু মলে হাঁটাহাঁটির গল্প যদি কারুর কাছে থেকে থাকে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে আমাদের বন্ধুরা। হ্যালো আরজে অরুণিমাদি, গুড মর্নিং। আমি সৌম্যজিৎ দলুই লেকটাউন থেকে। আমি এই জাস্ট কিছুদিন আগে আমার দুটো ফ্রেন্ডের সঙ্গে রাজারহাট নিউ টাউনে একটা মলে সিনেমা দেখতে গিয়েছিলাম। বাট সেখানে আমাদের ইনস্টাগ্রামে দেওয়া পোস্ট দেখে আরও কত বন্ধু চলে এলো। তখন ভাবলাম যে হয়তো এখানে কিছু কেনাকাটা করতে এসেছে। বাট আমরা সবাই মিলে দু ঘন্টা ধরে ঘুরে ফিরে ক্লান্ত হয়ে খালি পেটে বাড়ি ফিরে এলাম। এরকমই হয় সাধারণত। আর তারপরের মেসেজ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, ভালোই হাঁটাহাঁটি করি আমি সকাল বিকাল হলে, হাঁটাহাঁটি হয়নি আমার করতে কোনো মলে, মলে আমার হাঁটাহাঁটির তাই অভিজ্ঞতা কম, সকাল বিকাল হাঁটাই ভালো, বাড়বে দেহে দম। শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এই মেসেজ আমাকে পাঠিয়েছেন। আর এছাড়াও ইনবক্সে প্রচুর মেসেজ রয়েছে, সেগুলো আমি চেষ্টা করছি পড়ে দেবার। সবারটা পড়তে পারবো কি না আমি জানি না, তবে চেষ্টা করব। আমি প্রণয় বর্মন সোনারপুর থেকে বলছি, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, তার গানে তিনি যে গানটা রিকোয়েস্ট করেছিলেন অলরেডি বাজিয়ে দিয়েছি, অ্যান্ডি কলকাতা থেকে লিখেছে, গুড মর্নিং অরুণিমা, আমি টপিকে আসলাম। আমার শপিং মলে কিনতে আমি ভালোবাসি, আমি বেহালায় থাকি, তাছাড়া সাউথ সিটি মলের ঘোরাঘুরি করি, আর মলে ঘুরতে আমার ভালো লাগে, আমি দিদির সাথে যাই। অ্যান্ডি এটা পাঠিয়েছে মেসেজ। তারপর গোপাল কাঁকুরগাছি থেকে উনি লিখেছেন যে, আমি ওয়েলকাম ফিল্ম থেকে একটা গান শুনতে চাই, নানা পাটেকর আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তাই যাই হোক, অনেক গানের রিকোয়েস্ট এসেছে, আমি চেষ্টা করব কয়েকটা অন্তত শুনিয়ে দেবার। আরেকটা কথা বলি, আজকে তো ওয়ার্ল্ড সাইট ডে, চোখ ভালো রাখার দিন আজ, সেই জন্য বিশিষ্ট আই সার্জেন সুগত পাল চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে। চোখ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনার চোখে কোনো সমস্যা হচ্ছে বা বাড়ির কারুর কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যা শেয়ার করতে পারেন মেসেজে। 9903653992 হচ্ছে নাম্বার। আর এখন আমি যে গানটা শোনাতে চলেছি, এটা একদম আমার পছন্দের, আরমান রশিদ খান এবং অন্তরা মিত্রের গাওয়া সেইয়াবিনা। শুনুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা, পুজো তো এসেই গেল, 107 FM রেইনবোয় আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর পুজো এসে গেল, একটু সাজুগুজুর কথা বলবো না, এটা তো হতে পারে না। তো আপনার স্কিন সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আর মানসিক চাপ যদি স্ট্রেস থাকে তাহলে কিন্তু সেটা আপনার স্কিনেও ফুটে উঠবে। তো স্ট্রেস

0: স্কিন, মানে এই যে স্ট্রেসের ফলে স্কিনের যে ক্ষতি হওয়া, তার থেকে মুক্তি পাবেন কিভাবে, তার আগে বুঝবেন কি করে যে আপনার স্কিন স্ট্রেসের শিকার? পারিবারিক দায় দায়িত্ব, তার সঙ্গে অফিসের চাপ, সব মিলিয়ে ক্রমশ বাড়ছে মেয়েদের মানসিক চাপ, তার ফলে ঘুমের দফারফা, চুল পড়ার সমস্যা তো এই জন্যে বেড়েই যায়। সেই সঙ্গে সঙ্গে পুজোর আগে আপনার দফারফা হয়ে যাওয়া স্কিনটাকে কিভাবে ঠিক করা যায় সেইটা একটু জানাই। স্ট্রেস হরমোন কর্টিজলের পরিমাণ বৃদ্ধি হলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, ফলে ব্রণর সমস্যা বাড়তে থাকে। এই সময় অনেকেই সেলাসেলিক অ্যাসিডযুক্ত স্ক্রাবার ব্যবহার করেন, তবে তা ব্যবহার কিন্তু না করা উচিত, এতে ত্বকের ক্ষতি হয়। মানে আপনার যদি ব্রণ থাকে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। অতিরিক্ত মানসিক চাপের ফলে ত্বকে অকালে বয়সের ছাপ পড়তে পারে, ত্বক নিস্তেজ ও শুষ্ক হয়ে যেতে পারে। কর্টিসলের বাড়বাড়ন্তের ফলে চুলের গ্রোথ তের যে ফেজটা সেটা বন্ধ হয়ে যেতে পারে, চুল পড়ার সমস্যাও বাড়তে পারে। তো আপনি কি করবেন, সমাধানের রাস্তাগুলো বলি। প্রতিদিন বাইরে থেকে আসার পর ক্লেন্সার ব্যবহার করুন, লো লেভেল লাইট থেরাপি করাতে পারেন, তাতে ত্বকের যে জ্বালা আর কি সেগুলো কমবে, প্রদাহ বলা যায় যাকে, সেটা কমবে। ব্রণর সমস্যা থেকেও রেহাই পাওয়া সম্ভব। প্রতিদিনের স্কিনের যত্নের জন্য ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে, আর সপ্তাহে অবশ্যই কমপক্ষে একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন, তাহলে কিন্তু চুল পড়াটা অনেকটা কমবে। তো মোটামুটি বলে দিলাম, এইবার এগুলো ফলো করুন, তাহলে আশা করা যায় তা আপনি পুজো একদম প্যান্ডেল রেডি হয়ে যাবেন। আর এবার যে গানটা আসতে চলেছে আপনার জন্য, সেই গানটা শ্রেয়া ঘোষালের গাওয়া, আর এই গানের রিকোয়েস্ট জানিয়েছে আমাকে বহরমপুর থেকে শ্বেতা চক্রবর্তী। আর শ্বেতা এই প্রথম মেসেজ করলো, কাজেই এই গানটা আমাকে শোনাতেই হবে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: হ্যালো ডক্টর,
2: শুনছেন 107 FM রেইনবো, নমস্কার কলকাতা। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর যেমন কথা দিয়েছিলাম আজকে ওয়ার্ল্ড সাইট ডে, তাই চোখের যত্ন নিন এই নিয়ে কথা বলতে আমাদের মধ্যে নিয়ে এসেছি ভীষণ ব্যস্ত উনি, ভীষণ ব্যস্ত মানে একটু আগেও উনি ওটিতে ছিলেন, বেরিয়ে এসছেন শুধুমাত্র আমাকে কথা দিয়েছেন বলে ইন্টারভিউ দিতে, ডক্টর সুগত পাল। গুড মর্নিং, ওয়েলকাম টু 107 FM রেইনবো, নমস্কার।
3: নমস্কার নমস্কার শ্রোতা বন্ধুদের নমস্কার।
2: হুম হুম,
3: তো খুব ভালো লাগছে আজকের দিনে এই আপনাদের এই প্রচেষ্টা পেশেন্টদের মধ্যে বা দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর ব্যাপারে, আপনাদের এই প্রচেষ্টা সত্যি সাধুবাদ জানাচ্ছি।
2: আচ্ছা, চোখ ভালো রাখার উপায় কি? আমরা চোখের যত্নের ব্যাপারে কিছুই জানি না, চোখের যত্ন আমরা করিও না, চোখের ব্যায়াম, চোখ রেগুলার পরিষ্কার রাখা, এরকম অনেক কিছু তো আছে, সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই।
3: আমি প্রথমে বলে দিই, আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড সাইট ডে, এবং এটার একটা থিম হচ্ছে লাভ ইওর আইস, মানে নিজের চোখকে ভালোবাসুন। আপনি যাকে ভালোবাসবেন অ্যাকচুয়ালি তার তখনই যত্ন নেবেন, ভালো যদি না বাসেন যত্ন নেওয়া হবে না। নিজের চোখকে ভালোবাসতে শিখুন, এবং নিজের চোখকে ভালোবাসতে গেলে যে যত্ন নিতে হবে সেটা কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি এখন বলবো। প্রথম কথা হচ্ছে কোনো জিনিসকে ক্লান্ত হতে দেয়া উচিত না, চোখের ক্ষেত্রে ঠিক তাই। আমরা কি হয় অনেক সময় অনেক ঘন্টা ধরে মোবাইল করতে থাকি বা ল্যাপটপে কাজ করতে থাকি, তাতে করে আমাদের চোখ আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে, এবং ক্লান্ত হতে হতে কিছু প্রবলেম শুরু হয়, যেমন চোখ ভারী হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখতে শুরু করা, ব্যথা শুরু করা হওয়া, এই স্টেজে যাওয়া উচিত না। যার জন্যে আমরা একটা পেশেন্টদেরকে বলি 20-20 রুল। ক্রিকেটে যেমন 20-20 ক্রিকেট, তেমন 20-20 রুলে আমরা কি বলি, প্রত্যেক 20 মিনিট যখন কম্পিউটারে কাজ করছেন, প্রত্যেক 20 মিনিট ছাড়া ছাড়া 20 সেকেন্ডের জন্য চোখটা কম্পিউটার থেকে সরিয়ে 20 ফিট মানে দূরে তাকানো। তাতে করে কি হয়, আমরা কাছের কাজ করার জন্য আমাদের চোখের যে মাসেলস গুলো কাজে

0: দেখাতে হয়, আমরা কম্পিউটার থেকে চোখটা সরিয়ে নিয়ে দূরে তাকালে আমাদের ওই মাসেলস গুলো রিল্যাক্স করে।
1: আমি শোনার সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে চোখ সরিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা যেখানে বসে থাকেন ওদিকে তাকালাম, তার কারণ এই সমস্যাটা আমাদেরও হয়। হ্যাঁ বলুন।
0: এবং সেকেন্ড জিনিস হচ্ছে বারে বারে ব্লিঙ্ক করা, কারণ আমরা যখন কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি অনেক সময় কি আমরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকি এবং তার ফলে আমাদের চোখ ড্রাই হতে শুরু করে। চোখের পাতা পলক পড়লে কি হয়, আমাদের সারফেসটা চোখের কর্নিয়া এবং সারফেসটা চোখের পলকের সাথে সাথে আমরা ময়েশ্চারাইজ করি। কাজে যদি আমরা অনেকক্ষণ কম্পিউটারে কাজ করি আমাদের কিন্তু চোখের পলক ফেলার ব্যাপারটাও নজর রাখতে হবে, এক দৃষ্টিতে তাকিয়ে না থেকে।
1: ঠিক,
0: তো এটা হলো যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য, কারণ না হলে কম্পিউটার ভিশন সিন্ড্রোম শুরু হলে ব্যথা শুরু হয়, বেদনা শুরু হয়। তাছাড়া কিছু কিছু চশমা পাওয়া যায় যেগুলো কম্পিউটার বা মোবাইলে যারা অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য হেল্পফুল, যেমন ব্লু লাইট ফিল্টার চশমা বা অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং চশমা, এগুলো হেল্পফুল। সেকেন্ড ব্যাপারে আসি যত্ন নেওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের দৃষ্টি চলে যাওয়ার দুটো অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিক, ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে চোখের দৃষ্টি চলে যেতে পারে, এটা কিন্তু প্রিভেন্টেবল। সেকেন্ড হচ্ছে গ্লকোমা, ঠিক সময়ে ডায়াগনোস হয়ে চিকিৎসা করলে এটা প্রিভেন্টেবল। অ্যান্ড থার্ড হুইচ ইজ এগেন ভেরি ইম্পর্টেন্ট, ইয়াঙ্গার এজ গ্রুপে স্কুল গ্রোয়িং চিলড্রেন যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের অনেক সময় চশমার দরকার থাকে, কিন্তু আমাদের বাবা মায়ের অ্যাওয়ারনেস এর অভাবে আমরা অনেক সময় সেটা ইগনোর করে যাই। বাচ্চা হয়তো বলছে দেখতে অসুবিধে হচ্ছে বা রেগুলার মাথা ব্যথা হচ্ছে, আমরা কিন্তু এগুলোকে ইগনোর করে যাই, ভাবি যে বাচ্চা চশমা নেওয়ার জন্য এরকম করছে। এই পরিস্থিতিতেও ঠিক সময় যদি চশমা দেয়া হয় অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দূর করা যায়, কারণ যার পাওয়ার আছে সেই বাচ্চা যদি চশমা না পরে আস্তে আস্তে তার চোখটা কিন্তু লেজি হয়ে যায় এবং সেক্ষেত্রে অনেক সময় পরবর্তীকালে চশমা দিয়েও কিন্তু ভিশন ইমপ্রুভ করা যায় না। কাজে এই তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চাদের চোখ পরীক্ষা করানো, এবং এখন সরকার কিন্তু অনেকটাই উদ্যোগী যে স্কুল গোয়িং চিলড্রেনদের ভিশন স্ক্রিনিং যাতে করে যার পাওয়ারের দরকার আছে সেটা ধরা পড়ে এবং তার চশমা সঠিক সময়ে পড়তে পারে। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস থাকলে বছরে একবার করে রেটিনা পরীক্ষা করা, কারণ যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় তাহলে তার চিকিৎসা ঠিক সময় শুরু করে দেওয়া যাতে দৃষ্টি আমরা প্রিজার্ভ করতে পারি। থার্ড হচ্ছে গ্লকোমা, গ্লকোমা কাদের বিষয়ে, যারা মহিলা যারা 40 অর্ধ যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যাদের মাইনাস পাওয়ার আছে যাদের ডায়াবেটিস আছে, তাহলে এইসব গুলোর মধ্যে আপনাদের যদি আমরা দেখি পেশেন্ট যদি এইসব গুলোর মধ্যে পড়ছে, আবার বলছি ডায়াবেটিস আছে মাইনাস পাওয়ার আছে বাবা মা বা ভাই বোনদের গ্লকোমা আছে 40 অর্ধ, এনাদের গ্লকোমা হওয়ার চান্স থাকে এবং কিন্তু বছরে একবার করে দেখিয়ে নেওয়া উচিত চক্ষু বিশেষজ্ঞকে যে গ্লকোমা হওয়ার সম্ভাবনা আছে কিনা, কারণ এগেন গ্লকোমার এখন এত রকম ওষুধ চলে এসছে ঠিক সময় ঠিক চিকিৎসা করলে কিন্তু কোনো অপারেশনেরও দরকার হয় না এবং আমরা দৃষ্টিটাকে প্রিজার্ভ করতে পারি।
1: ঠিক ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওটি থেকে বেরিয়ে এসে আবার ওটিতে ঢুকবেন, তার মাঝখানেও আমাদের জন্য সময় বার করেছেন, আমাদের বন্ধুদের এতগুলো কথা জানালেন, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবেন।
0: নমস্কার। একটাই বলবো, যদি চোখের কোনো রকম অসুবিধে হয় হেলা ফেলা না করে চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া খুব জরুরি, কারণ দৃষ্টি আমাদের সব।
1: নমস্কার।
2: হ্যালো ডক্টর,
1: তাহলে চোখের যত্ন নিন, খুব জরুরি চোখের যত্ন নেওয়া। আর আমি অরুণিমা এবার আপনার জন্য রেখেছি পরপর তিনটে গান। প্রথম গানটা রকি অর রানী কি প্রেম কাহানি থেকে ঢিন্ডোরা বাজে রে, তারপর ঢাকের তালে। এই দুটো গানেরই রিকোয়েস্ট এসেছিল আমাদের বন্ধুদের কাছ থেকে। আর একেবারে শেষে রঙ্গবতী। শুনতে থাকুন 107 FM রেইনবো, ফিরছি তিনটে গানের পর।
2: FM রেইনবোতে তিন।

আরে মিত্রভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় প্রায় শেষের দিকে, 9:52। এবার একটা জিনিস জানানোর আছে আপনাকে, সেটা হচ্ছে আজ 8/10/2026 সকাল 9:10 থেকে পরবর্তী 2-3 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সাথে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস, এবং বাতাসের গতি ঘন্টায় 30-40 কিলোমিটার, মানে বেগে বইবে বাতাস 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল সম্ভাবনা রয়েছে। কাজেই যারা বাইরে থাকবেন এই সময়টায়, দয়া করে কোনো নিরাপদ জায়গায় চলে যান। আর এইবার চলুন জেনে নিই রাস্তাঘাটের কী অবস্থা। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, আর লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে পৌঁছানো মানেই রাস্তাঘাটের কি অবস্থা সেইটা কিন্তু জানতেই হবে। তার কারণ কিছুক্ষণের মধ্যে আমিও বেরোবো, আর আপনিও হয়তো বেরিয়ে পড়েছেন বা বেরোবেন, তো সেই জন্যেই জানানোর চেষ্টা করছি যে রাস্তাঘাটের এই মুহূর্তে কি অবস্থা। কারণ রাস্তাঘাটের অবস্থা না জানলে আমরা তো বেরোতে পারবো না, তাই না? মানে রাস্তাঘাটের অবস্থা যদি সত্যি খুব জ্যাম জমাট হয়ে থাকে তাহলে আমাদের একটু সমস্যা হবে। তো পৌঁছে গেছি।
4: হ্যালো,
5: হ্যাঁ নমস্কার,
4: নমস্কার, শুরু করি?
5: হ্যাঁ

0: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতা যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার কোনো বড় কোনো মিছিল মিছিল নেই, কিন্তু এখনো পর্যন্ত রেড রোডটা ট্রাফিকের জন্য বন্ধ করা আছে। এর জন্য রেড রোডের অল্টারনেট যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সবাইকে অ্যাভেল করার জন্য আমরা অনুরোধ করছি। আর যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের এই নাম্বারে বা আমাদের ট্রাফিকের টোল ফ্রি নাম্বার আছে 1073-তে ফোন করবেন, আর 24 ঘন্টায় খোলা আছে। আর আজকে সারাদিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ পূর্ব নির্ধারিত মিছিল মিটিংয়ের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে না থাকবার জন্য আশা রাখছি। বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিকই থাকবে। নমস্কার।
1: রাস্তাঘাট মোটামুটি পরিষ্কারই থাকবে এটা আমরা জেনে নিয়েছি। আর এবার যেটা জানাবো, অসংখ্য মেসেজ এসছে, আমি যদি পড়তে না পারি রাগ করলে কিন্তু চলবে না, আমি অন্তত মানে মেনশন করে দেব যারা মেসেজ করেছিলেন তাদের কথা। আমাকে মেসেজ করেছেন চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা। এখন অনেক মলে দেখছি সব এক ক্রেট, যেমন 99, 109, তাই ঘুরে ঘুরে দেখতেও মজা লাগে। আসবার আগে কিছু না কিছু নিয়ে আসি। এর পরে যিনি মেসেজ করেছেন শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে, সুপ্রভাত অরুণিমা, রসিকবাবুর বয়স হয়েছে, রক্তে বেড়েছে সুগার, সকাল বিকেল হাঁটে তাই বলেছে তার ডাক্তার, পুজোয় কিনতে রকমারি গেছে শপিং মলে, মনে পড়লো হাঁটার কথা এত শোরগোলে, হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে কোমরে পেল ব্যথা, দুঃখের কাহিনী কাকেই বা বলি, কে শুনবে তার কথা, শপিং মলে মসৃণ মেঝেতে হাঁটতে হবে যতনে, এত ব্যথা সইবে কি আর অবশিষ্ট জীবনে। আর তারপরে মেসেজ পাঠিয়েছিলেন আমাকে আনন্দগোপাল ঘোষ কালিকাপুর থেকে, এছাড়াও মেসেজ পাঠিয়েছেন, আমি মেসেজ পড়তে পাচ্ছি না, পরে দিন নিশ্চয়ই পড়ে দেবো, সৃজিতা সাউ বিশপুর হাসনাবাদ উত্তর ২৪ পরগনা থেকে মেসেজ পাঠিয়েছে, সম্পূর্ণা দাস, সংযুক্তা দাস কোথা থেকে, কসবা। আর আমাকে মেসেজ পাঠিয়েছে একটা লম্বা মেসেজ রজত, না রজতের মেসেজটা ছোটই আছে, বানপুর নদিয়া থেকে, পড়েই দিই, গুড মর্নিং দিদি, মলে হাঁটার অভিজ্ঞতা আমার বেশ ভালো লাগে, বিশেষ করে ছুটির দিনে মলে গেলে চারপাশের আলো, দোকানপাট আর মানুষের ভিড় সব মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হয়, এমনিতে খুব বেশি কিছু কেনাকাটা না থাকলেও মলের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। তো মোটামুটি সবার মেসেজ আমি পড়ে দিলাম, আর যারা মেসেজ পাঠিয়েছে, সেনহাটি বেহালা থেকে অভিজিৎ মেসেজ পাঠিয়েছিলেন, আর আরও বেশ কিছু মেসেজ রিয়া হাওড়া থেকে, তো সবার নাম আমি বলে দিয়েছি, সবার মেসেজ হয়তো পড়তে পারিনি। আমি অরুণিমা, আজকের মতো চললাম, আবার 12 তারিখ চলে আসবে সকাল সকাল, ঘুম ভাঙাতে সোমবার দিন, তারপর প্রচুর কথা হবে। আর একেবারে শেষে যেতে যেতে সদ্য প্রয়াত নানা পাটেকর অভিনীত খামোশি ফিল্ম থেকে কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া একটা গান রেখে গেলাম আপনার জন্য, আর এই গানটা আমার খুব পছন্দের, সেই জন্য সবার জন্য রইল। শুনতে থাকুন 107 FM রেইনবো।
2: FM Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। বিশিষ্ট বলিউড অভিনেতা নানা পাটকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ ভোরে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, আব তক ছাপ্পান সহ একাধিক ছবিতে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। চলচ্চিত্র ও শিল্পকলায় অবদানের জন্য তাঁকে 2013 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা পাটকরের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, কংগ্রেস যখন ক্ষমতার দম্ভে দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল, সে সময় লোকনায়ক কোটি কোটি দেশবাসীর কণ্ঠস্বর হয়ে নির্ভয়ে রুখে দাঁড়িয়েছিলেন। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনা IAF এর 94তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগরে 80%-এর বেশি ভোট পড়ে। তামিলনাড়ুর মদুরান্তাকামে 86% ও ধারাপুরমে কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরিতে 80%-এর বেশি ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল 76%। শিক্ষাক্ষেত্রে সার্বিক বিকাশের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় স্তরে আমূল সংস্কারের জন্য সর্বস্তরে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বিশ্ববিদ্যালয়গুলির সার্বিক উন্নয়ন এবং বাংলার ঐতিহাসিক মননশীলতা ও শিক্ষাগত গৌরব পুনরুদ্ধারে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আবেদন জানান তিনি। 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:15। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: चलिए दोस्तों हमारे साथ एक और कॉलर जुड़ चुके हैं। हेलो
1: नमस्कार, गुड मॉर्निंग दीदी।
0: नमस्कार, गुड मॉर्निंग।
1: আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
0: জি, আপনার বহুত বহুত স্বাগত হ্যাঁ শঙ্কর জি আমার এই কার্যক্রমে। হ্যাঁ
1: ধন্যবাদ। আর আজকে বহুত খুব সুন্দর টপিক হে, বিশেষ করে এই যে আপনি উড়ে যাওয়ার জন্য যেটা বলছেন, আমরা স্কুলে যখন পড়াশোনা করতাম বিশেষ করে খাতার যে পাতা ছিল ওই পাতা কাগজটা উড়ো জাহাজ বানিয়ে খুব সুন্দর করে উড়াতাম, এত সুন্দর করে উড়ে যেত, ভীষণ ভালো লাগতো। আর আমরা স্কুলের বাইরে দেখবেন মানে যখন উড়ে যাওয়া উড়ে চলে যেত তখন আমরা সবাই মিলে এই হাত দেখে আমরা টাটা বাই বাই করে টাটা বাই বাই বলতাম। আর ইসে আরেকটা বে আপনি বলে চাবি হে, যখন আমরা যদি চাবি পেতাম তাহলে এই ল্যান্ড ম্যান

আকাশবাণী কলকাতা এই এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যাত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আজ মালদা যাচ্ছেন। মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুল ময়দানে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন তিনি। মানিকচক কলেজে প্রশাসনিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তাঁর। প্রবীণ আইনজীবী সিপিআইএম এর প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোটর বাইকে করে এসে দুষ্কৃতীরা মদের বোতল ছুড়ে জানলার কাজ ভেঙে পালায় বলে অভিযোগ। তাঁর গৃহ সহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। গত মঙ্গলবার এই দুই কেন্দ্রে ভোট নেওয়া হয়। নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। গণনা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকার প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 16 তারিখ ষষ্ঠী থেকে 21 অক্টোবর দশমী পর্যন্ত মোট 51টি বিশেষ ট্রেন চালাবে। গত বছর এই সংখ্যা ছিল 31। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে শিয়ালদা DRM রাজীব সাক্সেনা জানান, এবছর 38টি বিশেষ ট্রেন চলবে রাতে। সন্ধ্যার ব্যস্ত সময়ে 13টি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। 10 থেকে 15 অক্টোবর পর্যন্ত শিয়ালদা লালগোলা শাখায় প্রি পুজো বিশেষ ট্রেন চালানো হবে। রাজ্য সরকারের আবেদন মেনে এখনও পর্যন্ত প্রায় 3,012 দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে অনুদান নেওয়ার জন্য রাজ্যের প্রায় 56,000 কমিটি আবেদন করেছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ পরস্পর

0: মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধে 6:15। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পা।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একেবারে শুরুতেই অংশুমান রায়ের গান দিয়ে শুরু করলাম। আর আপনারা ইতিমধ্যে বুঝেই গেলেন বা জানেনই আজকে বৃহস্পতিবার মানে আজকের বিষয় কি থাকে আমাদের। আজকের বিষয় লোকগান। আমরা যারা আছি আপনাদের সাথে, আমি মধুমিতা বসু,
1: আর আমি আছি সোমা সরকার। আজ লোকগানে আমাদের যে পথ চলা সেখানে আছে আমাদের সঙ্গী হয়ে আরশিনগর।
0: এই নামটা যখন ভাবছিলাম তখন অনেক কিছু ভাবছিলাম। প্রথম সময় মনে আছে টেলিফোনে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রকৃতপক্ষে আরশিনগর মানে কি?
1: একদমই তাই,
0: আরশি মানে জানি,
1: নগর মানে
0: জানি, আরশিনগরের প্রকৃত মানে কি?

0: আসলে একটু আলসেমও ছিল বাংলা ডিকশনারি খোঁজে কে যদি মোবাইলে পাওয়া যায়, মানে ওরাই কাজটা খুব দ্রুত করে সহায়তাটা করে, তো সেই সুযোগটুকু।
1: আর আমাদেরকে একটু লেজিও করে দিয়েছে, তাই না?
0: হ্যাঁ, মানে লেজি মানে পাওয়া গেল, হাতের কাছে আর উঠবো কেন, যেটা আমি করলাম। এবং তুমি আমাকে সুন্দর করে বললে যে আরশি মানে তো কাঁচ,
1: আয়না,
0: আয়না। আর আরশি নগর মানে যে নগরের মানুষ স্বচ্ছ, সাবলীল, সহজ, আয়নার মতো পরিষ্কার,
1: একদম,
0: যাদের জীবন, জীবন ধারা আয়নার মতো পরিষ্কার।
1: আর মনের ভেতরে, আমাদের মনের একদম অন্তরের ভেতরে যে ঈশ্বর বাস করেন, সেই ঈশ্বর তো আমাদেরকে স্বচ্ছ করে তুলতে সহায়তা করেন, তাই না?
0: একেবারেই। এবং এই আরশিনগরে পৌঁছতে গেলে শুধু তার ভালো মানুষের গল্প করা যাবে না, তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ তৈরি হতে যে গ্রামীণ শিল্প, সঙ্গীত সহায়তা করে, তার যে ইংরেজি বললে বোঝায় এফেক্ট, আর বাংলায় যদি বলি যে তার যে সেবা বা সেই নির্মাণের যে পরিণতি সকলের মধ্যে ছড়িয়ে যায়, সব কিছু মিলেমিশে লোকগানের এই ধারাটা আমরা বয়ে নিয়ে যাব একেবারে গানে গানে। আর
1: দেখো, হ্যাঁ, আরশিনগর যে কথাটা বলছিলাম, আমরা আমরা পুরো অধ্যায়টা জুড়ে, আজকে পুরো জার্নিটা জুড়ে আরশিনগরকে নিয়ে থাকব, কিন্তু সেই আরশিনগরে একটা সন্ধান থাকে, সেই সন্ধানটা কার? পড়শির, তাই তো?
0: একদম।
1: সেই পড়শি কে? আসুন শোনা যাক গানে গানে।

0: উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে গানটি শুনলাম। গানটি মূলত দেহতত্ত্বের গান, আর এ কথা বললে হবে না, পীড়িতের এমন রীতি জেনেও পীড়িতের প্রেমে থাকতেই হয়, না হলে জীবনটা একেবারে ষোলো আনাই বৃথা। কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো লোকগানের মধ্যে দিয়ে উঠে আসে, তুমি তো নিজে গান গাও, তুমি আরো ভালো করে জানো যে এই কথাগুলো উচ্চারণের মধ্যে দিয়ে কোথাও একটা জীবন বোধ নির্দেশ করে,
1: অবশ্যই
0: পিন করে দেয় যে এই কথাটার মানে কিন্তু এটা, তুমি তত সহজ করে ভেবে ফেলো না।
1: আসলে লোকগান মানে তো জীবনেরই গান, জীবনের আরশি বলা যায় লোকগান। আজকে এই আরশিনগর এই অনুষ্ঠানে জীবনের সেই বিভিন্ন দিক, যে দিকগুলো ফুটে উঠেছে বিভিন্ন গানের মধ্যে দিয়ে, এবং তার পাশাপাশি লোকগানের যে বিভিন্ন রকম ধারা রয়েছে, যে ধারাগুলো হয়তো আমরা সবসময় আলোচিত আলোচনায় আসে না, আমাদের হয়তো আমরা জানি কিন্তু কোথাও যেন ওই একটু আবছা হয়ে গেছে, আমরা তুলে ধরবো সেই কথাগুলো।
0: আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন নিয়ে ফিরে আসছি আপনাদের সঙ্গে, আর গান্ধুরিয়ায় আপনাদের সাথে মধুমিতা আর সোমা তো আছেই আছি, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। আর আজকের এই সুন্দর যে শিরোনামটি আরশিনগর, যে নগরটাতে আজকে ঘুরে বেড়াবো, বাকি যতটুকু সময় থাকবো, যতক্ষণ সময় থাকবো, গানে গানে গানে গানে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: গান্ধরিয়ায় আমরা এই যে বলছিলাম বিভিন্ন অঞ্চলের গানের কথা, একেবারে প্রথমেই যদি বলি ঝাপান গানের কথা,
3: এই যে বিভিন্ন ধারার গান বলছিলাম, এই বিভিন্ন ধারার গানগুলো বা তুমি যে বলছো অঞ্চল ভেদের গান, এইগুলো দেখো সবসময় তো সব জায়গায় হয় না। ধরো ঝাপান গানের কথা যেটা বললে, সেটা কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা বাংলার সমস্ত জায়গা জুড়ে হচ্ছে? না, হচ্ছে না। এটা একটা নির্দিষ্ট কিছু জায়গা, যেমন ধরো পশ্চিমবঙ্গের মাঝখানের দিকটা বা একটু তলার দিকটার উপরে, যেমন এই বাঁকুড়া, বর্ধমান, হুগলি, বীরভূম, বলতে পারি রার মাটির অঞ্চল যেখানে, সেই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এই ঝাপান গানগুলো দেখা যায়।
2: এবং দেখো মনসা পুজো উপলক্ষে স্থানীয় লোকেরা এই গান করে থাকে, এবং দলে দলে ওই সাপের যে খেলা সেটা দেখাতে দেখাতে বিশ্বহরি মা মনসার আখ্যান গান করেন, সেটাই কিন্তু ঝাপান গান। এবং এই উৎসবটিকে বলা হয় ঝাপান উৎসব। এবং আমি কলকাতা শহরে এসে দেখেছি, তখনও এত ফ্ল্যাট হয়নি। ধরো আজ থেকে প্রায় 38 বছর আগে বাড়ির একবারে মাটির বাড়ি না, কিন্তু সেখানে ওই দুপুরবেলা হলে এই মনসার পাঁচালে নিয়ে বসতেন, কেউ একজন গাইতেন এবং তার সঙ্গে অনেক পারিষদ একসাথে বসে সেটা শুনছেন, কখনো গলা মেলাচ্ছেন। এই যে আরশিনগরের কথা বললাম, মানেটা আবার অন্যদিকে চলে গেল। যে কোনো জায়গাতেই আমি একটা আরশিনগর তৈরি করে নিতে পারি।
3: আসলে আরশিনগর মানে তো মনের মানুষের সন্ধান যেখানে করা হয়, সেই নগরটাই হচ্ছে আরশিনগর। আর এই ঝাপান গানের মধ্যে দিয়ে ওঝারা গলায় সাপ জড়িয়ে বেশ কয়েকটা সাপের ঝাঁপি নিয়ে তারা রঙিন কাপড়, ফুল, মালা এগুলো দিয়ে একটা মঞ্চ সাজান এবং তার উপরে বসে গান করেন। আর এই গানের মধ্যে দিয়ে সেই তো কোথাও না কোথাও ঈশ্বরের কাছে পৌঁছানোর কথাই বলেন।
2: একেবারেই শুনি, পরপর দুটি গানই শুনে নেব। প্রথম গানটি আশিস গিরির কণ্ঠে।

কতগুলো জায়গা টুকরো টুকরো করে মনে পড়ছে, বলবার চেষ্টা তো করবই। পঞ্চমী ঘাড় নেড়ে চোখের পাতা নিবিড় করে বলল, না গো মশাই, এখানে কপাল ঠেকাতে নেই। অগত্যা নিশ্চয়ই অবশ্যই দালানের উচ্চতা মাথার এমনই সমান প্রায়। সেখানে মাথা ছোঁয়াবার পরে পঞ্চমী টেনে নিয়ে গেল পাকা দরজা পর্যন্ত ঘরটির সামনে। এটি সর্বজয়ার মন্দির, মাটি ছুঁয়ে নমস্কার করুন। এবার আর সহজে পঞ্চমী ধমক খেতে রাজি হলাম না। জিজ্ঞাসা করলুম, কিভাবে? সাষ্টাঙ্গে উপুর হয়ে প্রণাম করব? পিছনে খিলখিল হাসি শুনে মুখ ফিরিয়ে দেখি মালতী আর সুমতি, আর পঞ্চমী সেও আছে, সোজা হাত তুলল আমার মুখ বরাবর। মালতী যেন উদ্বিগ্ন বিস্ময়ে বলে উঠল, কিরে পঞ্চি, মারতে যাচ্ছিস নাকি? ছি ছি পঞ্চি, তোর এ কি মানামানি নেই কোনো কিছুতেই। সুমতি তার সঙ্গে বাকি কথাটা জুড়ে দিল। পঞ্চমী ঠোঁটে ঠোঁট টিপে ভুরু কুচকে তাকালো দুজনের দিলে। দেখ সেজদি, দেখ নদী, তোরা আমার পেছুতে লাগতে আসিস না। তোরা সবাই দেখছিস আমি ওকে খালি মারতে যাচ্ছি না, তবে নেই, তোরাই ওকে নিয়ে যা করবার কর, আমি সরে যাচ্ছি, বলে সজোরে ঘাড় ফেরালো। দুই বিনুনি ঝাপটা খেলো দুই গালে, পা বাড়ালো সরে যাবার জন্য। ঠাকুর দালানের সদর চত্বরে নানা নাটকের এই অঙ্কটি বিশেষ কারো চোখে পড়ল না। এবার আমাকে এই উদ্যোগ নিয়ে পঞ্চমীর হাত টেনে ধরতে হলো। আরে যাচ্ছ কোথায়? আমি তোমার হাত ছাড়া কখনোই হব না, বলে মালতী আর সুমতির দিকে একবার দেখলাম, কিন্তু হাসলাম না।

0: দুর্গামা আসছে, আর সেই জন্য দুর্গা আসার অনেকটা আগে থেকেই আমরা কিন্তু তার জয়গান গাইতে থাকি। তার কারণ হচ্ছে যে আমাদের, হ্যাঁ এবারও তাই একদমই, আর যাওয়ার পরেও আমরা পরের বছরের কাউন্টিং করতে থাকি যে আবার আসবেন আবার আসবেন, অর্থাৎ সারা বছর ধরে কোথাও আমাদের মনের মধ্যে এই কটা দিনের একটা প্ল্যানিং বা একটা ভাবনা সব চলতে থাকে।
1: এবং এই যে গানটা শুনলাম, এই যে বলছি যে নিশ্চিন্ত থাকার গল্প, জীবনের গল্প, খুব মন দিয়ে শুনলে দেখবেন এই গানে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয়েছে, লোকগান মানে তো একটা মজা পাওয়া যায়,
0: একদমই আলাদা একটা
1: যন্ত্র ব্যবহার করতে তা না, এই এই বিষয়টা টানে না?
0: অবশ্যই অবশ্যই টানে, আর টানে বলেই কিন্তু আমার যেন মনে হচ্ছে যে ইদানিং আরও বেশি মানুষ লোকগানের দিকে ঝুঁকে পড়েছে, তাই না? তো দুর্গামা আসছেন, কিন্তু তার আগে আমরা কিন্তু কোথাও একটা দুরু দুরু বুকে রয়েছে যে আবহাওয়া কতটা আমাদেরকে সাথ দেবে, বৃষ্টি হবে কি হবে না, এই নিয়ে খুব চিন্তা। এদিকে আবার আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, বলছে যে আজকে 11:10 থেকে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বিভিন্ন জেলার যে বিভিন্ন অংশ সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, দমকা বাতাস, আর বাতাসের গতি 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে।
1: ওরে বাবা,
0: সুতরাং বুঝতেই পারছো যে আমরা দুর্গামাকে তো আনবই, কিন্তু তার পাশাপাশি আমাদের নিজেদেরকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে।
1: গানে যাব, গানটা একদম অন্যরকমের গান, কিন্তু এই যে দুর্গামা, বাতাস, প্রকৃতির এই খবরটা পেলাম, সবটা পেলে মানে না অনেকটা দূরের একটা মাঠের ওপর একটা প্যান্ডেল বাঁধা হচ্ছে, মানে এত দাপুটে ঝড় দেখা গেল প্যান্ডেলটা একটু ক্ষতি করে দিয়ে চলে গেল, এইগুলো যে কেন বুঝতে পারে না প্রকৃতি যে এই সময় এইসবগুলো করতে হয় না?
0: সত্যি আসলে আমরাও তো প্রকৃতিকে দেখি না, প্রকৃতি কেন আমাদেরকে দেখবে বলো তো?
1: সেটাও কথা, তাহলে গানেই যাই।
0: হুম।

0: লোকগান কিন্তু খুব বড় করে আমাদের বেঁধে দেয়।
1: অবশ্যই,
0: এই উদার কণ্ঠ, তার মনোভাব, গানের কথা, গানের সুর, আসলে স্বচ্ছতা খুঁজতে তো আর অনেক দূর যেতে হয় না,
1: স্বচ্ছতা তো আমাদের মনের মধ্যেই আছে
0: একদম, এবং সেটা কিছুটা নিজেদের ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে দিয়ে তৈরি হয়, তৈরি করে নিতে হয়।
1: অবশ্যই, আসলে ছোট থেকে বড় হওয়ার মধ্যে আমাদের ভেতরে তো গড়ে ওঠাটা, আমাদের দর্শনটা তো সেই ছোট থেকে তৈরি হয়ে যায় না, আমরা যা দেখে বড় হই, যা শুনে বড় হই, আর যে সমস্ত কাজগুলো আমাদেরকে কনস্ট্যান্ট প্রভাবিত করে, যেসব পরিবেশ আমাদেরকে প্রভাবিত করে, সেগুলোই তো আমাদেরকে স্বচ্ছ বা অস্বচ্ছ করে তোলে।
0: ইন্টারেস্টিং লাগলো, বড় হতে হতে দেখলাম ছোটবেলায় 5 বছরের মধ্যে যে শিক্ষাটা হয়ে যায় সেটা কিন্তু সারা জীবন থেকে যায়।
1: অবশ্যই,
0: সেখান থেকে বেরোনো যায় না। কিন্তু আমাদের একটু বেরোতে হবে, আমাদের একটা বিজ্ঞাপন নিয়ে ফিরে আসতে হবে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: অদ্ভুত অদ্ভুত চলন, কোনোটা প্রচলিত, কোনোটা একদম কাহিনী ভিত্তিক, কোনোটা সাম্প্রদায়িক, আবার কোনোটা একটু রাগাশ্রয়ী।
1: একদমই। এখন এক ধরনের গানের কথা বলবো, যে গানগুলো তেমন যে লোকসঙ্গীতের ধারায় বিশাল জনপ্রিয় বা মানুষ খুব তার নাম জানে এমনটা নয়। তাত্ত্বিকেরা বলেন যে মালশ্রী রাগের একটা ক্ষয়ে যাওয়া রূপ, সেটা কি? সেটা হচ্ছে মালসী গান। সেই অষ্টাদশ শতাব্দীতে শাক্ত ধর্মের যখন বিকাশ ঘটছে, সেই সময়ে বাংলার শাক্ত পদাবলীর সূচনা হলো। আর এই পদাবলী দুটো রূপে ছড়িয়ে পড়ল। প্রথম ধারাটা ছিল শাক্ত পদাবলী, মানেই আমরা কি শক্তির উপাসক, যারা তারা এই পদাবলী গেয়ে থাকেন, অর্থাৎ শ্যামা সঙ্গীত, কালী কীর্তন এগুলো। আর দ্বিতীয় ধারাটা হচ্ছে শক্তিরই আরও একটা রূপ, সেটা কোনটা? সেটা হচ্ছে উমা বা আগমনী, মানে উমাকে কেন্দ্র করে গান, সেটা আগমনী গান এবং বিজয়া। সুতরাং দেখো, এই যে শ্যামা সঙ্গীত, কালী কীর্তন, এটা কিন্তু বহুল প্রচলিত, আবার আগমনী গান, বিজয়ার গান, এ গানও প্রচলিত, কিন্তু যেখানে মালসীর গান সেটা কিন্তু আবার এতটা প্রচলিত নয়, অথচ এর মধ্যেই সেটা ঢুকে রয়েছে।
0: দেখো, এই এই খোঁজগুলো পাওয়াও তো একটা সাংঘাতিক ব্যাপার।
1: অবশ্যই
0: এই বইগুলো আমাদের সাহায্য করে যে কত আনাছে কানাছে, কত কিছু আছে আসলে, যে বিস্তৃত জগৎ না লোকসঙ্গীতের। গান শুনেই পাগল হয়ে যায়, তাহলে এই নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে তো শ্রদ্ধা জানাতেই হয় যে কত টুকিটাকি তারা খুঁজে আন। চলে যাই গানে।

0: তো এই যে বলছিলাম যে আরশিনগর তৈরি করতে চাই, এতক্ষণ বলছিলাম আরশিনগরে আছি, কিন্তু এক একটা ঘটনা কিরকম পাল্টে দেয়,
1: অবশ্যই মনটা ভারাক্রান্ত করে দিল,
0: মনে হয় আরশিনগর তৈরি করতে হবে। কিন্তু এখন লোকগানের যে দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানিক পীরের গান। আমার একটা যাওয়া সৌভাগ্য হয়েছিল কুষ্টিয়া লালন ফকিরের বাড়ি, এবং অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। ওখানকার মানুষেরা যে সুরে গান গায়, যেভাবে গান গায়, যে ছন্দে গান গায়, মানে তোমার শুনলে পরে না তোমাকে টানে বলে শব্দটা, ওই টানবে, তুমি বসে থাকতে হবে তোমাকে। মানে এটা তো একটা হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলে এই পীর, পীর বাবার পুজো। ষোড়শ শতকে এই ভাবনাকে ভিত্তি করে সুফি আদর্শের উদ্ভব। পারস্য থেকে বহু পীর দরবেশ ওই সময় এদেশে আসেন, এদের শান্তি এবং ঐক্যের মহান আদর্শ, সরল জীবনযাপন, সহজ তত্ত্ব প্রচার সাধারণ মানুষকে খুব স্বাভাবিকভাবেই প্রভাবিত করে। বাংলার পাঁচ পীরের নাম আমরা যেমন জানি, গাজী পীর, সত্য পীর, মানিক পীর, দাতা পীর এবং আরেকজন দরিয়া পীর, এদের মাহাত্ম্য কিন্তু গ্রামে শহরতলিতে অল্প হলেও গ্রামাঞ্চলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তাদের একটা সাজ আছে, গলায় প্রবালের মালা, একটা আলখাল্লা মতো। আমরা ছোটোবেলায় এদের দেখে বুঝতে পারতাম না, ভয় পেতাম, আর হাতে একটা চামড় থাকতো, আর বাড়ির বড়রা বলতো মাথাটা নিচু করো, ওই চামড়টা দুলিয়ে দেবে যেন আমাকে আশীর্বাদ করে চলে যাবে। একটা দরবেশের ভঙ্গিতে ওরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, কখনো কখনো কোথাও বসলে একটু ধনুচি জ্বালিয়ে দিয়ে সেখানে বসে, পাঁচালির ঢঙে গাইতেন পীরের মাহাত্ম্য। এবং বিভিন্ন গানের মধ্যে সেই কথাটা বলা আছে। একটা ওই ধরনেরই গান শুনবো লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরের প্রসার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির পাঁচটি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনে ভোট গণনা

0: আগামীকাল সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। দিল্লির নিউ সীমাপুরী এলাকায় ঈদগাহ মাঝবাজারের চারতলা আবাসিক ভবন ভেঙে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন অন্তত আটজন। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারাকুমারি, পারামাকুড়ি, নামাক্কাল, অম্বা সমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটোরের 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন 16 তারিখ থেকে 21 অক্টোবর দশমী পর্যন্ত মোট 51টি বিশেষ ট্রেন চালাবে। গত বছর এই সংখ্যা ছিল 31। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে শিয়ালদা DRM রাজীব সাক্সেনা জানান, এবছর 38টি বিশেষ ট্রেন চলবে। রাতে সন্ধ্যার ব্যস্ত সময় 13টি বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকারের আবেদন মেনে এখনও পর্যন্ত প্রায় 3000 বারোয়ারি দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে অনুদান নেবার জন্য রাজ্যের প্রায় 56000 কমিটি আবেদন করেছে। সব আবেদন যাচাই করে মহালয়ার পরই রাজ্য ও কলকাতা পুলিশের আওতাধীন থানাগুলির মাধ্যমে নির্বাচিত পুজো কমিটির হাতে এই অনুদান তুলে দেওয়া হবে। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSCL ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: হয় না, এমন অনেক কিছুই প্রাণেশ হয় না। তবুও এই যে লোকগান নিয়ে কথা বলছি, এখানে মজাটা হচ্ছে এখান থেকে আমরা আরেকবার শিখি যে সঙ্গীত বলো যে কোনো শিক্ষাই বলো খুব গুরুমুখী। এটা এই কালচারটা আমি জানি না পৃথিবীর আর কোথায় আছে, এটা কিন্তু আমাদের এখানে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মাটিতে মাটিতে শেকড়ে শেকড়ে মিশে আছে। যে সঙ্গীত সঙ্গীত বড় স্কেলে আমি সঙ্গীত কথাটি ব্যবহার করতে চাইছি, যে সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা
1: অবশ্যই,
0: আর সঙ্গীতটাকে আমি একটু পাল্টে সংস্কৃতি বলে দিই, সেটাই একটা গুরুমুখী বিদ্যা। আমরা যে কথা বলি এও তো গুরুমুখী বিদ্যা। তো এই যে বিষয়গুলো আসে, আমরা এখন কত ফর্মে পাল্টে টাল্টে নিজেদের মতো করে কথা বলি, কত কিছু রসদ পাই, কিন্তু একটা সময় দেখো যারা এই গান তৈরি করেছেন, গান গেয়েছেন, বেঁধেছেন, তাদের কাছে কিচ্ছুটি ছিল না।
1: অবশ্যই, অনেক প্রতিকূলতার মধ্যেও তারা সেই কাজটা করে গেছেন শুধু মনের খোরাক জোগাড় করার জন্য।
0: এবং এই এইটাই আশ্বিনগর তো একেই বলে যে
1: অবশ্যই
0: কিছু নেই কিন্তু এত বড়টা মন আছে।
1: আর সেই মনটা কি খুঁজে বেড়ায় বলতো? সেই মনের মানুষের সন্ধান করে, মনের মানুষের বিভিন্ন রূপ, তার মধ্যে কখনো মুর্শিদকে খুঁজছেন তারা, কখনো সেই পড়শিকে খুঁজছেন, আর শ্রীনগরে যে পড়শি বসত করেছিল সেই পড়শিকে খুঁজে বেড়াচ্ছেন, তাই না? এই সন্ধানটা যতদিন চলবে ততদিনই এমন সুন্দর সুন্দর সৃষ্টি চলবে।
0: এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং, আমরা এক সময় ভাবি যে এই প্রজন্ম ওই প্রজন্ম সেই প্রজন্ম, এই বোধহয় চললো এই বোধহয় আর চললো না আর বোধহয় চলবে না, না এই ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের ভাঙছে। নতুন প্রজন্ম এসে হাল ধরেছে, হাল ধরে ফেলেছে, আর নতুন করে হাল ধরবার কিছু নেই।
1: তবে কি বলতো, যদি আমরা সবসময় নিজেদেরকে নিবেদনের মধ্যে রাখতে পারি, আমার মনে হয় সেই হাল ধরাটা অনেক সহজ হয়। অর্থাৎ যদি গুরুর কাছে নিজেকে নিবেদন করে দেওয়া যায়, তাহলে আমাকে অতটা পরিশ্রম করতে হয় না হাল ধরার, তিনি কোথা থেকে যেন হালটা ধরে দেন।
0: গানটা শুনে নি, তারপর একটু হৈমন্তী দি, হৈমন্তী শুক্লার গল্প করবো।

0: গুরুকে আমরা কত রকম ভাবে পাই।
1: অবশ্যই,
0: একটু আগে বলছিলাম যে হৈমন্তীদির গল্প করবো। হৈমন্তীদি যখন গুরু, একটা গানের ওয়ার্কশপ, আমি তো গানের মানুষ না কিন্তু যাই কখনো কোনো কারণে যাই, তিনি অনেকজনকে একসাথে গান শেখাচ্ছেন ওয়ার্কশপ বলে, কিন্তু তার যে কি সহজ ছন্দটা, এবং বলতে বলতে তিনি বললেন যে এই লোকগানের প্রসঙ্গটা এলো বলে যে মনে হচ্ছে না একবারে লোকগানের ছন্দ, আমি তোমার মনে হচ্ছে লোকগানের ছন্দ শেখাচ্ছ আগমনী, বলছে ধুর পাগল সব তো মিলেমিশে একাকার হয়ে থাকে। আমি দেখো মানে উনি গাইছেন এক, ওনার মনের মধ্যে আর একটা ভাবনা হচ্ছে, এবং এই এই সেটাকে যখন ছড়িয়ে দেন, ধরো 150 জন রইলো, তার মধ্যে 5 জন তো নিয়ে বাড়ি গেল,
1: অবশ্যই
0: সেই 5 জনের যে কি লাভ হলো, তখন দুটো মনে হয় যে ইস আমি কেন ওরম পারি না, আর দুরকম মনে হয় যে ইস এলাম বলে এইটুকু পেলাম, দুটোই পাশাপাশি মনে হয়। এই পাওয়া না পাওয়া এগুলো চলতে থাকে, কিন্তু সাধন পথে একটা কিছু সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই সঠিক গুরু নির্বাচন হওয়া খুব দরকার। নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে গানটি শুনছিলাম, এইবারে আব্বাসউদ্দিন আহমদের কণ্ঠে গান।

কিছুক্ষণ আগে আর শ্রীনগর থেকে পড়ছিলাম, সেখানে মালতি সুমতি পঞ্চমী এদের কথা বলেছি। এবার একটু পিসিমার কথায় আসা যাক। লিখছেন, পিছন ফিরে দেখলাম পশ্চিম দিক থেকে গাড়ির পাশ দিয়ে ধানের ঘোমটা টানতে টানতে পিসিমা এগিয়ে আসছেন। হাঁটা দেখলেই বোঝা যায় পায়ে আর তেমন শক্তি নেই, তবু যেভাবে আসছেন পড়েই না যান। এই পিসিমারই একমাত্র ছেলে নরেন্দার বেলেঘাটার ফ্ল্যাটে শঙ্করের বিয়ে হয়েছিল। শঙ্করের শাশুড়ি তার ছ কন্যা রেখে মারা গিয়েছেন। ছোট কন্যা ষষ্ঠীর তখন এক বা দু বছর বয়স। বলতে গেলে শিবনাথ চাটুর্যে মহাশয়ের কন্যারা এই পিসিমার হাতেই লালিত পালিত। বর্তি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পিসিমার হাত ধরলেন। পিসিমার তখন ছোট্ট বালিকার মতন ঠোঁট ফুলে উঠছে। অভিমানের স্বরে বললেন, আমি বাড়ির ভেতরে দাওয়ায় মাদুর পেতে শুয়েছিলাম, এই দেখলাম তোরা আমার ঘরে চুল বেঁধে আলতা পড়ছিলি। আমার বুঝি একটু চটকা এসেছিল, তার মধ্যেই শুনি জামাই এসেছে। কাদের জামাই কোন বাড়ির, ধরপর করে উঠে দেখি টেপে দুলে নি খড় কাটছে। ও বললে, মাতুর বর এছে। হ্যাঁ, মাতুর বর এছে, তোরা আমাকে ডাকলি নি? মাতু এক্ষেত্রে মমতা, শঙ্করের স্ত্রীর আট পৌরে নাম। বর্দি অপ্রস্তুত হেসে বললেন, তোমাকে ডাকবো না তাই কখনো হয় পিসিমা? এই তো সবে গাড়ি থেকে নেমে ঠাকুর মণ্ডপে আর সব্যজয়াকে পেন নাম করেছে।

0: কি সুন্দর না,
1: অপূর্ব
0: শিল্পীর নামটা বলি, খুব কম শোনা যায় এই গান, বিনা পানি চৌধুরী,
1: সত্যি অপূর্ব। এবার আসি ওপার বাংলার পাবনা রাজশাহী কুষ্টিয়া অঞ্চলে একটা গান প্রচলিত আছে, সেটার নাম হচ্ছে ধোয়া গান। হ্যাঁ, আর এই বাংলাতেও আছে, পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে সেটাও ধোয়া গান, ওখানে ধোয়া আর এখানে ধোয়া, হ্যাঁ একই গান দুরকম নাম।
0: দেহতত্ত্বের খানিকটা কথা আছে, ঈশ্বর প্রেম আছে, আমরা ওই ধরনের একটা গান শুনি, বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসছি।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: পূজানের শিল্পীদের কণ্ঠে শুনছিলাম, কি ইন্টারেস্টিং
1: গান।
0: এই সুন্দরী কমলার কথা তো আমরা বারবার শুনেছি, সুন্দরী কমলা একটা মানে আইকন আর কি, মেয়েদের বর্ণনা বা এই যে বিয়েটা, বিয়েটা যে একটা ঘটনা, তখনের বিয়ে তো আর এখনের বিয়ের মতো না। কাল এক বিয়ে বাড়ি গেলাম, সেটা কি মাস টি মাসের ব্যাপার ট্যাপার নেই বা কেন, ওই যে কাল রিসেপশন হলো এই পুজোর আগে তাও জানি না, কিন্তু আমার কোনো প্রশ্নও দেখা দেয়নি, মনে হয়েছে ওদের সুবিধা হয়েছে তাই বিয়ে। আমি খালি বললাম যে পাত্রপাত্রে নিশ্চয়ই এটা সুবিধে তাই বিয়ে। দু একজন বললো এখন বিয়ে তখন বিয়ে, আগে তো বিয়ে দিনক্ষণ দেখে এবং পাড়া প্রতিবেশী কতগুলো অনুষ্ঠানে এক হয়ে যেত।
1: দেখো এখনও যে হয় না তা না, এখন এখন বরং রিচুয়াল অনেক দিন ধরে অনেক কিছু, যেমন প্রি ওয়েডিং চলে, তারপরে আগে তোমার এনগেজমেন্ট হবে, তারপরে গিয়ে আলাদা করে আবার সঙ্গীত হবে, হ্যাঁ সেগুলো আলাদা করে হবে, আলাদা সঙ্গীত হবে, অর্থাৎ ওই পশ্চিম থেকে কিছুটা নিয়ে নেওয়া, নানা দিক থেকে নিয়ে ঠিয়ে একটা বিয়েটা হচ্ছে একটা ইভেন্ট, বড় ইভেন্ট। কিন্তু

0: তখনকার দিনেও তো ইভেন্ট ছিল, কিন্তু তার মধ্যে একটু ঘরোয়া এবং একটু আন্তরিক, বেশি আন্তরিকতা ছিল বলে আমার মনে হয়।
1: হতো পান সুপুরি নিয়ে বসে, প্রথমে বিয়ের যে অ্যানাউন্সমেন্টটা হতো যে অমুকের অমুকের বিয়ে, আজকে ওদের বাড়ি পানখিলি, ওদের বাড়ি পানখিলি, এই এই শুনেছি সবাই এক হচ্ছে, মানে ওই দিন হচ্ছে অ্যানাউন্সমেন্টটা হলো যে বিয়ের দিন,
0: পাটিপত্র
1: হবে, এইরকম ধাপে ধাপে ধাপে ধাপে ধাপে, এই যে জলের গান, নদীর গান শুনছিলাম, জল শুনতে যাবে, জল ভরার গান,
0: এই যে জল ভরা, দেখো এটা তো একটা সুন্দর একটা মাঙ্গলিক অনুষ্ঠান, এখনো আছে বিষয়টা, কিন্তু এখন আমার মনে হয় যে একটু দেখানোটা বড্ড বেশি আন্তরিকতার থেকে। তখনকার দিনে কিন্তু সমস্ত পাড়া পড়শি যারা ছিল আত্মীয় স্বজন,
1: বড় পরিবার,
0: একদম সবাইকে নিয়ে।
1: ব্যক্তিগত একটা কথা চট্টরে শেয়ার করি, আমার বিয়ের জল ভরতে গিয়েছিল আমার মাইমার বোন, যে মূল, ভাবা যায় মানে আত্মীয়তাটা কোন পর্যায়ে থাকলে।
0: অবশ্যই অবশ্যই,
1: এখন তো কারো
0: সময়ই নেই গো,
1: মাসি নেই, এই নেই, মাইমার বোন, আমরা 9 মাসই হলে রাখতাম, তখন তো এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল বড় বড়, মানে উনি এসে গেছেন মানে বিয়ের কাজটা উনি সামলে দেবেন, যে এই রকম সব কতগুলো ব্যাপার ছিল। রাঙামাসি আসবে, রাঙামাসি আসলে কোনো চিন্তা নেই, রাঙামাসি বলবে চল বাজারে যাই, চল এই করি, চল সে আবার একটু বলবে যে বউকে পার্লারেও নিয়ে যা, মানে আধুনিকা মাসি। কিন্তু আধুনিকা মাসি, জল শুইবার গল্প সব যাব বিজ্ঞাপনের পরে।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: এই যে হালকা জীবনের গল্পটা আমরা করছিলাম সুন্দর করে, এখন আমরা কত রঙের পোশাক পরে, এবেলা সাদা তো ওবেলা হলুদ, ওবেলা হলুদ তো ওবেলা গোলাপি,
2: সেম কালার পরা যাবে
1: না।
2: আবার এখন আবার অনেকে আবার কালার মানে ডে বুঝে কালার পরছে।
1: একটা জিনিস এই সুবাদে বলে দিই, দেশের নাগরিক তো আসলে এখন কিন্তু মানুষের জীবনযাত্রাটা এত বড় দেশ, এত জনসংখ্যা, পলিউশনে ভরা, কিন্তু জীবনযাত্রাটা আগের থেকে ভাই ভালো হয়েছে। এখন আমরা জামা কাপড়ের চয়েস দিতে পারি, বলতে পারি পরবো না, বলতে পারি ফেলে দেব, বলতে পারি দিয়ে দেব, যে যেভাবেই যা।
2: অবশ্যই
1: এই এই যে সামাজিক একটু উন্নতি হয়েছে, তার ফলে কিন্তু ইভেন্টগুলো চালু হয়েছে
2: নিশ্চয়ই।
1: ইভেন্টটা হওয়ার অন্য মানে দেখো, জনজীবনটা ঘরে মানে ঘুরে যায়, মানে আর শ্রীনগর আপনি কিন্তু যেখানে ইচ্ছেই বসাতে পারেন।
2: একদমই তাই। আর শ্রীনগর মানেই আমরা বলেছিলাম যে স্বচ্ছতা, মনের স্বচ্ছতা, অন্তরের ভেতরে কোথাও সেই মানুষটার সন্ধান, যে মানুষটাকে পেলে আমরা মুক্ত হতে পারি, অর্থাৎ মুক্তির পথ, এবং ভেতরে সেই একটা খোঁজ, যে খোঁজটা কিসের খোঁজ না, সেই ভালো থাকার খোঁজ, স্বচ্ছতার খোঁজ, নিজের মনের সমস্ত কষ্টকে দূর করে একটা নতুন পথের যাত্রী হবার খোঁজ, এমনই নানা খোঁজ নিয়ে কিন্তু আরশিনগরে যাওয়া। আর সেই আরশিনগরে যাওয়ার পাশাপাশি এই যে বিভিন্ন রিচুয়ালস, তাদের কথা বলছি, সেখানেও বোধ হয় কোথাও ভালো থাকা এবং ভালো রাখার সন্ধান এর কথা বলে।
1: গান শুনবো অনুরূপ মল্লিকের কণ্ঠে।

0: কেমন সুন্দর একটা গানের চলন, কি চেনা চেনা। রজনীরও শেষেই দেখিলাম স্বপন, বাঘুপিঠে আরোহণ এক মহাজন। এই গানের রেশ ধরে বলি, এই ধরনের গান কিন্তু দক্ষিণ রায়ের গানেও এই গানের প্রচলন আছে, ধরনটা পাওয়া যায়। সুন্দরবনের ধপধপিতে দক্ষিণ রায়ের বিগ্রহ এবং মন্দির আছে, এবং সেখানে দক্ষিণ রায়ের বাহক হিসেবে বাঘকে পুজো করা হয়।
1: অবশ্যই
0: কিন্তু দেখো, যে অঞ্চল সেই অঞ্চল ভেদে হয়,
1: একদমই তাই। দেখো দক্ষিণ রায় সম্পর্কে তো বলতেই হয় যে সুন্দরবন অঞ্চলে তুমি বলছিলে যে সেখানে শাসনভার কে নিয়েছে, বাঘ, তাই না? আর সেই জন্যই দক্ষিণ রায়ের এই অঞ্চলে এসে মানুষের জন্য কাজ করবে, প্রজাদের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবেন, এটাই তার ইচ্ছা ছিল এবং সেটাই হয়েছে। প্রজারা যে যখন তার কাছে গেছে কোনো বিষয়ে সাহায্য চেয়েছে, তিনি কিন্তু হাসি মুখে সেটা পূরণ করেছেন। আর কি করেছেন, অল্প সময়ের মধ্যে তিনি হয়ে উঠেছেন সুন্দরবন অঞ্চলের মানুষের ত্রাতা।
0: একেবারেই, আমার এই গানটা শুনতে শুনতে সেটা মনে হচ্ছিল। কয়েকদিন আগে আমার ঠিক ছাত্রী বলবো না, পরিচিত, সে একজন বলে যে খুব ভালো প্রশ্ন করলো যে মানুষ কি করে ভালো ছিল, কি কঠিন প্রশ্ন, এর উত্তর দেওয়া যায়। তখন আমার মনে পড়লো যে গানে প্রসঙ্গ যাবো, সেখানে ভাদু গান গত বছর কোনো এই যে মেলা বা ছোট ছোট অনুষ্ঠান হবে, এরকম একটা অনুষ্ঠানে গেছি, বাইরে থেকে ভাদু গানের শিল্পীরা গান পরিবেশন করতে এসছেন, এবং দেখলাম তাদের জন্য বরাদ্দ সময় মাত্র 15 মিনিট।
1: এ বাবা,
0: কিন্তু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যতজন গাইবার কথা তারা, অনুষ্ঠানটা তো ছোট করলেন কিন্তু খুব পরিশীলিত উপায়ে করলেন। যিনি তার কর্মকর্তা ছিল, সেই মানুষটি চেহারাটা মনে পড়ছে, নামটা মনে পড়ছে না, এবং খুব দাপটের সঙ্গে বললেন, এবং তিনি হারমোনিয়াম গান দুটো একসঙ্গে করছেন।
1: আচ্ছা,
0: তুমি ভাবো দূর থেকে এসে একটা মানুষ হারমোনিয়ামটাকে কাঁধে নিয়ে এবং মানে গাইছে, মানে কি দাপটে গাওয়া যাকে বলে, তাই তো এই যে জীবন বোধ থেকেই না শৃঙ্খলা তৈরি হয়, এটা আজকে যেইভাবে গল্পের ছলে মনে পড়বে সেটা জানা ছিল না। চলে যাই ভাদু গানে। ভাদুও জনপদের একজন বিশিষ্ট দেবী, তাকে পুজো করে মানুষের অনেক কিছু ধন দৌলত লাভ হবে, পরিপূর্ণতা আসবে সংসারে, এই চিন্তা থাকে। চলে যাই গানে, অর্পিতা চক্রবর্তী।

0: আমাদের যাবার সময় এসে গেছে, গান শুনতে শুনতেই বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি মধুমিতা,
1: আর ছিলাম আমি সোমা, সোমা সরকার। সবাই ভালো থাকুন, আর আমরা শেষ গান শোনাতে শোনাতে বিদায় নেব, কিন্তু ফিরে আসব নাটকের দুপুর নিয়ে, ঠিক দুপুর দুটোয়।
0: একেবারেই এইটুকু অপেক্ষা আমাদের জন্য, আপনাদের করতেই হবে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উপস্থিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালে আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং আজ বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা অনুযায়ী ডাক পাওয়া এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া আজ শুরু হয়েছে। সংশোধিত তালিকায় নতুনভাবে যুক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই ও ইন্টারভিউ আজ নেওয়া হচ্ছে। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। সভাপতিত্ব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উপস্থিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেন্নাইয়ে উইন্ডারজি 2026 সম্মেলনে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, বায়ুশক্তি সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির সরঞ্জাম উৎপাদনে ভারতকে বিশ্বমানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, 2030 সালের মধ্যে দেশে 1000 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং আজ বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে 94তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বায়ুসেনা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করে এয়ার চিফ মার্শাল এ পি সিং বলেন, দেশের স্বার্থ রক্ষায় বায়ুসেনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গণনা। গত মঙ্গলবার 2 কেন্দ্রে ভোট নেওয়া হয়।

0: গ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে। নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: Ya la tu... করবে, ঢোল বাজাবে, তুই নাচবি। শোন শোন, নিজেকে ঈশ্বরের পায়ে সঁপে দে। যখন গান করবি ভাববি ইন্দ্রসভায় বসে গান করছিস, যখন নাচবি ভাববি তুই তুই অপ্সরী। তবেই দেখবি যে কোনো দুঃখ থাকবি না, কোনো দুঃখ থাকবি না, জ্বালা থাকবি না।
1: জেঠা বাবা,
0: শোন শোন, তোকে আমি এমন তৈরি করে দেব যে গোটা পুরুলিয়া জেলায় সবাই তোর নাম জানবে। এই আমি আমি বলে দিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, তোরে তোরে একটা জিনিস দিই।
1: কি কা?
0: মনে পড়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ইটা ইটা নে, এইটা নে। হ্যাঁ, এই এতদিন তরঙ্গের মধ্যে পড়ে থেকে ওর ভাষা হারিয়ে গেছে কিনা দেখ তো, দেখ মা। এটা নে,
1: ঘুঙুর।
0: হ্যাঁ,
1: এটা কার গা?
0: কার আবার কার? আমার আমার সেই পোড়া কপালিটার, এতদিন রেখে দিয়েছিলাম, আজ তোকে মা সে স্বর্গ থেকে তোকে আশীর্বাদ করবে রে, আশীর্বাদ করবে। নে এটা নে,
1: এটা এটা আমি মাথায় করে রাখব, মাথায় করে রাখব। কপাল দোষে নাচনি হলাম বটে, তবে এটা আরে কোনোদিন হেলা ফেলা করবো না গো জেঠা বাবা।

0: গুছায় ফেলেছ দেখছি।
1: কোথায় আর গুছালাম? ওমা, তোমার হাতে ওটা কি গো?
0: বিছানা চাদর কিনলাম।
1: ও দেখি দেখি, ও মা কি সুন্দর গো।
0: পাতা পাতা পাতা পাতা তো দেখি। ফুলমণি কাছে আসো, আরে কাছে আসো না, বসো না গো।
1: না না, একি হাত চড়ো, ইস কে দেখে ফেলবে যে।
0: দেখুক, কোনো ভয় নাই এখন থেকা, তুমি আমার আমার গ।
1: ইস, যেন এতদিন ঘুম হচ্ছিল না গ।
0: তাই তো, খুড়া যেদিন বলল নিয়ে যা বেটা তোর জিনিসকে, সেই দিন থেকে আমার চোখে ঘুম ছিল না, শুধু ভেবেছি তোমাকে কোথায় রাখব, কিভাবে রাখব। তারপর দাদাকে বললাম, দাদা আমি নাচনি রাখব, শুনে দাদা এই মারে তো সেই মারে।
1: কেন? বুঝেছি।
0: আই দেখ, রেগে গেলে তো, আরে আমার বাপেরও তো নাচনি ছিল, বাপ তো কোনোদিন সংসারে মনই বসায়নি গো, আমাদেরও সেভাবে দেখাশোনা করতো না, তাই দাদার খুব রাগ। দাদা আমাকে ভালোবাসে খুব।
1: ভালো না বাসলে এমন জায়গায় ঘর করতে দেয়।
0: দেখ, তোমার ঘরে জানলা দিয়া আমাদের বারান্দা দেখা যাচ্ছে, আমি সকালে উঠায় বারান্দা থিকা তোমার চাঁদ পানা মুখটা দেখব রোজ।
1: ছাড়ো না, এতদিন যেন দেখে নাই।
0: সি দেখা আর ই দেখা অনেক তফাত।
1: আচ্ছা রসিক, রসিক তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো?
0: পাগলি।
1: না না রসিক, বলো বলো আমাকে কখনো ছেড়ে যাবে না?
0: এই দেখো আমার কাঁদে। আরে ছেড়ে যাবো কেন?
1: কি জানি বড় ভয় করে রসিক, এক এক সময় মনে হয় সুখের কপাল তো আমার নয়, এই সুখ যদি সহ্য না হয়।
0: আরে ই সব আবোলতাবোল ভাবনা ভেবো না, আমরা দুজন গান করব, ঘুরব কত জায়গায়, আমার ফুলমণিকে লোককে দেখিয়ে বলবো, দেখো গো তোমাদের চেয়ে সেরা নাচনি আমি পেয়েছি। আমার আমার আর কিছু চাই না ফুলি।
1: রসিক পাগলের পাড়া কথা কয় গো। রসিক আমি চান করতে যাচ্ছি পুকুরে, ফিরে ফিরে এসে পুজো দিতে যাব মন্দিরে।
0: কেন কেন গো পুজো দিতে যাবে মন্দিরে?
1: সে এমনি এমনি।
0: এমনি বলো বলো, পুজো দিবা কেন?
1: নতুন ঘর পেলাম, তোমাকে পেলাম।
0: আসো আসো, একটু একটু রিহার্সাল দিই।

Yeah.

0: শরীরটা একবারে ভেঙে আসছে গো।
1: হবে না, অতক্ষণ ধইরা নাচলে শুয়া পড়।
0: রাত এখন কত হলো?
1: তিনটা বাজে, ভোর ভোর রওনা দিব।
0: হ্যাঁ গা, আমার নাচটা তোমার কেমন লাগলো কই বললে না তো?
1: যারা যারা দেখেছে তারা বলেছে তোমার নাচ সবার চেয়ে ভালো হয়েছে। একজন তো বললো, অক্ষয় তুই বাপু কপাল করে নাচ নি পেয়েছিস।
0: কি যেন নাম ওই মেয়ে ছেলেটা, কেমন করে যেন নাচছিল গ, আমার ভালো লাগেনি, কেমন যেন রং ঢং করছিল।
1: আরে উটুক তো করতেই হবে ফুলে, না কইলে লোকে পয়সা দিবে কেন? দেখলে না বেলি কতগুলো টাকা পেল?
0: ছি ছি ছি,
1: এখন তুমি ছি বলছ, পরে তুমিও এমন করবে
0: না, কখনো না। তোমার কাছে বলে রাখি, ফুলমনি অমন লাজ কোনোদিনও লাজবে লাই।
1: তুমি বড় প্যাঁচালো ফুলি, হ্যাঁ এইসব আসরে কত টাকা এবার দেয় গ? হ্যাঁ বেশি রোজগার করতে হলে উটুক করতেই হবে। হ্যাঁ বেলি কেমন আসর মাথায় ছিল দেখেছ?
0: তবে যে জ্যাঠা বাবা বলে এ নাচ স্বর্গের অপ্সরীর পাড়া, ইন্দুলোকের নর্তকী বলে আসরে নামবি যখন ভাববি ঝাড়ধার বিভাগ ফাঁকা, তুই আর তোর রসিক লাচ্ছিস গান করছিস আর তোদের নাচ দেখছে স্বর্গের দেবতারা। কিন্তু আমি অমন কমর দুলালে লোকে লোভার পাড়া দেখবে না? না না রসিক, আমি অমন নাচ করতে পারবো না গো, কখনো করতে পারবো না। ওমা এ কি ঘুমিয়ে পড়লে নাকি? সবাই ঘুমোচ্ছে আর আমার এই পড়া চোখে ঘুম নাই, আকাশের নিচে শুয়ে কি ঘুম আসে?

0: কি হলা? কি হল গা? আরে ফুলি, আরে আয় ফুলি, আরে কি হয়ে আছে কি?
1: রসিক, রসিক, ওরা কি বলছিল জানো? ওরা কি বলছিল? ওরা বলছে আমাদের কেউ চুই না, আমাদের মরলে আমাদের কেউ চুই না গো। হ্যাঁ গো, কারা এটা? সত্যি সত্যি?
0: আরে কাদের কথা বলছো বলো?
1: ওই বুড়ি, ওই বুড়ি নাচনিটা তো বলছিল গো।
0: তুমি স্বপ্ন দেখছিলে গো?
1: স্বপ্ন?
0: চুপ করো, চুপ করো ফুলি। এখন ও সব হয় নাকি? এসো এসো, তুমি তুমি তুমি এখানে আসো।

0: কথা উদের কথা মনে নিও না।
1: হ্যাঁ গো, আর বুকের মধ্যে কেমন করছে গো রসিক? রসিক আমার কি হবে ওই বয়সে, আমার কি হবে রসিক? রসিক তুমি আমার ছেড়ে যাবে না তো? তুমি আমার ছেড়ে যাবে না তো? বলো বলো,
0: তুমি আমার রায় কিশোরী, তুমি আমার রায় কিশোরী গো। ঘুমাও, আসো ঘুমাও।
1: রসিক এভাবে এভাবে তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, শক্ত করে ধরে থাকো রসিক।

0: রসিক, একটা কথা বলবো?
1: কি কথা?
0: আমার আমার লজ্জা করছে।
1: এখনো লজ্জা? হ্যাঁ, আরে 1 বছর হয়ে গেল আমরা একসঙ্গে আছি, এখনো লজ্জা কেন?
0: আসলে আমার একটা জিনিস কিনতে খুব স্বাদ হয় গো।
1: কি জিনিস?
0: ওই যে গো, বেলি কোমরে বাঁধে না, কেমন চকচকে পুঁতি বসানো, কাজ বসানো, আলোতে কেমন চকমকায়।
1: আরে উট তো অনেক দাম বটে।
0: অনেক দাম? কেন, এত আসরে গান করে টাকা পাও, আর একটু কোমর বন্ধ কিনে দিতে পারো না, কতই বা দাম হবে?
1: তা 300-400 হবে।
0: 300-400?
1: ৩-৪০০।
0: তাহলে থাক,
1: বাস রাগ হয়ে গেল। আরে আরে আই ফুলি, আরে শোনো শোনো,
0: আজকের আসরে তো 300 টাকা দেবে।
1: আরে সি টাকা তো বাজনাদারদের দিতে হবে গো, তাছাড়া দুজনের ঘোরাঘুরি, রাস্তায় খাই খরচা।
0: আর তোমার মুদের পাইটের কথা তো বলে না।
1: ইয়া ওই হলো আর কি। শোনো, আমার কি স্বাদ যায় না গো, হ্যাঁ তোমাকে ওরকম কোমর বন্ধ নাইলনের শাড়ি কিনে দিতে, খুব স্বাদ হয় গো। কিন্তু কি করব, কটা আসরে আর ডাক পাই বলো। হ্যাঁ, আর বেলির মতো তুমি তো আবার ওই কুরানো পয়সা নিবে না, মান যা।
0: হ্যাঁ যাই তো।
1: বসো বসো বসো, টাকাটা নিয়ে আসি, বসো।
0: আর শোনো, আমার জন্য একটা মশলা দেওয়া ফান এনো।
1: আনবো আনবো।
2: কিরে ফুলমুনি, আমাকে পান খাওয়াবি না?
0: এসো এসো,
2: একটু বসি, যা তো অকুল নাই।
1: তবে দুইটা আনি, একটা বেলির একটা তোমার।
0: হ্যাঁ দুটো আনো, দুটো।
2: বাপরে, অক্ষয় যে তোর আঁচলে বাধা পড়ে দেখি।
0: ইয়ার কি হচ্ছে না?
2: একটা কথা শুনলাম।
0: কি কথা গো?
2: মনে দুঃখ পাস না।
0: দুঃখ কি হয়েছে বলতো?
2: শুনলাম অক্ষয়ের নাকি বিহা।
0: বিহা? রসিকের বিহা? না না না,
2: শোনা কথা, মেয়ে দেখা হয়ে গেছে, অক্ষয় নিজেই পছন্দ করেছে, সামনের মাঘে বিহা।
0: না না না, আমি বিশ্বাস করি না, না মিছা কথা বলছো বেলি দিদি।
2: মিছা কথা নয় রে বোন, আমি জানি তুই দুঃখ পাবি, তবে সত্যি বিহা অক্ষয়ের।
0: বেলি দিদি, আমি কি শুনছি, কি শুনছি, ভগবান, না না, ও তো আমাকে বলেছে আমরা দুজন নাচব গাইব ঘুরে বেড়াবো সারা জীবন। বেলি দিদি, তুমি বোধ হয় ঠিক শোনোনি গো, এইসব মিছা কথা, মিছা কথা।
2: পুলি, আমাদের সকলেরই কপাল এক, রসিক বিহাতে বসবে, বউ আসবে, ছেলে পুলে নিয়ে সংসার করবে, আর আমরা আমরা লেচে লেচে পয়সা রোজগার করে ওদের হাতে তুলে দেব। আর আমরা আমরা কি পাবো বলতো ফুলি? চলে রে, আরামের কি উপায় আছে, পাশের গায়ে আবার নাচতে হবে, চলে।
0: আমার বুকের মধ্যে কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, আমার বুকটা একেবারে ফাঁকা করে দিয়ে গেল বেলি দিদি, বুকটা আমার ফাঁকা হয়ে গেল। রসিক, রসিক বিহাতে বসলে আমার আমার কি হবে, কি হবে আমার? আমি যে স্বপ্ন দেখেছি, কত কত স্বপ্ন, সব মিছা, সব মিছা। আমি আমি কি করব, আমি আমি বিষ খাব।
2: ভেলি দিদি, আমি বিষ খাব, আমি বিষ খাব।

0: ফুলে, কি হলো তোমার? কথাটি নেই মুখে।
1: রসিক, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না রসিক?
0: কি হয়েছে বলতো?
1: রসিক, তুমি আমার মাথায় হাত রাখো, বলো বলো, যা শুনেছি আমি, আমি যা শুনেছি সব মিথ্যা কথা, সব মিথ্যা, বলো বলো তুমি।
0: আরে কি মুশকিল, এত রাইতে এসব কি শুরু করলে বটে? কি মিথ্যা কথা
1: বলো বলো, তুমি বিহাতে বসছো না বলো?
0: সব কে বললো তোমাকে?
1: কে বললো তা জানার দরকার কি? বলো বলো, যা শুনেছি তা সত্যি নয়, বলো বলো।
0: ফুলি, তাইলে শোনো, দাদা শুনছে না, রোজ অশান্তি করছে, বলছে
1: বলছে নাচনি নিয়ে ঘুরলেই হবে, বহু আন ছেলে পুলে হোক, সংসারে মন বসা, এই তো।
0: আরে রসিকদের সকলেরই সংসার থাকে, কিন্তু বিশ্বাস করো আমি বিয়া করতে চাইনি, কিন্তু দাদা বৌদি বড় অশান্তি করছে। মা মারা যাওয়ার সময় দাদা বৌদির হাত ধরে বইলে গিয়েছিল, ছোটকে দেখিস, এখন দাদা বলছে তুই চোখের সামনে উড়ন চণ্ডী হবি, এই আমি মানব না, বাধ্য হইয়া বিয়া করছি গো।
1: আমি আমি তাহলে কোথায় যাব? রসিক রসিক, আমার দিব্যি, তুমি বিয়া করলে আমার মন মরা মুখ দেখবে।
0: বলি
1: রসিক রসিক, চলো চলো আমরা অন্য কোথাও চলে যাই, চলো।
0: পাগলামি করো কেন? আরে বউ বউ এর মতো থাকবে, তুমি তোমার মতো।
1: রসিক না, তুমি তুমি শুধু আমার।
0: তুই কি কোনোদিন আমার বউ হইতে পারবে? হ্যাঁ পারবে, কোনোদিন আমার দাদা বৌদি তোমাকে আমার বউ বলে মানবে?
1: তবে তবে আমি এখন কি করব?
0: কিচ্ছু না, আমি যাচ্ছি।

0: এই নাও চাবি, ঘরের চাবি। আর দাঁড়াও, একটু দাঁড়াও।
1: ওকে, প্রণাম করছো যে? মুটলিটা কি স্যার?
0: আমি চৈলে যাচ্ছি রসিক।
1: তার মানে কোথায়?
0: জানি না কোথায়। আগে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াই, তারপর ভাবব পূবে যাব না পশ্চিমে, উত্তরে না দক্ষিণে। রসিক, সব দিকই তো এখন আমার কাছে সমান গ।
1: হলে আমি আমি কিছুই বুঝছি না তো
0: রসিক। সারা রাত ধরে অনেক ভাবলাম, অনেক। এতদিন তোমার ছায়া হয়েছিলাম, তাই ভয় হচ্ছিল ছায়ার

আমার মন থেকে ততই ওই ভয়টা কেটে গেল। আমি ঘরের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। শুধু নিজেকে মেয়ে মানুষ ভেবে একজন পুরুষের হাত ধরব কেন? এই যে অন্ধকারে আমি একা দাঁড়িয়ে আছি, সে তো আমি একাই। রসিক, আমি ঠিক করেছি একা একা একটা দল গড়ব। ভালো থেকো রসিক, ভালো থেকো, চলি।

ফুলমণি নাচ নিয়ে নাটকটি শেষ হল। রচনা লীনা চাকি, অভিনয় করেছেন রামপদ, পরাণ বন্দ্যোপাধ্যায়, সনাতন দেবতোষ ঘোষ, মোড়ল ভাস্কর ভট্টাচার্য, মাধব প্রণব দেবনাথ, বেলি তপতী অধিকারী, মা শ্রীমতী পাইন, অক্ষয় চন্দন মজুমদার এবং ফুলমণি রণিতা দাস। কণ্ঠসঙ্গীতে তারাপদ মজুমদার ও অপরাজিতা ঘোষ। যন্ত্রসঙ্গীতে উজ্জ্বল চক্রবর্তী, দীপক রায় ও চন্দ্রনাথ শাস্ত্রী। সঙ্গীত পরিচালনা তারাপদ মজুমদার। সম্পাদনা রফি উদ্দিন। প্রযোজনা রামজীবন মিত্র।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মালদার ভূতনি সহ একাধিক এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন মানিকচকে। সেখানে মথুরাপুর BSS হাইস্কুলের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি বন্যা ও ভাঙন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে পরিবার পিছু 180,000 এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে 90,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। 2027 গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলিপুরে জেলা শাসকের দপ্তরে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। মেলার সার্বিক প্রস্তুতি, পুণ্যার্থীদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং পরিষেবা পরিচালনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। নন্দীগ্রামে 80.89% এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হয়েছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরের প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষের বেশি বেস স্টেশন রয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IIFL শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:15। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই। তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। বারাণসী সোনারপুরায় অবস্থিত ঐতিহাসিক কোচবিহার কালীবাড়ি চত্বরে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ সেখানে পরিদর্শনে গিয়ে সরেজমিনে প্রস্তাবিত প্রকল্পের রূপরেখা খতিয়ে দেখেন। প্রস্তাব অনুযায়ী প্রায় 2 একর জমির ওপর গড়ে উঠবে একটি আধুনিক নতরা আতিথেয়তা কেন্দ্র। সেখানে থাকবে 60টি অতিথি কক্ষ, 10টি স্যুইট, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, জিমনাসিয়াম, কফি শপ, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209টি ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209টি ওয়ার্ডের মধ্যে তপশিলি জাতির জন্য 12টি ওয়ার্ড সংরক্ষিত হয়েছে, 70টি ওয়ার্ড সংরক্ষিত রাখা হয়েছে মহিলাদের জন্য। মালদার ভূতনিসহ একাধিক এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানিকচকে আজ বিএসএস হাইস্কুলের মাঠে পরিষেবা প্রদান করেন। বন্যা ও ভাঙন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে পরিবার পিছু 1,80,000 এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে 90,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গীতাঞ্জলি হলের কাছে অক্ষয় ঝা নামে এক স্কুল ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ 3 বন্ধুকে গ্রেপ্তার করেছে। সাগর কুমার রাও নামে তার এক বন্ধুর বাড়িতে লাইসেন্সবিহীন একটি লোডেড বন্দুক রাখা ছিল, সেটি নাড়াচাড়া করতে গিয়েই সাগরের হাত থেকে অসাবধানতাবশত গুলি ছিটকে যায় এবং এই গুলি অক্ষয়ের বুকে গিয়ে লাগে। এনসিসি পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টরেটের উদ্যোগে বিশেষ নৌ অভিযান আজ কলকাতায় শেষ হয়েছে। হুগলি সংকল্প মেনু 2026 শীর্ষক এই নৌ অভিযান গত 25 সেপ্টেম্বর ফারাক্কা থেকে শুরু হয়েছিল। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:32। আর তুমি শুনছো আজ মধু আর অঙ্কিতার সঙ্গে
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর এই আড্ডায় এই মুহূর্তে এক্স্যাক্টলি কী কী হতে পারে বলো তো?
0: আড্ডায় অনেক কিছু হতে পারে। আজকে সারাদিন খুবই উতার চড়াও দিয়ে, কখনো কোনো খারাপ খবর আছে, কখনো একটু ভালো খবর আছে, কখনো ভীষণ আনন্দের খবর আছে, এই সবটা মিলেই কিন্তু আমরা চলছি। আর তার সঙ্গে কারোর জন্মদিন, কারোর স্পেশাল কোনো ডে থাকতে পারে, আর ঝুড়ি ভরা প্রচুর গল্প, কারণ পুজো চলে এসে ভাই, পুজো চলে এসে। সো আমরা এই মুহূর্তে একটা গান শুনবো, রাইট?
2: ইয়েস।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ওয়েল, হ্যাঁ, ফাইনালি এত কিছুর পর হতে পারে না বলতে বলতে কিন্তু আমরা দুজন চলে এসেছি। কারণ হতে পারে না যে পুজো চলে এসছে আর মধু আর অঙ্কিতা তোর সঙ্গে আড্ডা দেবে, এটা হতেই পারে না।
3: একদমই তাই, এটা ডেফিনেটলি হতে পারে না। আর এটাও হতে পারে না যে তোমায় ছাড়া গল্পগুলো, সেটা কিন্তু কিছুতেই হতে পারে না। কারণ 9990365992 তে তোমার সঙ্গে গল্প হবে দুর্ধর্ষ। কারণ আজকে মানে আমরা এই কয়েকদিন যাবত কিন্তু পুজোর মরশুম বা পুজোর মুডে, পুজো ভাইবসে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সেই ভাইবসে তোমাকে এবারে ভাষাতেই আমি আর যে মধু আর আমার সঙ্গে আর যে অঙ্কিতা চলে এসেছি। আর বেসিক্যালি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, না সেটা কি এক্ষুনি বলবো? এত তাড়াতাড়ি কিছু বলা যাবে না।
2: আরে এত তাড়াতাড়ি না বললেও এমন কি যায়? সে পুজো আসছে বলে একটা অন্যরকম, মানে কি বলবো, নতুন ঝকঝকে পরিবেশ তৈরি হয়েছে। আমরা স্টুডিওর চারপাশে রেলিং গুলো দেখছি, নতুন করে সাদা কালো রঙে ডোরা কাটা দাগ নিয়ে সেজে উঠছে। আর ওই পাশে নতুন নতুন সব লাইট এটসেট্রা চারপাশে লাগতে শুরু করে দিয়েছে। অনেকে শপিং মলে প্রচন্ড ভিড় জমিয়েছে, যেই কারণে যখনই তুমি মোটামুটি ভাবে যেই সমস্ত জায়গায় বড় বড় শপিং এর জায়গা রয়েছে, ধরো শ্যামবাজার বা তুমি এসপ্ল্যানেড চলে এসো, মেট্রো থেকে যখন নামবে তোমার নিজেকে চিনতে একটু অসুবিধা হবে বলে দিচ্ছি। কারণ মেট্রোতে তুমি হাফ বয়েল তো হয়েই যাবে, এসি যতই চলুক তাতে কি আছে। কিন্তু আজকে কিন্তু 28 ডিগ্রি টেম্পারেচার, একদম ঝকঝকে সুন্দর ওয়েদার।
3: তাই এই সুন্দর ওয়েদারটা থাকবে বলছো?
2: ওটা বলা মুশকিল।
3: এক্স্যাক্টলি তাই, কারণ আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলাগুলোর কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং মোটামুটিভাবে হাওয়ার গতিবেগ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তার সাথে না শুধুমাত্র এই জায়গাগুলোতেই নয়, নদিয়া জেলাতেও কিন্তু কিছু অংশে মাঝারি বজ্রবিদ্যুতের সঙ্গে তীব্র বৃষ্টির দমকা হাওয়া, আর সেই হাওয়ার গতি 30-40 কিলোমিটার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং
2: বলবো না, তোর সঙ্গে অ্যাড করে দেবো একটুখানি ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, এগুলো কেন বাদ যাবে? সব কটা জায়গায় তুমি কিন্তু মোটামুটি অ্যালার্টে থেকো 30-40 কিলোমিটার বেগে। তুমি যদি ওই হাওয়ার মতো দেখতে হও, অনেক সময় হয় না যে স্লিম অ্যান্ড ট্রিম হচ্ছো, ডায়েট করছো, তারপরে যদি দেখো যে হঠাৎ হাওয়া এসে তোমায় উড়ে নিয়ে গেল,
3: পুজোর সময় উড়ে যাবো বলছো?
2: হতেই পারে, পুজোর সময় ভিজে তো আমরা যেতেই পারি, কিন্তু ভিজে যাওয়ার পরেও তুমি নানানভাবে সাজগোজ নানান কিছু করতে চাইবে, আর তখন তোমার শাড়িটা
3: নিজে ওড়ো না, বুঝলে তো, মানে শাড়ির ফলস কি আঁচল ওড়াও।
2: হ্যাঁ, সে ফলস তুমি ওড়াতে পারো, কিন্তু ফলসটা ম্যাচ করলো কিনা, অমুক শাড়িটা বেশি সুন্দর কিনা, এই সমস্ত ভাবতেই থাকবে। এবং আমরাও তা ভাবতে থাকি, একটু আলোচনা করি, কারণ আজকে মধু খুব সুন্দর করে একটা লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে। গল্পটা শুনেই নিই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: কন্ট্রোল থেকে বলছি, এই মুহূর্তে সবার যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে একটি প্রশাসন কলেজ স্কোয়ার থেকে বেরিয়েছে, ওটা একটু আজ স্বামীজির বাড়ি অব্দি যাবে। 60-70 মতন স্টুডেন্ট আছে। এছাড়া এখন অব্দি আর বড় কিছু মিটিং মিছিলের খবর আমাদের কাছে কিছু নেই। সন্ধ্যাবেলা কিশোরবাড়ি স্টেডিয়ামে খেলা রয়েছে, খেলা রয়েছে।
0: নমস্কার।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি যে কহে রাহা হে মুঝসে, মানে বলার মতন কিন্তু অনেক কিছু আছে, কারণ আজকে একটা স্পেশাল ডে রয়েছে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অক্টোপাস ডে। হ্যাঁ, মানে অক্টোপাসের কতগুলো হাত পা থাকে বলতো? মানে হাত থাকে না, পা থাকে না, পা থাকে না,
3: খুব বিশিষ্ট
2: এক্স্যাক্টলি
3: থাকে বলে দাও, হয়ে গেল। মানে অক্টোপাস সেটাকে পা মনে করে কি না, না হাত মনে করে, আমাদের কোনো যায় কিংবা
2: ধরা যাক লেজ।
3: কেন এরকম আটখানা ল্যাচ কেন থাকবে? কোনো মানে প্রাণীর আমার ভাবতে অবাক লাগলো, তো সে খাওয়া দাওয়া করবে না, বাকি কিছু করবে না, আমি হাত আর পায়ের ব্যবহার মিলে বলছি আর কি, শুধুমাত্র সে ল্যাচ নাড়াবে।
2: হ্যাঁ, এবং আমার কাছে ব্যাপারটা খুব আরো অদ্ভুত, দেখো অক্টোবর তাতে অক্টোপাস, আটটা, মানে এটা বেশ একটা অন্যরকম, মানে কি বলবো, শব্দের জাগলারি হয়ে গেছে এখানে। আর তার সঙ্গে ভাবলাম যে এত সুন্দর যখন একটা মানে দিন, এবং আমরা ছোটবেলায় অজওয়ার্ল্ড বলে একটা কার্টুন দেখতাম, মনে আছে? যেরকম হাত ছিল তার একটা, মানে অজওয়ার্ল্ড হচ্ছে একটা অক্টোপাস, একটা ভিনি বলে ছোট্ট একটা কুকুর ছিল, তো যাই হোক, তো সেরকমই মোটামুটি
3: সেই কার্টুনটায় যে লিড ক্যারেক্টার ছিল সে প্রচন্ড কিউট ছিল, তার মাথাটা যখন নড়তে থাকতো অনেক
2: ছোটবেলা যখন দেখতাম না, আমার মনে হতো যে ও একটা হাতে কি সুন্দর ভিনির টাওয়েলটা ধরছে, আর একটা হাতে ও জলের বোতল নিয়ে নিচ্ছে, আর একটা হাতে ও গার্ডেনে টমেটো হয়েছে, সেই টমেটো গুলো তুলছে। তো এই যে এত সুন্দর, তো সো মানে এই মিষ্টি ব্যাপারটা একটা বেশ অন্যরকম, কি বলবো,
3: হ্যাঁ একটা খুব মিষ্টি ব্যাপার রয়েছে। এবং তুমি অক্টোপাসকে নিয়ে যে কিউট অবসেসড হয়ে গেছো সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা 6:30 অবধি মানে আড্ডা দিলো,
2: এই অবসেসটা অক্টোপাসকে
3: নিয়ে এক ঘন্টা তো অন্তত কাটাতেই পারি। সো মোটামুটি তোমার কাছে এক ঘন্টা রয়েছে অক্টোপাসের, যেরকম আটখানা হাত বা পা রয়েছে, বা মধুর কথা অনুযায়ী ল্যাজ রয়েছে। তোমার যদি এই যে পুজোর সময়টা দেখো একসঙ্গে কত কাজ,
2: মানে এখানে একটা বলে দিই, তোমার তোমার লেজের কথা আমরা বলছি না,
3: তোমার ল্যাজ নিয়ে আমাদের কোনো কাজ নাই, কিন্তু হ্যাঁ যদি তোমার হাত বা পায়ের কথা বলো আর কি, সে বেচারা কাজ করেই যাচ্ছে সারাদিনের পর, দেখবে কোমরটা নিয়ে আর পারা যাচ্ছে না, কারণ তুমি এক হাতে ঘরের কাজ করছো, বাসন মাজছো, ঘর ঝাড় দিচ্ছ, ঝুল ঢুল পরিষ্কার করে আবার রোদে নতুন জামা কাপড়গুলো, যে রোদে দেওয়ার বিষয় থাকে যে গত বছরের জামা কাপড় আলমারি থেকে বের করে রোদে দিলাম, ছোটবেলা থেকে খুব দেখে এসেছি এই ধরনের কাণ্ড, তার সঙ্গে শপিং আছে, খাওয়া আছে, অত কত
2: সেলফি তোলা আছে, ছবি তুলতে হবে, মানে এত কিছুই, যে এত সমস্ত কাজ তুমি একসাথে করতে পারছো না। তার থেকে বড় কথা হচ্ছে দেখো তোমার হাতে সময় নেই, ভীষণ ব্যস্ত জীবন, তুমি একদিন শপিং এ বেরিয়েছো, জুতো কিনবে, জামা কিনবে, জুয়েলারি কিনবে, মানে এত কিছু তুমি একসাথে, দুটো হাতে কত কাজ করবে। আচ্ছা এখান থেকেই মাথায় প্ল্যানটা, যদি অক্টোপাসের মতন এতগুলো হাত থাকতো আমাদের,
3: আটখানা হাত, তাহলে তুমি কি কি কাজ করে ফেলতে, তাই তো?
2: এক্স্যাক্টলি তাই, মানে তোমার যদি অক্টোপাসের মতন আটটা হাত থাকতো, তাহলে পূজোর কোন আটটা কাজ একসঙ্গে করতে, অন্য কোনো কাজ বললে হবে না, কিন্তু এক্স্যাক্টলি পূজোর, এই পূজোর সময় কোন আটটা কাজ তুমি একসাথে করে নিতে পারবে? পূজোর
3: মানে তুমি তার মধ্যে শুধুমাত্র পূজো আর্চা বলছি না, কিন্তু আমরা পূজোর সময়টাকে বলছি, মানে শপিং করো, খাওয়া দাওয়া করো, এটা যা কিছু হতে পারে, সেই আটখানা কাজ 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে পাঠিয়ে ফেলো, কারণ মধু আর অঙ্কিতা তোমার জন্য ওয়েট করছে। আর আপাতত দেবী দুর্গাকে এই যে তার আটখানার থেকে আরও দুখানা এক্সট্রা রয়েছে, তারপরেও যদি তাকে আমি সানগ্লাস পরিয়ে দিই তাকে কেমন লাগবে, এটা একটু ভাবতে ভালো লাগছে, ডোন্ট মাইন্ড প্লিজ। 4:30 পর ফিরে আসছি তোমার কাছেই।
4: টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে, চা দোকানি চা দোকানি দরজা খুলো না, বরিশালের

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

এমন করে যদি মিষ্টি করে কেউ বলে যে মেরে দুনিয়া হে তুজমে কহি তেরে বিন মে ক্যা কুছ ভি নাহি, এইভাবে এত মিষ্টি করে বলার জন্য কবিতাজিকে কি বলতে পারি আমার জানা নেই। অ্যান্ড গতকালকে 1999 7th অক্টোবর বাস্তব বলে একটা সিনেমা আমরা দেখেছিলাম, যে সিনেমাটা রিলিজ করেছিল। তো মোটামুটি 27 বছর বয়স হয়ে গেছে সিনেমাটার। ইস, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, এটা ভাবতে।

0: এক্স্যাক্টলি মানে এই যে তুমি মিষ্টি করে বলার কথা বললে না, মানে এত মিষ্টি করে, সত্যি এত মিষ্টি করে 9909365992 তে যদি তোমার মেসেজ এসে থাকে তাহলে আর কি বলো, মানে সেই মেসেজগুলো না পড়ে কি পারা যায়? কিন্তু তুমি যদি এইমাত্র টিউন ইন করে থাকো তাহলে তার জন্য আরো একবার আজকে আমরা এক্স্যাক্টলি কি নিয়ে কথা বলছি,
1: মানে আমরা কইতে চাইতেছি যে আজকে না ওয়ার্ল্ড অক্টোপাস ডে। হ্যাঁ, তো অক্টোপাসের ওই আটখানা মতো বাহু বলো, এই ছোটবেলায় যেরকম পড়তাম বাহু বা ডানা আছে বা হাত আছে পা আছে যেটাই বলো, আছে, মোট কথা আটখানা আছে। কিন্তু মধু আবার নাম দিয়েছে আটখানা ল্যাজও হতে পারে না, ওটা ল্যাজ বলছি না, অক্টোপাসকে এতটা অসম্মান করা উচিত না, ওর হাত পা রয়েছে আমরা মনে করছি। যদি এই 8th অক্টোবরে মানে 8 তারপরে অক্টোবর দেন আজকে অক্টোপাস ডে, তাই আটখানা হাত যদি তোমারও থাকতো পুজোর সময় তুমি কোন আটখানা কাজ পটপট পটপট করে ফেলতে পারতে? মানে একসঙ্গে মনে হচ্ছে যে কাজগুলো করি কিন্তু দুখানা হাত, আমি কি করবো এরকম বুঝতে পারছিলে না। সেই আটখানা হাত থাকলে তুমি কি কি কাজ করতে সেটাই জাস্ট লিখে পাঠাবে 9909365992 তে তোমার নাম এবং কোথা থেকে তুমি বলছো সেটাও লিখো।
0: একদম, আর রিন্টু কিন্তু অলরেডি বলে দিয়েছে, নিউ আলিপুর থেকে রিন্টু বলছে, আমার যদি আটটা হাত থাকতো অক্টোপাসের মতো তাহলে পুজোর কেনাকাটা করার পর আটটা হাতে প্যাকেটগুলো ধরতে সুবিধে হতো, আর একটা হাত নাকি ও ফাঁকা রাখতো, মানে সাতটাতেও প্যাকেট ধরতো আর তার মধ্যে একটাকে ফাঁকা রাখতো, এবং সেখানে নাকি ও একটা এগরোল ধরেও খেতে পারতো।
1: এই এটা কিন্তু খুব মিষ্টি মেসেজ, কারণ এই যে প্যাকেট ধরার বিষয়টা বলেছে, আমি এটা পয়লা বৈশাখেও খুব মিস করি যখন এই মিষ্টি প্যাকেট
0: হয়ে যায় সত্যি, এবং
1: ক্যালেন্ডার, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্ক দেওয়া হয়, এই যে ব্যাপারগুলো না, খাওয়া শুনলেই আমি একটু কেমন কেমন মানে একটা অন্যরকম জায়গায় চলে যাই।
0: একদমই, তাহলে এই জায়গাটা আপাতত আমরা স্টুডিওতে যে জায়গাটায় পৌঁছতে পারি সেটা হচ্ছে দুর্গা পুজোর একটা আমেজে,
1: আর তাই জন্য মোনালিটা তোমার জন্য রইল। ফিরে আসি ঠিক 2 মিনিট 20 সেকেন্ড পর।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এই পুজোর মরশুমে কিন্তু এইটাই বেশ মানে একটা আনন্দের, দুর্গাপূজা আসবে আসবে আসবে আসবে সেই যে প্রস্তুতি, এবং এই প্রস্তুতিতে যেটা না থাকলে একদম হবে না সেটা হচ্ছে আটটা হাত।

0: মানে দুটো হাত দিয়ে আর কতটা প্রস্তুতি, কতটা সামলাবো বলো তো? একদিকে কেনাকাটা করতে বেরোচ্ছি, কেনাকাটা করলে মনে হচ্ছে খুব খিদে পাই, মানে খিদে একটুখানি কিছু খাওয়ার ইচ্ছে করছে, খাই খেতে যাচ্ছি, মনে হচ্ছে আরে বাবা হাতে এত প্যাকেট নিয়ে কিভাবে আমি খাবারটা খাওয়া, সবসময় তো রেস্তোরাঁয় গিয়ে খাওয়া সম্ভব নয়, স্ট্রিট ফুডগুলোতে একটু বেশি মন চায় আর কি, মন টানে। তো সমস্ত কিছু করতে গেলে এবং তারপরে মনে হচ্ছে আরে বাবা একটা কোনো গাড়ি দাঁড় করাতে হবে কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, সেখানে তো বাসে গেলে বাসের রড ধরতে হবে, আমি কিভাবে এত কিছু করব সেটা আমাকে একটু বলো। এবং তার জন্য আমি ভাবলাম যে তাহলে একটা অক্টোপাস যদি আমি হতে পারতাম, মানে এরকম যদি কিলবিল করে আমার অনেকগুলো হাত গজিয়ে দিতে পারতো, তাহলে কি ভালোটাই না হতো।
1: আমি জাস্ট ভাবছি অনেকগুলো হাত থাকলে আমি কি কি করতে পারতাম। হ্যাঁ, অক্টোপাসের মতো হাত না গজালে আমি প্লাস্টিকের হাত গজিয়ে দিব্য রাস্তায় হাঁটে বেড়ে, আমার কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু আটটা কাজ কি কি করতে সেটা লিখতে একদম ভুলো না।
0: এক্স্যাক্টলি,
1: নাম্বারটা একবার বলো।
0: 9903653992 তোমার জন্য খোলা রয়েছে। অলরেডি এত মেসেজ চলে এসেছে না, আমার মনে হচ্ছে কিরকম অক্টোপাসের মতনই ব্যাপারটা কিলবিল করছে।
1: তুমি কিলবিল করে নাচতে নাচতে টেক্সটগুলো নিশ্চয়ই পড়বে। কিন্তু কোনো কোনো দিন হয়, আজকে সকালে শুরুটা যেরকম বলছিলাম, যখন ফার্স্ট ঘুম থেকে উঠেই একটা রিয়াকশন ছিল, হোয়াট, মানে একটা স্তব্ধতা ছিল
0: একদম।
1: সেই স্তব্ধতাটা কোথাও গিয়ে, কখনো কখনো হয় আমাদের মানুষের মন তো হয়তো তাকে দেখিনি, তাকে ছুঁইনি, দেখিনি বলতে অনস্ক্রিন দেখেছি, সামনাসামনি দেখিনি, কিন্তু কোনো কোনো মানুষ যে নিজেকে বলে যে মাই শকলসে তো অ্যাক্টর নেই লাগতা, এরকম করে খুব সিম্পল কথা বলেন। আবার তিনি কার্গিল যুদ্ধের একটা বড় সড়ো দায়িত্বও ছিলেন আর্মি অফিসার হিসেবে, এবং তার অ্যাক্টিং ক্যারিয়ার যদি বলি, থ্রু আউট অসাধারণ সব সিনেমা আমরা পেয়েছি, মানে প্রহার একটা সিনেমা, 1991-1992 এই সময়টার যে সিনেমাগুলো আমরা বলছি, পরপর পরিন্দা, কোথাও নেগেটিভ কোথাও প্রচণ্ড পজিটিভ ক্যারেক্টার, অঙ্গার, ক্রান্তিবীর, এই একে একে আব তক ছাপ্পান, এবং ইন ফিউচার আমরা দেখেছি কমেডির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ওয়েলকাম বা ওয়েলকাম ব্যাকে নান আদার দ্যান বিশ্বনাথ পাটেকর, যাকে আমরা নানা পাটেকর হিসেবে চিনি।
0: এক্স্যাক্টলি তাই। এবং আমার আরও একটা জিনিস মনে আছে না তো, মানে গোলমালের লাস্টের যেখানে ওই ভূত নিয়ে ব্যাপারটা আর কি খুব সুন্দর একটা কমেডি করা হয়েছিল, সেখানের মধ্যেও একটা খুব ছোট্ট ক্যামিও ছিল, এবং সেখানে আমরা অসামান্য লেগেছিল যে এইটুকুন চরিত্র অথচ কি প্রমিনেন্ট, এবং মানে তার উপস্থিতির, হ্যাঁ মানে উনি আছেন, এটা মনে রয়ে যাবে।
1: হ্যাঁ, মানে ওনার একটা সিনেমা ছিল, অনেক আগের সিনেমা, আমাদের ছোটবেলাকার যেরকম 90s, সেই সিনেমায় নায়িকাকে উনি ঝুঁটিতে একটা দড়ি বেঁধে দেখানো হয়েছিল চরিত্রটা, যে তার হাজবেন্ড তাকে পড়াশোনার জন্য এইভাবে দড়ি বেঁধে দিয়েছে চুলে, যাতে সে পড়াশোনাটা করতে পারে, ঘুম পেলেই যাতে সে ঘুমোতে না পারে। সো এই যে ক্যারেক্টারটা, এই ঘরোয়া ক্যারেক্টার যেরকম আমরা মা বোনেদের ক্ষেত্রে দেখে আসি, সেইভাবে যে একজন হাজবেন্ড ওরকম একটা ক্যারেক্টার করতে পারে, এবং মানুষটা খুব, মানে তিনি অভিনয় করেননি, উনি বিহেভ করেছেন, উনি কথাবার্তা বলেছেন, এবং আমাদের এখনকার দিনে যেটা প্রচণ্ড ভাইরালের জায়গা, মিমস বা রিলে হামেশাই আমরা তার
0: একদমই তাই। এবং ওয়েলকামের সেই ব্যাপারটা আর কি, আলু লেলো কান্ধা লেলো, এটা আমরা ডেফিনেটলি ভুলতে পারবো না। আর ওয়েলকামের ব্যাপারটা যখন এতটি আমাদের কাছে ওয়েলকামিং, তাই আপাতত তোমাদের জন্য নানা পাটেকর অভিনীত
1: উই জাস্ট লাভ ইউ।
0: এক্স্যাক্টলি। এবং ওয়েলকাম সিনেমা থেকেই রাখলাম।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ব্যাপারটা যেরকমই হোক না কেন, এই চারপাশে কিয়া কিয়া যা বলে বলে যে নাচ করছিলাম, হ্যাঁ নানাকে আমরা নাচতে হাসতে সমস্ত জায়গায় দেখতে চাই, কিন্তু এই মুহূর্তে কিন্তু ওয়েদার আমাদেরকে খুব হাসাচ্ছে আর কাঁদাচ্ছে, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। কারণ আপাতত অরেঞ্জ সতর্কতা রয়েছে ইস্ট মিদনাপুর এবং হাওড়া জেলায়। 2-3 ঘন্টার মধ্যে মোটামুটিভাবে প্রচণ্ডভাবে বজ্রবিদ্যুৎ সহজে বৃষ্টিপাত হয় সেটা হবে, এবং সেটা কিন্তু অরেঞ্জ সতর্কতা। ওই জন্য প্লিজ বি কেয়ারফুল, বাইরে যখন যাচ্ছ বা বাজ পড়ছে তার মধ্যে দিয়ে ইলেকট্রিক নানান কিছু ওয়্যার রয়েছে, আমরা যেটা করি হেডফোনস বগেরা সব কিছু ইউজ করতে থাকি প্রচণ্ডভাবে, সেটাকে সাবধানে। এবং আরেক জায়গায় ইয়েলো সতর্কতা রয়েছে, সেটাও ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঘটনাই রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে হুগলি জেলা এবং কলকাতা জেলা এবং সাউথ চব্বিশ পরগনা। সো বি ভেরি কেয়ারফুল। ওয়েদারের এই কারচুপিটা আমরা বুঝে উঠতে পারছি না, কারণ এই যে যখন তখন এই ভালো আর এই খারাপ করে যাচ্ছে, এটা কি মোটেই মানা যায় না? একদম মানা যায় না। কিন্তু আপাতত অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর সেটাই আমাদের সঙ্গে বলতে চাইছে।

0: এক্স্যাক্টলি, মানে ভরসা দিলে অন্তত একটু পুজো মণ্ডপগুলোতে ভালো করে ঘুরতে পারি। হ্যাঁ, মানে এই ভরসাটা আমি চাইছি মেঘের কাছ থেকে, ঠিক আছে? আর আপাতত তুমি আমাদের যেভাবে ভরসা জানাতে পারো সেটা হচ্ছে, দেখো এই যে পুজোর সময় এই যে আমরা বেরোবো, কিছু খাওয়া দাওয়া করবো, আমাদের যে সুন্দর সুন্দর যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কাঁধে নেবো কিংবা হাতে নেবো, তার পাশাপাশি আমাদের একটা তো ছাতাও নিতে হবে, তো
1: সুতরাং
0: আটটা হাত আর কি রাখতে হবে,
1: আটটা হাত রাখতে হবে। এবং আটটা হাত রেখে একজন বলছে, হ্যালো মিষ্টি অঙ্কিতা, ও মধু বলে ডাকাডাকি করেছে। হ্যাঁ, মধুও শুনতে পেয়েছে, অঙ্কিতাও শুনতে পেয়েছে, একদম কান খাড়া করে বসে রয়েছি আমরা। অক্টোপাস ডেতে শুভেচ্ছা জানাই। আরে অক্টোপাস ডেতে শুভেচ্ছা জানাচ্ছ কেন? সিজলার খাওয়াতে তাহলে বুঝতাম, সিজলার তো খাওয়াচ্ছ না, হট সিজলার দারুণ খেতে অক্টোপাস দিয়ে। হ্যাঁ, টপিকে আসলাম, আটখানা হাত থাকলেও জাস্ট সাপোর্ট দিয়ে দিতে পারবে এরকম ব্যাপারটা, বা দিতে পারতো যদি হতো, তাহলে কিচেনে গিয়ে একসঙ্গে দুটো তিনটে পদ একসঙ্গে রান্না করে নিতাম। মানে যেটা পশুরা করতে পারে, বাকিরা করতে পারে, আমি করতে পারি না, এটা বলে খুব দুঃখ করেছে। আর বলছে আমাদের এখানে মেঘ ডাকছে। কার ওখানে মেঘ ডাকছে? অ্যান্ডির ওখানে মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে।
0: বেশ, তবে আপাতত বৃষ্টি পড়লেও মানে টুপটাপ আওয়াজ আমরা কানে পাচ্ছি না, কিন্তু যে ঘটনাটাই মরতে ঘটছে সেটা হচ্ছে যে আমাদের একটা ব্রেকে চলে যেতে হবে। আপাতত তোমার জন্য কানে রেখে যাচ্ছি ও সজনী, ফিরে আসছি ঠিক 5:02, ততক্ষণ শুনতে থাকো 107 FM ব্র্যান্ড ক্যাফে কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। 2027 সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলিপুর জেলা শাসকের দপ্তরে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। মেলার সার্বিক প্রস্তুতি, পুণ্যার্থীদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং পরিষেবা পরিচালনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কলকাতা পুরসভার নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209 ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক আজ এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209 ওয়ার্ডের মধ্যে 12টি সংরক্ষিত হয়েছে তপশিলী জাতির জন্য, অন্যদিকে 70টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। রাজ্যের বিভিন্ন আদালত ও আদালতের বাইরে আইনজীবীদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় রাজ্যের পুলিশের গাফিলতি আছে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি খুগে। এই ধরনের ঘটনায় কতগুলি এফআইআর দায়ের হয়েছে বা সেগুলির প্রেক্ষিতে রাজ্য এখনও পর্যন্ত কি পদক্ষেপ করেছে তা আগামীকালের মধ্যে জানাতে বলেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণন আগামীকাল। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোরভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট ওয়েস্টবেঙ্গল আজ 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: Mm-hmm.

আঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ঠিক যেরকম বলেছিলাম একদম চলে এসেছি আর লাল মাটির স্মরণে, মানে এই মুহূর্তে কিন্তু এই পুজো ভাইবসটা, এবং আমরা যারা জানি যে অনেকেই না আমরা কলকাতারই ভিড় ভাট্টা এগুলো করে ভালোবাসি না, অনেকেই আমরা একটু গ্রাম্য দিকে, গ্রাম্য পরিবেশে আমরা সময় কাটাতে এই সময়টা ভীষণ ভালোবাসি। তো

0: সেই সমস্ত ভালোবাসা নিয়েই আমাদের পুজো দুর্ধর্ষ কাটুক, আর তার সাথে এই মুহূর্তে কিন্তু পুজোর ব্যাপারটা জাস্ট পুজো প্রেপ। তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ সেই সমস্ত আড্ডা তোমার সঙ্গে ডেফিনেটলি আমাদের হয়ে গিয়েছে। এবার এই যে তুমি এত রকম এত কিছু বললে, এত রকম প্রিপারেশন তোমার দরকার, তো তার জন্য তো তোমার অনেকগুলো হাত দরকার, তাই না?
1: এবং সেই হাত একজন পেয়ে গেছে, অজন্তা মাঝি, মানে অজন্তা মাঝি লেখা, জানি না নামটা অজন্তার থেকে মনে হয় অজন্তা হতো, জালালসি বউবাজার থেকে তিনি লিখছেন যে কদিন পরেই আসছে পুজো। ইয়েস, কদিন পরেই, আর জাস্ট কদিন, তুমি হাতে গুনতে পারবে। আমাদের পাড়ার পুজোর জোগাড়ের দায়িত্ব অনেকটাই আমার ওপর, মানে ঠাকুর মশাইকে সহায়তার দায়িত্ব আমার ওপর। ওই সময় অত দ্রুত কাজ করতে হয়, একেবারে হিমশিম খেয়ে যাই। যদি আটটি হাত থাকতো তাহলে এক হাতে পুজোর নৈবেদ্য সাজাতাম, এক হাতে সলতে পাকাতাম, এক হাতে শাঁখ বাজাতাম, পুষ্পাঞ্জলির ফুল দিতাম, আরো অন্যান্য কাজ করতাম। ওরি বাস, এটা কিন্তু দারুণ বুদ্ধি। এইবার আরো একজন লিখেছে, হ্যালো আমি অভিষেক ঘোষ কালিন্দি থেকে বলছি, কেমন আছো দিদিরা? আমরা খুব ভালো আছি,
0: দারুণ।
1: সত্যি টপিকটা খুব ভালো লাগছে, কারণ যদি অক্টোপাস হতাম, অক্টোপাসে অনেকগুলো হাতে, যদি আমাদের অনেকগুলো হাত থাকতো তাহলে অনেকেরই ভালো লাগতো। আচ্ছা, ও অনেকগুলো আর হাত নিয়ে বেশ একটা সলতে পাকিয়ে ফেলেছে অনেকক্ষণ ধরে। তারপর বলছে অনেক কিছু কাজ, যেমন ধরো দুটো হাত দিয়ে যেটা করেছে তার ছ সাত হাত দিয়ে করতে পারতাম অনেক রকম কাজ, অফিসের কাজগুলো, বাড়ির কাজগুলো বলো। তারপর এখন তো পুজো চলছে, শপিং, শপিং করতে করতে যখন হাঁপিয়ে গেলে হাতে ব্যাগ থাকলেও সমস্যা হতো না, খাওয়া দাওয়ার খেতে পারতাম। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো, এখন তো বৃষ্টি হচ্ছে, একহাতে ছাতাটা ধরতে পারি।
0: এক্স্যাক্টলি, আমি যাই তো তোমায় বললাম।
1: এক্স্যাক্টলি, তো এরকম মেসেজের বন্যা আমাদের কাছে বইই চলেছে। আর যখন অক্টোপাসের মতো একটা ঘটনা চলছে, মধু আমাকে একটু আগে বলছিল, ভাই একটু অক্টোপাসের মতো গান বলবি প্লিজ।
0: এক্স্যাক্টলি,
1: সেটা কেমন গান? তারপর একটা অদ্ভুত গান বের করে এনেছে, শুনে দেখো, ভালো লাগবে, তুমিও নাচতে পারবে। আর কিছু

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: হ্যাঁ, মানে কিছু কিছু দিন এরকমও আসে যে তোমার মনে হতে পারে যে সবসময় যে খুব লিড ক্যারেক্টার করেছেন, প্রচুর হাইলাইটেড ক্যারেক্টার, এরকম নন, কিন্তু সেই মানুষগুলো আমাদের কাছে প্রচন্ড মনে থাকার মতো।
3: এক্স্যাক্টলি তাই। এবং এরকম একজন মানুষের আজকে জন্মদিন,
2: দুজন মানুষ,
3: মানে দুজন শুধু নয় কিন্তু আরো আছে, কিন্তু হ্যাঁ সেগুলো আস্তে আস্তে আস্তে আস্তে খুলবো। তবে আপাতত এই যে তুমি লিড ক্যারেক্টারের কথা বললে, তার পার্শ্ব চরিত্রের কথা বলে, সেখানে আমি এমন একজন মানুষের কথা এই মুহূর্তে বলতে চলেছি যিনি কিন্তু বাংলায় দাপিয়ে কাজ করেছেন, ঠিক আছে, হিন্দিতেও দাপিয়ে কাজ করছেন, তিনি কিন্তু তামিল ভাষাতেও কাজ করেছেন, তিনটে ভাষাতেই তিনি কাজ করেছেন। এবং বাংলা হিন্দিতে আমরা তাকে ভীষণভাবে চিনি, কখনো তিনি একটু কমিক রোলের মধ্যে দিয়ে কাজ করেছেন, কখনো তিনি একটু ভিলেনের মধ্যে কাজ করেছেন, কখনো তিনি খুব সোজা সাপটা সাদা মাচা ব্যাপার প্লে করেছেন।
2: মানে উনি পরিণীতাতেও কাজ করেছেন, আর কাজ শুরু করেছিলেন এমন একটা সিনেমা মাচিস বলে, তো সেখান থেকে শুরু করে নানান পথ চলা, বাংলা হোক, হিন্দি হোক, মিশর রহস্য হোক, সবেতে দাপিয়ে, দ্য ডার্টি পিকচার হোক, সবেতে আমরা দেখতে পেয়েছি সেই লোকটা খুব জলজল করে পাশে দাঁড়িয়ে থাকেন। এবং ওই বললাম যে অ্যাক্টিং মানে কিন্তু আলাদা করে কিছু করার নেই, শুধুমাত্র পাশে দাঁড়িয়ে হয়তো একটা অ্যাপিয়ারেন্স, তার কিছু তাকানো তার অভিনয়টাকে বুঝিয়ে দিতে পারে
3: একদম,
2: এবং তার সঙ্গে তো ডায়লগে অনুবদ্য। আর আরেকজনের কথা যার কথা বলছি, নামগুলোকে এখন বলবো, একজনের কথা বলে দিই, রাজেশ শর্মা।
3: একদমই তাই, রাজেশ শর্মা। এবং আমরা যদি ক্রু সিনেমাটা দেখি, ক্রুতেও কিন্তু তিনি একটা অন্যরকম লেভেলের চরিত্র তিনি মেনটেন করেছেন, ঠিক আছে। আর আর হ্যাঁ, এই যে তুমি আরো একজনের কথা বলছিলে,
2: আরো একজনের কথা না বললেই নয়, আরে ভাইরাস কো নিকালো, ইসকো নিকালো, আরে বলো বলো, কিক মারা হ্যায়, কিক মারা হ্যায়, এই যে এক্সপ্রেশনটা, আরে অল ইজ ওয়েল শুনলে আমার বাচ্চা কিক মারে, এই যে একটা অদ্ভুত লজিক আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে নানা দা দেন মোনা সিং।
3: এক্স্যাক্টলি,
2: দুর্ধর্ষ অ্যাক্ট্রেস, আগেইন, যে এসআরকেও যাকে প্রশংসা করতে মানে কি বলবো পিছপা হন না, এবং আমরা তো ছেড়েই দাও, আমরা ফ্ল্যাট। ওরকম একজন মানুষ যাকে একটা সময় হয়তো অনেক কথা শুনতে হয়েছিল যে তিনি অভিনয় করতে পারবেন কি আদতেও, তার লুকসটা কীরকম, কিন্তু না, লুকস ডাজেন্ট ম্যাটার, কোনো জায়গাতেই ম্যাটার করে না। এই দুজন মানুষ আজকে আমাদের কাছে দমক দমক দমক দম বলে বলে বার্থডেতে চলে এসছেন।
3: আর দেরি না করে তাই আপাতত প্রথমে মিশর রহস্য থেকে রাখলাম একটা গান, আর তারপরে থ্রি ইডিয়টস, ব্যাক টু ব্যাক দুটো গানের পর ফিরে আসছি 107 FM রেইনবো, কাফে কলকাতার আড্ডা চলছে, সঙ্গে রয়েছে আর্যের মধু আর আর্যে অঙ্কিতা।

0: না না না না না, মানে এরকম করলে কিন্তু হবে না, আমার চাই চাই চাই, এই পুজোয় আমার আটটা হাত চাই চাই।
1: আরে তোমার হাত চাই, আমি সবার আগে সত্যি সত্যি বলছি, গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম মোর, মানে পুজোর সময় আজ যাই হোক আমি কাঠফাটা রোদ্দুর মেনে নিতে রাজি আছি, কিন্তু বৃষ্টির হাতে মানে এটা না খুব মানে স্টাইলটাকে একটা ব্যাগড়া দেওয়ার মতো, একটা রেট্রো লুক চলে আসে। তুমি যতই ওয়েস্টার্ন কিছু সাজলে তারপর দেখলে হঠাৎ করে ছাতা নিয়ে,
0: না শুধু ওয়েস্টার্ন মানে যে কোনো কিছুতে তুমি ভাবো তুমি সুন্দর সেজে গুজে নতুন সমস্ত কিছু পরে বেরিয়েছ, তার সাথে তুমি একটা ছাতা ধরে রয়েছো, ক্যান ইউ ইমাজিন দ্যাট?
1: ইমাজিন করতে চাই না, কিন্তু আপাতত ইমাজিন না করলেও যেটা ঘটে চলেছে সেটা হলো নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া, এই সমস্ত জায়গায় ভয়াবহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ভয়াবহ মানে বুঝতেই পারছো যেরকম আর কি, একটা প্রচণ্ড স্পিডে 30-40 কিলোমিটার/আওয়ার যেটা বলছি, বারবার করে এই ঘটনা আমাদের কাছে উঠে আসছে। এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এই সমস্ত জেলাতেও কিন্তু ওই বিদ্যুৎ চমকানো এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টিপাত হতে চলেছে, তাই অ্যালার্ট থাকো। এর আগে অনেকবার অনেক জায়গার কথা বলেছি, এবার আরও কয়েকটা জায়গায় অ্যাড করলাম, মানে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, কলকাতা, এদিকে ঝাড়গ্রাম ছিল, পূর্ব মেদিনীপুর ছিল, পশ্চিম মেদিনীপুর ছিল,
0: একদম মানে সব ছিল, সব ছিল, মানে তুমি বুঝতে পারছো তো চারিদিকটা জাস্ট বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে অনার্স সৃষ্টি নিয়ে জাস্ট চলে এসেছে।
1: এবার তুমি ভাবো তাহলে গিভ মি সাম সানশাইন কতটা যুক্তিযুক্ত,
0: এক্স্যাক্টলি মানে একদমই যুক্তিযুক্ত। এবং তার পাশে যদি বৃষ্টি এরকম ভাবে আসে তার পাশে কিন্তু একদম অক্টোপাসের এই আটটা হাতও যুক্তিযুক্ত, আর তাই জন্যই তো 9903653992 তে তোমার যে মেসেজগুলো এসেছে না, মানে পুজোর সময় এরকম আটটা হাত হলে তুমি এক্স্যাক্টলি কে করবে, আমার মনে হয় যে আমি আর অঙ্কিতা আজকে সেই সমস্ত আইডিয়াসগুলো কিছু কিছু তো ডেফিনেটলি নেব।
1: হ্যাঁ, এবং

0: এখন ছেড়ে একেবারে সবকটা মেসেজ পড়ব, কারণ আমাদের পরের যে এক ঘন্টার যে ছড়া কাটিং আছে সেটা ওয়েট করছে। তো আমি জানি তোমরা আকুবাকু করছো যে প্রচুর তোমাদের ভেতরকার যে সৃষ্টিকর্তা এত গুণ দিয়ে পাঠিয়েছেন, এত কিছু ছন্দ মেলানোর জন্য পাঠিয়েছেন, মায়ের মার খেয়েও হয়তো ছন্দ মেলাও, কিন্তু সেই ছন্দটা মিলিয়ে কোনো কৃতিত্ব পাচ্ছ না, মধু আর অঙ্কিতা আছে, তার জন্য ছড়া কাটিং ডেফিনেটলি থাকবে। আপাতত রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, গুড ইভিনিং দিদি, বাইরে বৃষ্টি আর এফএম এর সুন্দর গান দারুণ লাগছে। আর আমাদের পাড়ার পুজো আমরা সবাই মিলে করি, পুজো আসলে আমাদের কাজ শুরু হয়ে যায়, চাঁদা তোলা, বাজার করা, ঠাকুর আনা সব আমরা করে থাকি। ওকে, বিশেষ করে হিসাবের দায়িত্বেও আমি থাকি, আরে বাস, মানে ক্যাশিয়ার উনি। সব মিলিয়ে কাজ থাকলেও পুজোয় কাজ করতে ভালো লাগে, সুতরাং দুটো হাতের বদলে যদি আটটি হাত থাকতো খুব একটা মন্দ হতো না। পরে মেসেজে চলে যাই, তা আমি এক হাতে ছবি তুলতাম, এক হাতে খেতাম, এক হাতে ছাতা ধরতাম, এক হাতে ব্যাগ ধরতাম, ও এক হাতে খেয়ে বিল মেটাতাম। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে,
1: এটা বেশ ভালো,
0: মানে এই যে এতগুলো কাজ পরপর লিখে ফেলেছে, এইটা কিন্তু আমাদের বড় পাওনা যে সত্যি সত্যি
1: এতগুলো কাজ একদম করে ফেলা যাবে।
0: একজন খুব মিষ্টি করে কি বলবো ইমোটিকা যেটাকে আমরা বলি, সেগুলোকে দিয়ে দিয়ে লিখে পাঠিয়েছে কি কি কাজ করতো। শুভ্রজ্যোতি মুখার্জি ফ্রম বেহালা সাউথ কলকাতা থেকে লিখছে, সে প্রদীপ জ্বালাতো, ফুল সাজাতো, ভোগ সাজানো, ভোগ পরিবেশন করা, ঢাক কাঁসর ঘন্টা বাজানো, অঞ্জলি দেওয়া, ছবি ও ভিডিও তোলা, প্যান্ডেল ঘোরা।
1: সাথে প্যান্ডেল ঘোরা, আচ্ছা মানে প্যান্ডেল ঘুরতে আমাদের হাত লাগে,
0: পা লাগে, তো সেটাই বলতেছে যে হাত না লাগলে পাটা
1: সমস্ত কিছু এক্স্যাক্টলি
0: দারুণ দারুণ। আমার আমার খুব ভালো লেগেছে,
1: একদম প্যাকেজ থাকবে, বুঝতে পারছো তো।
0: দুই দিদিভাইকে আগাম শুভেচ্ছা, আজ আবারও বৃষ্টি পড়ছে, অঙ্কিতাদিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে, এই তুমি জানলে কোথা থেকে,
1: ম্যাজিক ম্যাজিক,
0: থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা, খুব ভালো লাগলো। ঠাকুর দেখতে বেরিয়ে আট হাতে যে আটখানা কাজ করতাম সেগুলো হলো, দুটো ক্যামেরা ধরতাম দুই হাতে, একটায় ছবি তুলতাম, একটায় ভিডিও করতাম। ও মাই গড, এটা পয়েন্ট ওয়ান। কিন্তু পয়েন্ট টু, মোবাইল ধরতাম এক হাতে যাতে ভিড়ের পকেট থেকে কেউ তুলে না নিতে পারে, চালাক চালাক বুদ্ধি আছে। তিন, ব্যাগ ধরতাম এক হাতে। চার, জলের বোতল ধরতাম আরেক হাতে, শুনছি এবার পুজোয় নাকি বৃষ্টি হবে তাই ছাতা ধরতাম আরেকটা হাতে, একটা হাত ফাঁকা রাখতাম এমার্জেন্সির সময় যদি কোনো কাজে লাগে, বুদ্ধি আছে। একটা হাতে হাত ঘড়ি পরবো, শুনেছি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোলে হাত ঘড়িতে ওড়না বা শাড়ির আঁচল আটকে যাওয়া থেকে পরবর্তীকালে অনেক দূর অব্দি জল গড়িয়ে যায়। ওকে, আপাতত ও বলতে ভুলে গেছিলাম, অসওয়াল্ড কার্টুনটা আমার খুব ভালো লাগতো, পুরো সিরিজটা একদম ডেস্কটপে ডাউনলোড করা রয়েছে। শাওন বারাসাত থেকে লিখেছে, মাঝে মধ্যেই রাখে,
1: একদম শাওন, মানে এটা আমারও রয়েছে এবং আমিও ভীষণ ভীষণ ভালোবাসি। ভালোবাসাগুলো একাকার হয়ে যায় বলি তো, তোমাদের সঙ্গে আড্ডা দিতে এত দারুণ মজা লাগে। আর সেই মজার হাত ধরেই তনু বড়নগর থেকে কি বলছে, আ ভেরি গুড আফটারনুন, একটা ইভিনিং হয়ে গেছে, আমি খেতে ভীষণ ভালোবাসি দিদিরা, পুজোর পাঁচটা দিন আমি বাড়িতে খাই না বললেই চলে, আমার যদি আটটা হাত থাকতো তাহলে হয়তো আমি আরও বেশি বেশি করে খেতাম, মানে ধরো এক হাতে কোল্ড ড্রিঙ্কস, আর একটা হাতে পিৎজা, অন্য হাতে মেবি চাইনিজ চাউমিন স্প্রিং রোল, আরও আর একটা হাতে টিস্যু, হ্যাঁ মানে এইটা খুব লাগতো বুঝলে তো, এত রকম খাওয়া দাওয়ার সঙ্গে একটু এই ব্যাপারগুলো তো হয়। তবে এই মুহূর্তে এই যে একটা পুজো পুজো ব্যাপার হয়ে গেছে, তাই পুজোর গান না হলেও এই পুরো কোটাটা না পূর্ণ হবে না, তাই আপাতত তোমার জন্য রইল আকৃতি কাকড়ের গলায় দুর্গা বলরে, আর সঙ্গে কিন্তু এই গানটার পরেই ছড়া কাটিং নিয়ে ফিরে আসবো আমি আর যে মধু, সঙ্গে আর যে অঙ্কিতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: গোলক ধারায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়। ইয়েস, আজকে ছড়া কাটিং দেওয়ার জন্য গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়। তারপরে আগে আগে আগে দু লাইন থেকে তিন লাইন লিখবে, কিন্তু বেশি একদম রচনা লিখবে না। আপাতত যারা ভাবছিল আমার মেসেজ পড়লো না, তাদেরকে বলি না, তোমার মেসেজও পড়বো এবং পরের ঘন্টার মেসেজ আমরা নিতে শুরু করে দিলাম, ছড়াটা দিয়ে দিলাম, যাতে সুন্দর করে তোমরা লিখে পাঠাতে পারো। ঠিক 6:30 অবধি তোমাদের কাছে সময় আছে। নিজের যত দক্ষতা, যত কবি তো ভর ভর কে কুট কুট কে ভরা হ্যায় বলে না আন্দাজ সে, ওটা সবটাই তুমি ভূমি করে ফেলো না তাহলেই হবে
3: একদম। আর এই মুহূর্তে আগের বিষয়ের মেসেজগুলো একবার ঝটপট দেখে নিই, লাস্ট কি রয়েছে। আমি পায়েল সাহা, আমি প্রথমায় আটটা হাত দিয়ে মন ভরায় মা দুর্গাকে আঁকতাম। আচ্ছা, মন ভরেও মা দুর্গাকে আঁকতো প্রথমে, তারপর 7 নম্বর হাতটা দিয়ে ও শপিং ব্যাগের একটা হাতে আমার প্রিয় ফোন থাকতো। আমাদের এখানে খুব জোরে জোরে মেঘ ডাকছে আর বৃষ্টিও পড়ছে, আমার ফোন বলায় বেশি কিছু বলতে পারলাম না। আহা আহা, মানে এটা
2: মানে আটখানা হাতের থেকে ও 7খানা হাতে কনভার্ট করে গেল। আরও বেশ কিছু মেসেজ আমি দেখতে পাচ্ছি হাতে খোলা রয়েছে, তো সেই মেসেজগুলো
3: হাত নয়, আমি চারটে পা চাই। পথ হাঁটলে মানে পা মানে রাস্তার কি হাঁটা চলা করলে ভীষণ পা ব্যথা করে, তো তাই রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে বলছেন যে ও পা চায়, এটা কিন্তু ভালো বেশ। আর এই মুহূর্তে আরও একটা মেসেজ রয়েছে অঙ্কিতা এন্ড মধু, গুড ইভিনিং। অক্টোপাসদের মতো আটটা হাত থাকলে সেগুলো দিয়ে জামা কাপড় পছন্দ করে কিনতে সময় খরচ অনেক কম হতো। সুভাষ চক্রবর্তী, উত্তর বাঙালি থেকে।
2: বেশ বেশ বেশ, অক্টোপাস নিয়ে নাড়া ঘাটা নাচা নাচি সমস্ত কিছু হয়ে গেছে। এখন তোমার কাছে আপাতত রয়েছে ছড়া কাটিং। সো গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, এটা হলো তোমার আজকে ছড়ার লাইন। আগেইন আই রিপিট, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, আগে কা দো লাইন আপকো লিখনা হ্যায়। আর এখন তুমি যথারীতি ভাবছো 5:30 বেজে গেছে, কি হলো না, ছড়া কাটিং দিয়ে দিয়েছি, যখন আজকের হ্যাট্রিকটা তো দিতেই হবে। আজকে কিন্তু হ্যাট্রিকে আরেকজনের জন্মদিন আছে, রাইট?
3: এক্স্যাক্টলি, তাই আজকে গৌরী খানের জন্মদিন। আর গৌরী খান আমরা সবাই জানি যে প্রোডিউসার হিসেবে তিনি অসাধারণ অসাধারণ কিছু সিনেমা প্রোডিউস করেছেন, তো আজকে সেই গৌরী খানের প্রোডিউস করা সিনেমাগুলোর মধ্যে থেকেই তিনে মানে এই গানের হ্যাট্রিকে পরপর তিনটে গান তোমার জন্য রাখলাম। আর যতক্ষণ আমাদের এই হ্যাট্রিক চলছে, মানে বুঝতেই পারছো, আমাদেরকে আজকে একটু দেখতে চলে এসো, মানে 107 FM রেইনবোর ইনস্টা পেজে চটপট করে চলে এসো, তোমার সঙ্গে আড্ডা হবে ওখানে, আমরা কিন্তু আরও অনেক কথা বলবো, সেখানেও কথা বলবো, তাই চটপট চলে এসো। আর আপাতত শুনতে থাকো তিনে কে তিন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর এই যে আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডার ছড়া কাটিং, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়।
2: আর এই ছড়ার কাটিং এর পরে দুটো লাইন তুমি লিখে পাঠাবে 9903653992 তে। আমি জানি অনেকক্ষণ ধরে এত দৌড়াত্ম, এত নাচানাচি করার পর মানুষ একটু ক্লান্ত হয়ে যায়। আর যখন সন্ধ্যা নেমে আসে, গঙ্গার পাড়ের হাওয়াটা জানলার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে একটু উদাস করবেই।
1: একদমই। আর এই উদাসী হাওয়া গায়ে মেখে তুমি একটু মন ভাসাও, আমরা ফিরে আসছি কিন্তু আবারও পরের ঘন্টায় 6টা 2-এ।

0: আকাশবাণী কলকাতা, এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে। সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। শ্রী মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 11 অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। কংগ্রেস এবং তাদের দলীয় নেতৃত্ব দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের প্রতিনিধি সিদ্ধার্থ যাদব বলেন, দীর্ঘদিনের পুরনো এই কংগ্রেস পার্টির প্রতিবাদ বিক্ষোভে কোনো সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া বিরোধী দলগুলি ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে তুলতে চাইছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসআইআরের ফলেই বহিরাগতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়েছে এবং তার জেরেই কেরালার মতো রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসতে পেরেছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং আজ বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে 94তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বায়ুসেনা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করে এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, দেশের স্বার্থ রক্ষায় বায়ুসেনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত অভিযোগ করেছে সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জায়শ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ছড়া কাটিং,
3: ছড়া কাটিং,
2: ছড়া কাটিং।
4: আগে কইতেছি ফিরে আসছি, ফিরে আসছি, হৃদবাজারে রাখবো তো বলেইছিলাম, মনের মধ্যে না রাখলে হয় নাকি তোমাকে? হ্যাঁ, আর তোমার মনে এসেই থাকা কলকলানো ছড়াটা তো ডেফিনেটলি পড়বো, কিন্তু আসল কোন লাইনটা ছিল, কোন লাইনের সঙ্গে আজকে তুমি ইন্সপায়ার্ড হয়ে লিখবে সেটা তো বলতেই হবে। গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়। অ্যাকচুয়ালি আজকে যেটা বলছিলাম আর কি, ওয়ার্ল্ড সাইট ডে, মানে এই যে দেখা বা ফোকাস করার যে বিষয়টা, আমরা অনেক সময় বলি যে চোখে সর্ষে ফুল দেখছি, ভূত দেখেছি, এই যে ব্যাপারগুলো ঘটে সেগুলো আমাদের আনমাইন্ডফুল ব্যাপার স্যাপারের জন্য ঘটে, নাকি চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি না তার জন্য ঘটে, তাই নিজেদের একটু খেয়াল রাখা দরকার, নজর রাখা দরকার, অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, মধু আর অঙ্কিতা আছে তোমাকে ঠিক 6:30 অবধি সান্ত্বনা পুরস্কার
5: এক্স্যাক্টলি তাই। আর এইটা বলতে বলতে এই যে তুমি এত সুন্দর একটা আজকে মানে ছড়া কাটিং ঠিক করেছো, তার জন্য বলি যে শুভঙ্কর গুরুই নরেন্দ্রপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা, খুব ভালো লাগছে তোমাদের অনুষ্ঠান, এই মাত্র অফিস থেকে এসে ছড়া কাটিং এর লাইনটা শুনলাম, লাইনটা শুনে পরের যে কটা লাইন মাথায় এলো সেগুলো লিখে পাঠালাম। গোলক ধাঁধায় হারিয়ে গেছে হঠাৎ সন্ধ্যাবেলায়, সঙ্গে তখন সঙ্গ তখন দেয় না কেউই আমার সঙ্গে খেলায়, মন খারাপের গোধূলি আলো তখন গায়ে মেখে, পশ্চিমেতে চেয়ে থাকি সূরজ ডোবার দিকে।
4: আরে বাস, একটা সুন্দর লেখার জন্য একটা সুন্দর তালিয়া তো বাজতেই পারে।
5: আর এই যে এত সুন্দর তালি হলো, মানে তুমিও কি এরকম তালিয়া তালিয়া তালি এরকম মানে পেতে চাও, তাহলে আরো একবার শুনে নাও কোন বিষয় লিখবে।
4: গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, তার পরের লাইন তোমাকে লিখতে হবে এখন আমরা অপেক্ষায়, এইটুকুই বলতে পারি। 99 6 5 9 2 তে লিখে পাঠাবে। আর আজকে আমাদের অলরেডি এয়ারফোর্স ডেও রয়েছে, এবং সেই এয়ারফোর্স ডের জন্য একটা গান তোমার জন্য দুর্ধর্ষভাবে চালাতে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতা নিয়ে আরো একবার চলে এসছে মধু আর অঙ্কিতা তোমার কাছে। আর বেশিক্ষণ সময় নেই কিন্তু ঝড়া কাটিং এর জন্য, কিন্তু আপাতত তোমাকে এটুকু বলতে চাইবো যে ঠিক 6:15 থেকে হঠাৎ করে হয়তো ট্রান্সমিটারে মধু আর অঙ্কিতাকে শুনতে পাচ্ছ না, তোমার সেই কবিতাগুলো শুনতে পাচ্ছ না, তোমার মনে হচ্ছে কাহা গায়া কাহা গায়া। না, আমরা নিউজ অন এয়ার অ্যাপ যেটা আমাদের রয়েছে সেখানে ডেফিনেটলি শুনতে পাবে, আর 6:15 থেকে ট্রান্সমিটারে তোমরা যেটা শুনতে পাবে সেটা হলো লাইভ কমেন্ট্রি ইন বেঙ্গলি আইএফএসএল ফাইনাল বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান। সো এই সেই জন্য মন খারাপ করবে না, একদম টিউন করে ফেলো 107 FM রেইনবো, যেটা নিউজ অন এয়ার অ্যাপ রয়েছে সেখানে। আর আপাতত তোমাকে মধু আর অঙ্কিতা যে আজকের নিয়ম অনুযায়ী আরেকটা গান শোনায়নি সেটার জন্য একটু মন খারাপ তো করছিল নিশ্চয়ই। গ্যাস আজকের ইন্ডি পপ নানা দেন ওনলি অন সোনু নিগমের গাওয়া। আর ছড়াটা একটু পরে এসে পড়ছি।
0: FM Rainbow Indie Pop Playlist, Indie Pop Playlist।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: ছড়া।

0: কাটিং ছড়া কাটিং ছড়া কাটিং
1: একদম ছড়া কাটিং কিন্তু প্রচুর নিয়ে হাজির হয়ে গেছি, কারণ এই যে তোমাদের এত সুন্দর লেখা তার তো আমরা দিওয়ানা, তাই না? আর সেই ছড়া কাটিং আজকের গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায় কি এলো আমাদের মানে এই যে হোয়াটসঅ্যাপের পাতায়
2: আধ ঘন্টা 40 মিনিট ধরে সবাই চেপে রেখেছে মনের উত্তেজনা। তার মধ্যে একজন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, খুঁজছি এখন পথের দিশারি যে আমাকে পথ দেখায়। ওকে নাইস। এন্ড তারপরের মেসেজে চলে যাই, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, গিন্নি অজান্তে এই তো ছিল। আচ্ছা, গিন্নি অজন্তা এই তো ছিল, দেখছি না যে কোথাও, কিনতে ওসে একে হলো হারালো নাকি এই সন্ধ্যাবেলায়। ওকে লালমোহনজি, একটা গুড ট্রাই, গুড ট্রাই ডেফিনেটলি। এই মেসেজগুলোর জন্য যারা ভাবছে এই আমাদেরকে কেন তালি বাজাচ্ছ না, তালি বাজাও, ডেফিনেটলি বাজাবো, একসঙ্গে বাজাবো। আরেকজন কি লিখেছে দেখি, দিদি তোমরা কেমন আছো, বরানগর থেকে শুভ বলছি, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, প্রেমের মানুষ হারিয়ে গেছে মনের বড়ই জ্বালায়। ওকে, মন বড়ই জ্বালায় এবং তার জন্য আপ তো বনতা হ্যায় থোড়া সা ক্ল্যাপ। আর যখন এত কিছু চলছে, তোমার মনের হাইওয়েটা এই প্রেমের রাস্তা ধরে কোথায় যাচ্ছে সেটা একটু না হয় ঘুরে নিই।

0: এক্স্যাক্টলি, মানে ডেফিনেটলি তোমাকেই চাই আর তোমার মেসেজে চাই। গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, ভয় কি আছে, আমি তো আছি তোমার পাশে এই বালুকা বেলায়, হারাবে না কথা দিলাম এই শঙ্খ বেলায়, FM রেনবোর সাথে তুমিও থেকো এই রাগ বেলায়। রুম্পা মিদনাপুর থেকে পাঠিয়েছে,
1: ইরশাদ
0: একদম। আরও একটা মেসেজ পেয়ে গেছি আনন্দপুর পশ্চিম মেদিনীপুর থেকে, মৌলিক আর মনীষা দেখছে, গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, নীরবতা আজ গল্প বলে মনটা কেমন হারায়, চেনা পথ অচেনা লাগে ঝাপসা চোখের জলে, কত স্বপ্ন খুঁজে ফিরি একলা পথের কোলে। আহাহা, অসাধারণ অসাধারণ। এরপরের মেসেজ জামশেদপুর ঝাড়খণ্ড থেকে লিখছেন সিয়াম মাহাতো, বলছি অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যাও, খুব দারুণ প্রোগ্রাম। আচ্ছা, আজকে জাতীয় সেনাবাহিনী দিবসের শুভেচ্ছা।

0: প্রদেশকে জানাচ্ছি। বেশ, আর এই বিষয় নিয়ে আরও একটা মেসেজ রয়েছে, বুঝলি তো। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, পড়তে বসে লিখছি আমি রেইনবোর কবিতার খেলায়। লিখতে লিখতে ভাবছি আমি লিখবো আমি কি, যা ভাবছি তাই লিখলাম, জানি না ভালো লাগবে নাকি।
1: ও মাই গড, বেশ মিষ্টি হয়েছে এবং এত কিছুর জন্য তো বানতা হয়। দারুণ দারুণ দারুণ, মানে অসাধারণ ফাটাফাটি যে এই যে লেখাগুলো আমাদের কাছে আসে সেটা সত্যি মনটা ভুলিয়ে দেয়। এবং তার সঙ্গে আরো কিছু মেসেজ কি আমাদের কাছে আর রয়ে গেছে?
0: রয়ে গিয়েছে আরো একটা মেসেজ, মানে আরো অনেকগুলো রয়েছে, কিন্তু আপাতত এটাই শেষ মেসেজ হিসেবে পড়ছি। শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিং এ আসি। গোলক ধাঁধায় হারিয়ে গেছি হঠাৎ সন্ধ্যাবেলায়, পুজোর কদিন কাজ বেড়ে যায়, সামিল হওয়া হয় না রঙিন ভিড়ের মেলায়। মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে।
1: And thank you so much. এই সাথেই আমরা র‍্যাপ আপ করছি আজকের জন্য ক্যাফে কলকাতা। আবারও এই পুজোর মধ্যেই বলে দিয়েছে মধু, অন্য কোনো একটা দিন মধু আর অঙ্কিতা তোমার কাছে ফিরে আসবে, সেই ডেটটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। ততক্ষণের জন্য টাটা, আলবিদা, গুড নাইট। আর 24/7 তুমি 107 FM রেনবো কিন্তু শুনতে পাবে।

সঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে। সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। শ্রী মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 11ই অক্টোবর চেন্নাই একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপানালি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন শ্রী মোদী। এছাড়াও কোয়েম্বাটোরের 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের 9গা লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। নন্দীগ্রামে 80.89% এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209টি ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুনর্নির্বাচন আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209টি ওয়ার্ডের মধ্যে 12টি সংরক্ষিত হয়েছে তফসিলি জাতির জন্য, অন্যদিকে 70টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় কিছু রদবদলও হয়েছে। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন সাহিত্যের জন্য 2026 নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সুইডিশ একাডেমি জানিয়েছে, শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টির জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। বিশ্ববাজারে শ্লথগতির মধ্যে দেশীয় বাজারে শেয়ার আরও নিম্নগতি লক্ষ্য করা যায়। বোম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1045 পয়েন্ট বা 1.44% হ্রাস পেয়ে 71,593 বন্ধ হয়। ইস্টবেঙ্গলে মোহনবাগান সুপার জায়েন্ট 126তম IFSL ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

নির্মলা সীতারামন সাংবাদিকদের কথা জানান। কলকাতা পৌরসভা নির্বাচনের প্রস্তুতিতে শহরের 209 ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। কলকাতা পৌরসভার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে আজ কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে 2.2 কিলোমিটার দীর্ঘ ব্রিক্স সিওয়ার সংস্কারের কাজের উদ্বোধন হয়েছে। সেই সঙ্গে পৌরসভার উত্তরণ বিভাগের উদ্যোগে মানিকতলা বিধানসভা এলাকায় 20 দেশীয় ধরনের পোর্টেবল বায়োটয়লেট ও 8 ওয়েস্টার্ন টাইপ বায়োটয়লেটের সূচনা করা হয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5 বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। বিশ্ববাজারে স্থগতির মধ্যে দেশীয় বাজারেও আজ নিম্নগতি লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ারবাজার সূচক সেন্সেক্স 1045 পয়েন্ট বা 1.44 শতাংশ হ্রাস পেয়ে 71,593 বন্ধ হয়। জাতীয় শেয়ার সূচক নিফটি 371 পয়েন্ট কমে যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছে। ম্যাচের 44 মিনিটে করা জেলকোভিচের গোলে প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে মোহনবাগান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম ডিম্ব প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করেছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী

আকাশবাণী কলকাতা, স্থানীয় এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। দুই কেন্দ্রে গণনা হবে 15 দফায়। ডাকযোগে প্রাপ্ত ব্যালেটের গণনার জন্য থাকবে পৃথক হল এবং একজন করে গণনা পর্যবেক্ষক। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করেছে। কর সংক্রান্ত কোন অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান। কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তি কর খাতে ওয়েভার স্কিম ফের চালু করার কথা জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে। পুরভবনে আজ সাংবাদিক বৈঠকে একথা তিনি জানান। উল্লেখ্য, বিধানসভা ভোটে আদর্শ আচরণবিধি চালু হওয়ার প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছিল ওয়েভার স্কিম। দুর্গোৎসব উপলক্ষে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। শনিবার 10ই অক্টোবর

ইডেন গার্ডেন্সের রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থ্রি ডি প্রজেকশন ম্যাপিং, লেজার শো এবং আতসবাড়ি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। কানাডিয়ান লেখিকা অ্যান কার্সেনার সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে চমৎকার মেলবন্ধনে তাঁর সাহসী এবং উদ্ভাবনী সৃষ্টিশীল কাজের মাধ্যমে তিনি সমকালীন সাহিত্যে নতুন রূপ দিয়েছেন। ইস্টবেঙ্গলকে 100 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: দেখ মন, কাশ বোন, আর ভালো লাগছে ভীষণ মন, কারণ বাইরে দেখছি চারদিকে আলোর বাহার।
1: একদম আলোর বাহার ছাড়াও মানে চারিদিকে কিন্তু একটা পুজো পুজো রব।
0: আরে রব টপ কি, তোমার তো ব্যাগ ভর্তি সব। আমি তো জিজ্ঞেস করলাম যে পুজো শপিং হয়েছে, বলছে আমার একটু ওভার শপিং হয়ে গেছে। আমি বলছি অ্যাজ এক্সপেক্টেড, বলে না না এবারই। আমি বললাম না, তুমি ঠিক এটাই বলেছিলে আমাকে গত বছরে।
1: হ্যাঁ গত বছরও এইরকমই পুজোর শপিং নিয়ে আমরা ঠিক এই FM এই গল্প করতে এসেছিলাম, এবং গত বছর এসে বলেছিলাম যে আমার একটু বেশি কেনাকাটি হয়ে গেছে।
0: সত্যি তো, এক বছর আগে আমরা সত্যি এরকম একটা দিনে এই FM রেনবোতেই তোমাদের সঙ্গে আড্ডা দিয়েছি পুজোর শপিং নিয়ে।
1: হ্যাঁ, আর আজকে আবারও পুজো এসে গেছে সেটা নিয়ে আড্ডা দিতে এসেছি, এবং আড্ডার সঙ্গে বোনাস যেটা সেটা হচ্ছে আড্ডা তো শুধু দেব না, আড্ডাতে তোমাদেরকেও চাই, কারণ আজকে আমরা মজারও নিয়ে হাজির।
0: ইয়েস, এবং সেই আড্ডার মজাটা কি জানো তো, সেটা হচ্ছে গিয়ে আড্ডার মজা যেমন মজারু, তেমন তার সঙ্গে আড্ডার সঙ্গে সঙ্গে থাকবে কিছু প্রশ্ন, কিছু গেম, যে গেমগুলোর উত্তর তুমি যদি না দিতে পারো, যে মজার মজার প্রশ্ন তার উত্তর যদি না দিতে পারো তাহলে কিন্তু তুমি পড়বে গাড্ডায়।
1: একদম,
0: তো গাড্ডায় পড়া যাবে না। তার ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই গেমে পার্টিসিপেট করতে হবে এবং আমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে হবে। আড্ডা দেবে কোথায়? অর্ণব প্রিয়সমার সঙ্গে আজকে মজারুতে তুমি দিতে পারবে আড্ডা, আর সেই আড্ডা চলবে 107 FM রেনবোতে ঠিক একটা ঘন্টা।
1: একদম, আর শুধুমাত্র আড্ডা তো চলবে না, কারণ আড্ডার সঙ্গে যে মজারু আছে, মজারুতে বিভিন্ন রকমের মজার মজার ফান গেমস আছে বস, তো সেই গেমসগুলো মিস করলে চলবে না। আমাদের ফোন লাইনে চলে আসতে হবে, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213341 এবং 0332243792।
0: ইয়েস বস, তো ওয়েট কেন করছো, ঝটপট করে জয়েন করে নাও আমাদের সঙ্গে আড্ডা দিতে। এবং মজারুতে হবে অনেক মজা, এবং অনেক হবে অনেক গান, হবে অনেক গেম। সো এই গেম গেম ফান মজা আড্ডা সবকিছুতে জয়েন করতে ওয়েলকাম সবাইকে।
1: একদম,
0: এবং এই যে মানে একটা সুন্দর গানের রেশ নিয়ে আমরা ঢুকলাম, একটা গানের সুর নিয়ে ঢুকলাম, তার কারণ আজকের আড্ডাটাও খানিকটা মিউজিক্যাল হবে, কারণ দুর্গাপূজার সঙ্গে তো মিউজিক একদম জড়িত। সো চলো আলটিমেটলি মজারুর যেমন সমস্ত গেম শুরু করব, তবে তার আগে এই মোডটা সেট করার জন্য আজ কি পার্টি আমারে তরফ সে হাম লোগো কে তরফ সে শুরু করতে চলো একটা সুন্দর গান ফ্রম মিকা সিং।

0: তো আজ কি পার্টি তো আমার তরফ সে পার্টি তো শুরু হয়ে গেছে বস, তোমরা কি করছো না শুনলে তোমার লস, চলে এসো আজকে 107 FM রেনবোতে মজারু নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব এন্ড প্রিয়সমা। আর এই পার্টি তো একটু
1: জমজমাট শুরু হয়ে গেছে, এবং পার্টি শুধুমাত্র শুরু হয়ে গেছে তাই নয়, এই যে আমাদের পরশুদিন মহালয়া বস, কি করছো? মানে পরশুদিন মহালয়া মানে আজকে থেকে কাউন্টডাউন শুরু, যে কালকে অ্যালার্মটা দিতে হবে ঠিক সময়, পরশুদিন উঠতে হবে সকালবেলা, উঠে মহালয়াটা শুনতে হবে, অনেক কিছু শিডিউল করতে হবে, এবং মহালয়া চলে গেল মানে এই যে পুজোর প্রথম মানে প্রতিপদটা শুরু হলো, এবার যে চোখের নিমেষে সেই মানে র‍্যাবিট গতিতে চলে যাবে না দিনগুলো, এরকম চুটকি মারবে চলে যাবে।
0: এবং মজার বিষয় হচ্ছে আজকে রাতে সুন্দর ঘুমাবে, কাল রাতে একটু কম ঘুমাবে,
1: কম ঘুমাবে যে সকালে উঠতে হবে,
0: হ্যাঁ সেটার জন্য ওয়েট করে থাকা। তবে এবার যে মজার বিষয়টাতে আমরা প্রবেশ করব সেটার জন্য ওয়েট করে থাকা, কারণ আজকে মজারু নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি। সো মজারুর প্রথম রাউন্ড চলো শুরু কিয়া যায়।

0: একদম।
1: প্রথম রাউন্ডের নাম কমন রাউন্ড, তোমরা চেনো। রাউন্ডের নাম হচ্ছে
0: নাম দিয়ে যায় চেনা।
1: নাম দিয়ে কি চিনবে, কাকে চিনবে, বা সেটা বলে দিচ্ছি। নাম দিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট আমরা অ্যালফাবেট বলে দেবো, সেই অ্যালফাবেট দিয়ে কোনো একটা বিষয় আমরা বলে দেবো এবং সেই বিষয়ের ওপর ভিত্তি করে কিছু নাম তোমাকে বলতে হবে। এবার কতগুলো নাম তুমি বলতে পারছো, তোমাকে আমরা সময় দেবো 30 সেকেন্ড, তার মধ্যে যতগুলো নাম তুমি বলতে পারবে ততগুলো মানে তুমি তত এগিয়ে থাকবে, এটুকু বলতে পারি। ফোন লাইন খোলা রয়েছে, ফোন লাইন অলরেডি ব্লিঙ্কও করছে, নাম্বারটা একবার বলে দিই 0332131314। আর আমাদের নাম দিয়ে যায় চেনার প্রথম যে লেটারটা থাকছে সেটা হচ্ছে
0: পি বা প।
1: ইয়েস,
0: তো পি বা প, পা বা প বা পি, যাই বলো, তো সেইটা দিয়ে তোমাদেরকে বলতে হবে পূজোর সঙ্গে জড়িত, মানে দুর্গা পূজোর সঙ্গে জড়িত।
1: এই তো বেশি বলে ফেলছো,
0: বলবো না
1: না, এই পূজো আরে বলে ফেল, শারদোৎসবের সঙ্গে জড়িত পি দিয়ে শব্দ বলতে হবে।
0: আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে, শারদোৎসবের সঙ্গে যুক্ত পি দিয়ে বা প দিয়ে শব্দ বলতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে,
1: আবার
0: কিন্তু হচ্ছে 20 সেকেন্ডের মধ্যে বলতে হবে, এবং যারা ফেসবুকে কমেন্ট করবে তাদের জন্য একটা মানে একটা টুইস্ট থাকবে, সেটা হচ্ছে যারা 20 সেকেন্ডের মধ্যে 4টা শব্দ বলবে, ফেসবুকে যারা কমেন্ট করবে তাদেরকে 6টা শব্দ বলতে হবে, কারণ তাদের ক্ষেত্রে তো আমরা মানে টাইমটা ক্যালকুলেট করতে পারছি না।
1: বোঝো কাণ্ড, তাহলে কিন্তু সেটা শুরুতে চেষ্টা করতে হবে। আমি 30 বলেছিলাম, প্রিয়সমা কমিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই বস। সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে কিন্তু ফোন লাইনে ট্রাই করতে হবে, এবং ট্রাই করতে করতে যে পেয়ে গেছে ফোন লাইনে প্রথম চান্স, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। না, শোনা গেল না, ঠিক আছে, তোমরা ট্রাই করতে থাকো। তোমাদেরকে বলবো ফোন লাইনটা খোলা রয়েছে 0332131341 এবং 0332243791।
0: এবং আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, অফিশিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুবাণী কলকাতা। সেখানে যে আজকের পোস্টার রয়েছে, আমার আর অর্ণবের ছবি দেওয়া রয়েছে, তো সেইখানে এসে মজারুর কমেন্ট বক্সে এসে কমেন্ট করো এবং বলে ফেলো প দিয়ে বা পি দিয়ে শারদ উৎসবের সঙ্গে যুক্ত কিছু শব্দ। এবার সেই শব্দগুলো মানে ধরো যারা কলে আসবে, ফোন লাইনে আসবে, তাদের জন্য সময় নির্ধারিত থাকবে 20 সেকেন্ড, এবং আমরা টিকটিক করবো কিন্তু। আর যারা কমেন্ট সেকশনে করবে তাদের জন্য 4টে শব্দের বদলে 6টা শব্দ বলতে হবে।
1: তো সহজ ব্যাপার, ফোন লাইন ব্লিঙ্ক করছে, দেখবো আরো একবার কে রয়েছে আমাদের সঙ্গে। সে কি সুযোগ পেলো? না, সুযোগ কেন পাচ্ছ না বলো তো, সুযোগ তো করে নিতে হয় বস, তো সুযোগ করে নাও, না হলে আমাদের কমেন্ট বক্সে চলে এসো যদি একান্ত ফোন লাইনে না পাও। আর একবার রিপিট করি, পি দিয়ে দুর্গাপুজো কিংবা শারদোৎসবের সঙ্গে জড়িত কয়েকটা শব্দ তোমাকে বলতে হবে। অনলি 20 সেকেন্ডস ইজ এ টাইম, সো দেখি ফোন লাইনে আরেকবার ট্রাই করা যাক, কে রয়েছে আমাদের সঙ্গে, কেউ কি আছে? না, ফোন লাইনে কোনোভাবে তো পাচ্ছি না বন্ধুদেরকে, মহা মুশকিল। ঠিক আছে, না পেলে তো কিছু করার নেই, কমেন্ট বক্সের দিকে চাকিয়ে থাকতে হবে। তো কমেন্ট বক্সে তোমরা ঝটপট করে কমেন্ট করো, আমরা যেটা করতে পারি, তোমরা না না বলতে পারলে আমরা এটা সুন্দর। আচ্ছা, কমেন্ট বক্সে এসছে
0: না? কমেন্ট বক্সে এখনো উত্তর আসেনি, কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তরের মাঝে মজারুতে যখন আড্ডা দিতে বসেছি তখন সেই আড্ডায় গান থাকবে না, তা তো হয় না,
1: একদমই তাই, একটা ফাটাফাটি গান থাকবে তোমাদের জন্য, সো সেই গানটাকে এনজয় করো। আর এই মুহূর্তে যে গানটা থাকছে তোমাদের জন্য সেটা এই উৎসবের আমেজকে,
0: খুব প্রিয় গান,
1: উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বাড়াচ্ছে কারা? বাড়াচ্ছে শ্রেয়া ঘোষাল, কবিতা কৃষ্ণমূর্তি এবং আমাদের প্রিয় কে কে।

0: পঞ্চাশ থেকে পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় হাওড়া কলকাতা জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল সম্ভাবনা রয়েছে।
1: ফিরলাম আবারও আড্ডায়, একটা ফাটাফাটি গান শুনলাম এবং বললাম না যে এই গানটা একদম মোড মেকার। তো এই গানটা নিশ্চয়ই উৎসবের মোডকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে দিয়েছে।
0: চারগুণ, পাঁচগুণ, যে কটা গুণ তোমাদের বসাতে হয় তেমন তেমন বসিয়ে নাও। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু একটা নাম দিয়ে যাচ্ছি না, আর একটা কোয়েশ্চেন বা একটা ওয়ার্ড তোমাদেরকে দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে পি বা তো সেটা নিয়ে আমাদের মানে তোমাদের কাছে প্রশ্ন ছিল যে শারদ উৎসবকে কেন্দ্র করে এই পি বা প দিয়ে কিছু শব্দ তোমাদেরকে বলতে হবে, এবং শুধু কিছু নয়, যারা ফোন লাইনে আসবে তারা কি বলবে, তারা 4টে শব্দ বলবে 20 সেকেন্ডের মধ্যে। আর যারা আমাদের এ থেকে ফেসবুক পেজ থেকে দেখছো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুবাণী কলকাতা, সেখানে যে আজকের পোস্টার রয়েছে সেখানে এসে কমেন্ট করে যারা জানাবে তারা অবশ্যই 6টা নাম বলবে পি বা প দিয়ে শারদ উৎসবকে কেন্দ্র করে।
1: সময় চলে যাচ্ছে, সো ঝটপট করে কমেন্ট করো,
0: আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট এসেছে অবশ্যই, আমাদের ফেসবুক পোস্টারের কমেন্ট সেকশনে। সেটা হচ্ছে শায়নী দত্ত মজুমদার বলছে, পূজো প্ল্যান পদ্ম পাত্র প্যান্ডেল পুরোহিত, বেশ 6টা। আচ্ছা, লালমোহন মাঝি বলছে পেঁচা পদ্ম নবপত্রিকা, আচ্ছা নবপত্রিকাটা হলো না, তো প্রতিপদ প্যান্ডেল পান, আচ্ছা পানটা, হ্যাঁ ঠিক আছে পূজোর সামগ্রী বলতে পারি, তো সেখানে 5টা হলো কিন্তু। হ্যাঁ, আর শিউলি শাসমল বলছে অপেক্ষায় থাকবো না, অপেক্ষায় তো তুমি আছো অবশ্যই, কিন্তু তোমাকে উত্তরটাও দিতে হবে। আচ্ছা, শুভশ্রী বলছে প্যান্ডেল প্রতিমা পূজো পুষ্পাঞ্জলি পঞ্চপ্রদীপ পুরোহিত প্রণামী প্রসাদ প্যান্ডেল হপিং পত্রিকা পদ্মফুল পান পায়েস
1: পাশ। সবশেষে তোমার জন্য একটা পি, তুমি পাশ,
0: তুমি পাশ, তুমি প পেয়েছো, ঠিক আছে এরকম বলতে হবে। আচ্ছা, রিমো মুখার্জি বলছে যে প্যান্ডেল প্রতিমা পূজো পুষ্পাঞ্জলি পঞ্চপ্রদীপ পুরোহিত প্রণামী প্রসাদ পদ্মফুল পান,
1: অসাধারণ। তাহলে সবচেয়ে বেশি কি বললো বলো তো?
0: সবথেকে বেশি বলেছে শুভশ্রী,
1: সবচেয়ে বেশি বলেছে শুভশ্রী,
0: জোরে হাততালি হবে,
1: হাততালি হতে হবে শুভশ্রীর জন্য। শুভশ্রী, প্রথম প্রশ্নে তুমি করেছো বাজি মাত,
0: ইয়েস,
1: ওয়েল ডান।
0: এবং আমাদের একটা বোনাস যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে, মানে যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক থেকে আমরা এখন লাইভ, তার মানে তোমরা অন এয়ার শুনতে পাচ্ছ আমাদেরকে, এবং তাছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছ, বস আর কি চাই তোমাদের। এবং
1: এই এই কমেন্টটা তুমি দেওয়ার আগে বন্ধুদেরকে, বন্ধুরা কমেন্ট করতে শুরু করেছে, দেখতে পাচ্ছি। রিমো বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং রিমো, রিমো কমেন্টও করেছে, রিমো অনেকগুলো বলেছে অলরেডি, প্যান্ডেল প্রতিমা পূজো পুষ্পাঞ্জলি,
0: রিমোর কমেন্ট আমি পড়েছি
1: অলরেডি, পঞ্চপ্রদীপ পুরোহিত প্রণামী প্রসাদ, মানে রিমো লাইভে এসে কমেন্ট করেছে,
0: একদম একদম, মানে দুদিকে দিয়েছে একেবারে।
1: আমি দেখ না পারেগা কি বলতো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে একটা টার্ম, একটা আমরা যদি বলি শব্দবন্ধ, সেটা তোমাদেরকে বলে দেব, এবং সেই শব্দবন্ধ ব্যবহার করে, মানে সেটাকে একটা বাক্যের আগে এবং পরে, শুরুতে এবং শেষে ব্যবহার করে তোমাকে বাক্য গঠন করতে হবে, এবং কতগুলো বাক্য তুমি বলতে পারছো সেইটা হচ্ছে গিয়ে তুমি পারলে কি পারলে না তার মাপকাঠি।
0: এবং মেক সেন্টেন্স আমরা ছোটবেলায় করতাম না, তো আমরা মেক সেন্টেন্সের শব্দটা আগে পরেরটা বলে দেব, তো তোমাদেরকে কি করতে হবে মাঝখানে ওই মেক সেন্টেন্সটা করতে হবে। ধরে নাও একটা একটা ক্লু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ধরো কি আনন্দ, এটা হচ্ছে আমাদের ফ্রেজটা, আমরা বলবো কি আনন্দ দিয়ে, ধরো আগে এবং পরে দিয়ে, অষ্টমীর সকালে ঝমঝমি ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, কি আনন্দ, কি আনন্দ, অষ্টমীর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, কি আনন্দ। তো এই যে বিষয়টা, তো তোমাকে বলতে হবে যে কি আনন্দ দিয়ে মাঝখানে একটা সুন্দর, মানে খুব এনজয়িং কিছু একটা দিয়ে, বা খুব মন খারাপ করা কিছু একটা দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স বানাতে হবে। তো সেটা অবশ্যই তোমরা ফেসবুকের কমেন্ট সেকশনে এসে বলতে পারো, সেটা আমাদের ফেসবুক লাইভে বলতে পারো, বা আমাদের সরাসরি ফোন লাইন খোলা রয়েছে, ফোন লাইনে চলে এসো আমাদের 0332213131341 অ্যান্ড 0332243792। তো এই দুটো নাম্বার খোলা রয়েছে, তোমরা চলে এসো আমাদের ফোন লাইনে, ফোন লাইনে এসে জানাও, বা আমাদের ফেসবুক পেজে আমরা লাইভ রয়েছি সেখানে লিখে ফেলো, যেটা খুশি তোমাদের, সব পথ খুলে দিয়েছি,
1: ঝটপট করে জানাও। তো বলে দিয়েছে প্রিয়সমা কি করতে হবে, খুব সহজ বিষয়, যদি সহজ ভাবছি অতটা ততটা সহজ নয়, এটা বলতে গেলে টের পাওয়া যায়। দেখবো কে আসছে ফোন কলে, ফোন লাইন ব্লিঙ্ক করছে, হয়তো কোনো সমস্যা তোমরা ফেস করছো ফোন করতে গিয়ে, বুঝতে পারছি আজকে বৃষ্টি বাদলা হয়েছে, তো
0: কিন্তু চেষ্টা করতে থাকো, বাস
1: চেষ্টা করো, দেখি কাউকে পাওয়া যাচ্ছে কিনা ফোন লাইনে।
0: উত্তরটা
1: কি হবে প্রশ্নটা রিপিট করি, কি আনন্দ, এই যে কি আনন্দ, কিন্তু এরপরে বলতে হবে, এরপরে কথাটা খুব একটা আনন্দের নয়, বলতে হবে অষ্টমীর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামা, এই বিষয়টার উপর তোমার তৈরি করা কোনো বাক্য, কিন্তু তার আগে এবং পরে
0: কি আনন্দ বলতে হবে,
1: কি আনন্দ, দেখি
0: কত মনিরুদ্দিন লস্কর লিখেছে, কি আনন্দ তোমার আমার প্রেম
1: এক ভারতেই বাধা, এই মেনেছে, এটা এটা বৃষ্টি কোথায় আসলো অষ্টমীতে,
0: হ্যাঁ অষ্টমীতে বৃষ্টি নেই, বৃষ্টি নেই অন্য কোনো দিনে, শুধু তোমার আমার প্রেম এক প্রেমে এক ভারতে বাধা, এইটা নেওয়া যাচ্ছে না,
1: না না না এটা বাড়াবাড়ি হয়ে গেল। এবার দেখো তোমার প্রেম কোথায় বাধা সে তুমি জানো, সেই কিন্তু সে দড়ির খোঁজ আমার কাছে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে আনন্দ নিয়ে দুঃখের কথা, এবং সেই দুঃখটা হচ্ছে অষ্টমীর সকালে ঝমঝমে বৃষ্টি নামার দুঃখ, এ দুঃখ ভোলার দুঃখ নয়।
0: তো অষ্টমীর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে তোমাদের আর কি কি মনে হয় সেইটা নিয়ে কি আনন্দ নিয়ে বসিয়ে দাও, যেমন ধরো কি আনন্দ অষ্টমীর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার ফলে আমি আর অঞ্জলি দিতে যেতে পারলাম না।
1: ফোন লাইনে অলরেডি এসেছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে,
0: চলো।
1: নমস্কার, না কোনো কারণে শোনা গেল না, শোনা গেল না, ঠিক আছে আমরা ওয়েট করবো আরো একবার ফোন লাইনে যদি কাউকে পাই, কিন্তু দেখতে পাচ্ছি কমেন্ট বক্সের দিকে তাকিয়ে যে এখনও কমেন্ট বক্সে কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। পোস্টারে কমেন্ট বক্সে একবার চোখ রাখবো, পোস্টারে কমেন্ট বক্সে কি কেউ উত্তর দিল, পোস্টারে কমেন্ট বক্সে কিন্তু দেখতে পাচ্ছি যে না উত্তর কিন্তু এখনও পাইনি। ঠিক আছে তোমরা ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো, আমরা সুযোগ দেব, নিশ্চয়ই সুযোগ দেব। তবে তা যেটা বলছিলাম যে এই আড্ডায় তো অনেকগুলো গান থাকবে তোমাদের জন্য নিশ্চয়ই, সো এই মুহূর্তে আমাদের প্লেলিস্টে যে গানটা তোমাদের জন্য অপেক্ষা করছে সেটাও কিন্তু মোড মেকিং গান, বুঝতে পেরেছো তো?
0: তো এই মুহূর্তে
1: তো এবার ওই যে বললাম যে কি আনন্দ কিন্তু বড় দুঃখের কথা, আনন্দ কখন উড়ে যায় জানো তো, যখন এই বাক্যটা বলতে হয় যেটা তোমাদের বলতে বলেছি যে অষ্টমীর সকালে যদি বৃষ্টি নামে, তো অষ্টমীর সকালে বৃষ্টি না নামুক এটাই আমরা চাইবো,
0: একদম সেটা চাইবোই,
1: কিন্তু উত্তরটা তোমাদের থেকে চাইবো। তো তো প্রশ্নটা রিপিট করে যাই যে কি আনন্দ, এটা শুরুতে এবং শেষে বলে তোমাদেরকে অষ্টমীর সকালে বৃষ্টি নামা নিয়ে কয়েকটা বাক্য বলতে হবে, কটা বাক্য তুমি বলতে পারছো ব্যাক টু ব্যাক সেটা হবে তোমার জেতার বা হারার মাপকাঠি। সো ঝটপট করে কমেন্ট করো বা ফোন করো আমাদেরকে, ফিরছি এক্ষুনি, উড়ি উড়ি যায় শুনে,
0: উড়ে উড়ে চলে আসবো আমরা,
1: চলে আসবো এক্ষুনি, চলে আসবো, কথা দিলাম, সো আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে এনজয় করো এই সুন্দর গানটা।

সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি, একটু বুদ্ধি, সঙ্গে এক চিমটি কৌতূহল, আর এমন একটা পাঞ্চ লাইন যেটা পড়ে অন্যজনও বলে ওঠে, আরে কমেন্টটা দেখেছ, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট, সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা দশটি মজার, বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা দশে তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।

0: কি কমেন্ট করছো? তো কমেন্ট করলে কিন্তু কিছু পাওনাও রয়েছে বস, যেটা এক্ষুনি শোনানো হলো তোমাকে।
1: তাহলে এই যে কমেন্ট করবে তার একটা তো বোনাস আছে বলো।
0: হ্যাঁ, এই যে মানে পূজোর মাসে কমেন্ট করলে কিছু বোনাস পাওয়া যায়, সেটা কিন্তু বুঝিয়ে দিলাম আমরা।
1: একদম, তো
0: মাসের 10টা সেরা কমেন্ট কিন্তু পড়া হবে আমাদের, যেখানে মাসের সবকিছু বিচার হয় যুবমঞ্চে সবটা পড়া হবে কিন্তু। এবং যে টপ 10 কমেন্টস তারা কিন্তু তাদের নাম সেখানে শুনতে পাবে টপ 10 হিসেবে। সো এটা শুনতে থেকো এবং অবশ্যই কমেন্ট করতে থেকো, আর এটা কিন্তু কমেন্ট করতে আরো উৎসাহ যোগাবে তোমাদেরকে।
1: একদম। আর এই যে আমরা একটা প্রশ্ন ফেলে গেছিলাম, ঠিক প্রশ্ন না একটা স্টেটমেন্ট মতো ফেলে গেছিলাম যে কি আনন্দ এই কথাটা দিয়ে মাঝখানে অষ্টমীতে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, তো সেরকম কিছু স্টেটমেন্ট তোমাকে বলতে হবে আগে কি আনন্দ এবং পরে কি আনন্দ বসিয়ে। তো বেশ কিছু কমেন্ট এসেছে আমাদের কাছে, আমাদের পোস্টের কমেন্ট সেকশনে, আমাদের ফেসবুক লাইভে। তো সেই লাইভের কমেন্টগুলো আমরা পড়ে ফেলি ধীরে ধীরে।
0: লাইভে দেখতে পাচ্ছি যে মনিরুদ্দিন বলছে যে কি আনন্দ অষ্টমীর সকালে ঝমঝমিয়ে বৃষ্টি এলে জ্যামের ঝামেলা ছাড়াই ঘরে বসে পুজো পরিক্রমা দেখবো টিভিতে, কি আনন্দ। তুমি একটাই বাক্য বলেছ, সেই একটা বাক্য পড়তে গিয়ে আমাদের দুজনের একটা এত বড় দীর্ঘশ্বাস ফেলতে হলো, এত লম্বা বাক্য। বা ঠিক আছে, এটা তুমি একটা, তুমি এক পয়েন্ট পেলে, মাথায় দেখো
1: এক পয়েন্ট,
0: এবার দেখবো তোমার থেকে বেশি কি পাচ্ছে। শুভশ্রী বলছে এক নম্বর বাক্যে, বলছে কি আনন্দ অষ্টমীর সকালে বৃষ্টির মধ্যে অঞ্জলি দিতে যাওয়ার পথে কাদায় আছাড় খেলাম, কি আনন্দ। আনন্দ পাবে তো দেখবো। আচ্ছা, সেকেন্ড আরো একটা বাক্য বলেছে শুভশ্রী, বলছে কি আনন্দ অষ্টমীর সকালে বৃষ্টিতে নতুন জুতো জোড়া ছিঁড়ে গেল, কি আনন্দ। এটা আনন্দ
1: সত্যি, আহারে বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে হবে তো কি আনন্দ। তো কি আনন্দ দিয়ে শুনলাম, এবার অনেকেই কি আনন্দ দিয়ে কিছু সেন্টেন্স বলেছো কিন্তু সেগুলো মানে আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করেনি।
0: যেমন দেখতে পাচ্ছি যে লালমোহন মাঝি আমাদের পোস্টারে কমেন্ট বক্সে বলছে কি আনন্দ অষ্টমীর সকালে হঠাৎ বৃষ্টি, ঠিক ছিল সকল বন্ধু মিলে মুড়ির চাট হবে মাঠে।

0: এলো বৃষ্টি, আসুক বৃষ্টি, আছে ত্রিপল, টাঙিয়ে করব মুড়ির চাট, কি আনন্দ।
1: আচ্ছা, আমরা বলেছিলাম কিন্তু একটা সেন্টেন্স।
0: হ্যাঁ বন্ধু, কিন্তু একটা সেন্টেন্স বানিয়েছে মোটামুটি খান দশেক কমা ইউজ করে। না না, তোমার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সাধুবাদ জানাতে পারলাম না এত বড় সেন্টেন্স জানানোর কারণে। এবং মনিরুদ্দিন কমেন্ট করছে আরও একবার, দেখতে পাচ্ছি, সে বলছে, কি আনন্দ, ঝমঝমিয়ে বৃষ্টি এলে পুজোতে ঘরে বসে খিচুড়ি আর ইলিশ খাবো, শেষে কোথায় গেল?
1: এইটা এইটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, পরে কিন্তু কি আনন্দ নেই,
0: একেবারে শেষে নেই। তো শেষে নেই যখন বলতে পারছি না বস, কিছু করার নেই। এবং আমার দেখতে পাচ্ছি আরো এক বন্ধু, সে তো রীতিমতো একেবারে কবিতা লিখে পাঠিয়ে দিল। না, পুরো কবিতাটা এখন পড়তে পারছি না, পরে কখনো নিশ্চয়ই পড়ব।
1: কারণ মজার হতে প্রচুর প্রচুর প্রচুর মজার এখনো প্রশ্ন রয়েছে, ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে।
0: তবে এই রাউন্ডে কে জিতলো প্রিয়শমা?
1: অবশ্যই শুভশ্রী। শুভশ্রী দুটো সেন্টেন্স বলেছে, ফাটাফাটি
0: বলেছে, সুন্দর বলেছে। তাই শুভশ্রীর জন্য
1: এমনই একটা রাউন্ড যেটাতে মানে বেশ কিছু জিনিস শোনানো হবে, এটা তোমার পরিচিত এই রাউন্ডটার সঙ্গে, বেশ কিছু জিনিস শোনানো হবে এবং শোনানোর পর তোমাদেরকে গেস করতে হবে। ধরো প্রথম অডিও যদি এটা হয়, কেমন লাগছে শুনতে দেখো তো একবার।

0: দেবাংশু বলছে যে কি আনন্দ মা আসছেন, এটা শুনলে মনে হয় বলো
1: সত্যি মনে হয়, কারণ কি আনন্দ মা আসছে। এবং মা আসার একটা প্রথম স্টেপ কিন্তু এই এই গানটা, কারণ এই যে মহালয়ার দিন ভোরবেলা মহিষাসুর মর্দিনী সোনার মধ্যে থেকে যে অপেক্ষার অবসান হওয়া, মোটামুটি মানে মহালয়া এসে গেল মানে আমাদের পুজো শুরু, তো সেই যে বিষয়টা সেটা শুরু হয় কিন্তু এই গানটা শুনে। মানে এইখানে বহু বহু গান রয়েছে এবং সেই গানগুলোর মধ্যে অন্যতম প্রিয় গান এটা
0: আমাদের দুজনেরই, কিন্তু না এর বেশি কিছু বলবো না,
1: কিছু বলবো
0: এর বেশি বললে সবটা ফাঁস হয়ে যাবে।
1: হ্যাঁ,
0: যেটা বলতে হবে সেটা হচ্ছে যে প্রশ্ন,
1: হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এই যে যার কণ্ঠে গানটা শুনলে, এবং প্রত্যেকবার আমরা এই গানটা শুনি যার কণ্ঠে, তার মানে তার কণ্ঠ যে আমরা ফ্যান, তিনি কে, কার গলায় আমরা এই গানটা শুনি,
0: একদম
1: সেটা তোমাদেরকে বলতে হবে।
0: এত সুন্দর গান কোথায় শুনি বুঝতেই পারছো, আমি সেটাও উল্লেখ করছি না,
1: আমি উল্লেখ করে দিয়েছি,
0: অসাধারণ। তো সেই গানটা শুনলে আমাদেরই বলি যে পুজো পুজো ভাবটা শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি উত্তর আসছে অলরেডি, উত্তর কিন্তু দেখতে পাচ্ছি, শুভশ্রী আমাদের লাইভের কমেন্ট বক্সে উত্তর দিয়ে ফেলেছে।
1: বেশ,
0: এছাড়া আরো যারা উত্তর দেবে বলে ভাবছো,
1: কমেন্ট সেকশনে দাও, ফোন করো, যেখানে খুশি চলে আসো,
0: একদমই। এবং দেখতে পাচ্ছি, আচ্ছা দেবাংশু বলছে যে খুব আবেগ জড়িয়ে আছে এই অনুষ্ঠানের সাথে, একদমই সবার তাই। শুভশ্রী বলছে দ্বিজেন মুখোপাধ্যায়, এবং মনিরুদ্দিন লস্কর বলছে হেমন্ত মুখোপাধ্যায়। দুটো কমেন্ট পেয়েছি, দু রকম কমেন্ট পেয়েছি,
1: কন্ট্রাডিক্ট করছে দুটো উত্তর,
0: যেটা ইউজুয়ালি হয় না। এবং লালমোহন মাঝি,
1: দেবাংশু বলছে দ্বিজেন মুখোপাধ্যায়,
0: হ্যাঁ দেবাংশু বলছে দ্বিজেন মুখোপাধ্যায়, এবং লালমোহন মাঝি সেও কিন্তু আমাদের পোস্টারে কমেন্টে বলছেন না, বলছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং দেখতে পাচ্ছি দেবাংশু বলছেন শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায়। দেবাংশু দুবার কমেন্ট করেছে, ঠিক আছে তুমি কমেন্ট করতে পারো। এবং ফোন লাইনটা খোলা আছে, একবার মনে করিয়ে দিই যারা ভুলে গেছো, 0332213 1341 এবং 0332243 7912, এই দুটো নাম্বার তোমরা কিন্তু আমাদেরকে ফোন করতে পারো সরাসরি,
1: বা আমাদের লাইভে চলে এসো, সেখানে আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না ঠিকই, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, এবং যেভাবে আমরা ইঙ্গিত করে তোমাদেরকে কথা বলছি সেটা তো অবশ্যই বুঝতে পারছো। তো চলে এসো ফোনের আজকে লাইভ, বা ফোন লাইন তো খোলা রয়েছে, নাম্বার তো বলেই দিল অর্ণব। তাছাড়া আমাদের ফেসবুকে যে পোস্টার রয়েছে, যারা লাইভ অ্যাক্সেস করতে পারছো না নেট জড়িত কারণে বা কোনো কারণে, তারা কিন্তু অবশ্যই আমাদের পোস্টারে কমেন্ট করতে পারো। তো পোস্টারেও কমেন্ট করো যে কার কণ্ঠে এই গানটা তোমরা শুনলে, এবং যে গানটা শুনে প্রত্যেকবার আমাদের পুজো শুরু হয় কার কণ্ঠে শুনলে,
0: কার কণ্ঠে। দেখি নতুন কোনো কমেন্ট এসছে কিনা, অলরেডি লাইভে নতুন কোনো কমেন্ট আপাতত দেখতে পাচ্ছি না, তবে পোস্টারে হ্যাঁ লাইভে কমেন্ট এসছে। শ্রদ্ধেয় দ্বিজেন মুখোপাধ্যায় বলছে মনিরুদ্দিন লস্কর, এবং এবার হয়তো আমাদের বলে দেওয়ার পালা, কারণ কমেন্ট কিছু আমরা পেয়েছি, তো বলে দিই বিয়সমা,
1: বলে তো দেবো,
0: হ্যাঁ বলে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে, যারা বলেছো হেমন্ত মুখোপাধ্যায় সরি তোমরা সঠিক উত্তর দিতে পারোনি,
1: হলো না
0: হলো না।

0: রাগ করলা?
1: না, রাগ করবে না। আজ উৎসবের সময় রাগ করলে চলে না। তার কারণ বাকি যারা উত্তর দিয়েছে দ্বিজেন মুখোপাধ্যায়, তারা কি করেছে? তারা
0: তারা একদম সঠিক উত্তর দিয়েছে। জোরে হাততালি হবে। যারা বললে তারা ফাটিয়ে দিয়েছো, আরো ফাটিয়ে দেওয়ার সময় আসছে, কারণ আমরা অনেক ফাটিয়ে দেওয়ার কাজকর্ম করবো তো। কিন্তু তার আগে শুনবো কি গান?
1: শুনবো গান, কিন্তু গান কি শুধু মানে গান শুনলেই হবে?
0: না,
1: শুধু মানে সরাসরি আজকে গান শোনানোর কথা নয় এখন, কারণ মজার রাউন্ড চলছে ভোকারটা। গান তো শুনবো না সরাসরি, একটা অংশ শুনবো। কেমন? একটা অংশ শুনবো এবং শুনে নিশ্চয়ই কিছু প্রশ্ন করব। তো চলো, এই মুহূর্তে কোন ক্লিপিং থাকছে তোমার জন্য শুনে নি।
0: চলো একটা প্রিলিউড শুনবো আমরা গানের। তো সেটা শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো প্রশ্নে।

0: আমরা একটা প্রিলিউড শোনালাম, এখানে আমি একটা গেস দিচ্ছি, ঠিক আছে? একটা ছোট্ট ক্লু দিচ্ছি, গেস করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে প্রিলিউডটা, সেটা সৃজিৎ মুখার্জির একটা সিনেমা থেকে আমরা শোনালাম, ঠিক আছে? এবং সেই সিনেমাটাই দুর্গাপুজো কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে, সেটাও বলে দিলাম।
1: আর কি বলবো না, আর কিচ্ছু বলতে দেবো না আমি প্রিয়সমাকে, আর কিচ্ছু বলতে দেবো না, তার কারণ যে গেস করতে হবে যে গানটার নাম কি,
0: গানটার নাম
1: শুধু এইটুকু বললেই হবে,
0: শুধু বললেই হবে
1: গানটার নাম
0: এবং গানটা কোন সিনেমার গান।
1: হ্যাঁ, এই সিনেমার দেখো তোমাকে বলে দিয়েছে সৃজিৎ মুখোপাধ্যায়ের সিনেমা
0: এবং দুর্গাপুজোকে কেন্দ্র করেই সিনেমা,
1: দুর্গাপুজোকে কেন্দ্র করে সিনেমা। অবশ্যই সৃজিৎ মুখার্জি দুর্গাপুজোর সময় সিনেমা অনেক বানিয়েছেন বটে, কিন্তু এই সিনেমাটা দুর্গাপুজোকে কেন্দ্র করে সিনেমা। এবং গানটার প্রিলিউড শুনিয়ে দিয়েছি তোমাদেরকে, এর বেশি হার চাহিদা করা ভালো নয়। সো তোমরা গানটা শোনাও, মানে গানটা শোনাতে বলছি না, শোনালে তো খুব ভালোই লাগবে, অ্যাটলিস্ট গানটার নাম তো শোনাও, তাহলেই হবে।
0: প্লিজ নামটা শোনাও,
1: নামটা শোনাও, এবং যেটা করতে পারো ফোন করতে পারো, কিংবা আমাদেরকে পোস্টারে কমেন্ট করতে পারো। তো সেটা ঝটপট করে করো, আমি দেখতে পাচ্ছি শুভশ্রী কমেন্ট করেছে, শুভশ্রী বলছে
0: শুভশ্রী তো ফার্স্ট গার্ল হয়ে গেছে এবারে।
1: সত্যি তাই, শুভশ্রী এখানেও ফার্স্ট গার্ল হয়ে ফার্স্ট কমেন্ট করেছে এই প্রশ্নের, বলছে গানটার নাম জাগো উমা, সিনেমার নাম উমা। তো এটা কি সঠিক উত্তর হলো সেটা আমরা এক্ষুনি বলবো,
0: সেটা আরো কয়েকজনের কমেন্ট আমরা দেখি।
1: হ্যাঁ, আরো দু একজনের কমেন্ট তো নিশ্চয়ই নেবো, নিশ্চয়ই শুভশ্রী কমেন্টটা নিলাম, এবং বাকিরা যারা কমেন্ট করতে চাইছো বলে দিই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে আজকের যে অনুষ্ঠানের পোস্টার সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, এবং অবশ্যই এই মুহূর্তে যে লাইভে আমাদেরকে দেখছো সেই একই পেজে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। সো ডু কমেন্ট, কিংবা আমাদেরকে ফোন করতে পারো 0332213341, কিংবা
0: 0332243712,
1: এই নাম্বারে, এই দুটো নাম্বার তোমাদের জন্য খোলা রয়েছে, লাইভ খোলা রয়েছে, পোস্টার খোলা রয়েছে, কিন্তু আর কোনো কমেন্ট আসছে না, তার মানে আর কেউ বুঝতে পারোনি।
0: কিন্তু আমরা যদি বোঝাতে পারি, বোঝাবো কিন্তু মুখে নয়, আমরা সরাসরি গানে বোঝাবো, কিন্তু মনিরুদ্দিন বলছে জাগো উমা গানটার নাম,
1: তার মানে মনিরুদ্দিন এবং শুভশ্রী দুজন কিন্তু শোনালো, মানে উত্তরটা দিল। এবার উত্তরটা সঠিক কি বেঠিক সেটা আমরা সরাসরি গানটা শুনে নিই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো।

0: ফিরে এলাম আবারও আড্ডা
1: এবং আমরা রীতিমতো ঝগড়া করছিলাম যে শপিং করে নেওয়া উচিত পুজোর আগে।
0: না না, শপিং করা উচিত, কিন্তু এই প্রিয়সমা যে মোটামুটি পুজোর আগে বললো তো, ওর এই আগেটা শুরু হয় 2 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে, অত আগে আমার হয় না, আমার হয়তো 2-3 দিন আগে হয়, ওটা আমার জন্য যথেষ্ট। আমার মনে হয়
1: স্টক আউট হয়ে যাবে সব।
0: আমি আবার মানে স্টক আউট হলে কি হবে, কিছু তো করে থাকবে বাবার পছন্দ মতো, এরকম বাজে কথা অপয়া কথাবার্তা দিচ্ছে, পুরো মুডটা খারাপ হয়ে যাচ্ছে। না না, মুড খারাপ করলে চলবে না, যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে মজা রুতে রয়েছি, তাই মজা করতে হবে এবং মজা করে অনেক আনসার দিতে হবে যে প্রশ্নগুলো আমরা করছি। যেমন দেখতে পাচ্ছি ছবির নাম উমা বলছি, মনির উদ্দিন লস্কর, এক্স্যাক্টলি ছবির নাম উমা, গানটার নাম জাগো উমা, যারা দিয়েছে সঠিক উত্তর তাদের জন্য একটা জোরে হাততালি,
1: জোরে হাততালি হবে সবার জন্য, যারা যারা উত্তর দিয়েছে যে ছবির নাম উমা এবং গানটার নাম জাগো উমা, একদম সঠিক উত্তর দিয়েছো। কিন্তু এবারে হচ্ছে পরের অডিওয়ে যাওয়ার সময় কিন্তু চলে এসেছে বন্ধুরা, তো আমরা কিন্তু পরের অডিওয়ে যাব এবং পরের অডিওটা আমাদের খুব চেনা একটা অডিও, মানে এটা একটা ইন্ট্রো দিয়ে দিই। 90s এর পূজয়ে কোন প্যান্ডেলে এই গানটা বাজতো না এমন কোন প্যান্ডেল নেই।
0: 90s এর পূজয়ে না বস, এটা কিন্তু বেজেছে তারপরেও,
1: মানে এখনো বাজে। ঠিক আছে,
0: চলো চলো চলো,
1: অসম্পূর্ণ
0: শুনি শুনি শুনি।

0: কলকাতার রসগোল্লা তো ফেমাস, কিন্তু ফেমাস এই গানটাও, নাইনটিস থেকে শুরু করে সব জায়গা কাঁপিয়ে দিয়েছে এই গানটা, রিমেক হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু এই গানটার কোনো জুড়িদার নেই। এই গানটা এখনো পর্যন্ত প্রতিটা প্যান্ডেলে পুজোর সময় বাজবে না একবার অন্তত, এটা কখনো হয় না। তো এই ফেমাস গানটা, ফেমাস গানটায় কার কণ্ঠে আমরা এই গানটা শুনতে পাই? এবং একটা টুইস্ট দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই মানে যারা বলতে পারবে যে এই গানটা কার কণ্ঠে আমরা শুনি তার জন্য একটা জোরে হাততালি তো আমরা দেবই, কিন্তু একটা বোনাস,
1: তার জন্য ভার্চুয়াল রসগোল্লা,
0: ভার্চুয়াল রসগোল্লা পাঠাতে পারবো না। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গানটায় কার নাচ আমরা দেখতে পাই।
1: ও আচ্ছা, বেশ, তো বলতে হবে দুটো কথা, এটা হচ্ছে কার গান আর কার নাচ,
0: সবকিছু মিলিয়ে গানটা গেয়েছে তার, সে তো ফেমাসই, কিন্তু নাচটার জন্য
1: আমাদের পোস্টার আছে আজকের অনুষ্ঠানের, তো সেখানে ঝটপট করে এসে উত্তর দাও। দেখতে পাচ্ছি কমেন্ট, মনিরুদ্দিন আগের প্রশ্ন উত্তর দিয়েছে, বাবাই চক্রবর্তী এসে কিন্তু একটা কমেন্ট করেছে, বাবাইয়ের কমেন্টটা পড়বো। বাবাই দেখতে বলছে ছবির নাম বাবাই তুমি কি বললে এটাকে, আচ্ছা বলছে, আচ্ছা অনেকগুলো উত্তর এসে গেছে কিন্তু। মনিরুদ্দিন বলছে কবিতা কৃষ্ণবর্তী, দেবশ্রী রায়, দেবাংশু পাইন বলছে দেবশ্রী রায়, এবং কবিতা কৃষ্ণমূর্তি অ্যান্ড দেবশ্রী রায় বলছে বাবাই চক্রবর্তী, আলকা ইয়াগনিক বলছে লালমোহন মাঝি। আচ্ছা বেশ, কমেন্ট অনেকগুলো পেয়েছি। আর যেটা বলছি না, বাবাই বলছে ছবির নাম না, সেটা এখনো দেখা যাচ্ছে না কোনো কারণে।
0: না, আমরা এখনো পর্যন্ত আমরা গানটা শুনলাম, কিন্তু কলকাতার রসগোল্লা গানটা শুনলাম, কার গান মানে কার গলায় শুনলাম, এবং এই ফেমাস গানটাতে কোন ফেমাস মানুষের নাচ আমরা দেখতে পেয়েছি
1: একদম সেটাও কিন্তু বলতে হবে, এবং
0: খুব তাড়াতাড়ি বলতে হবে, চটপট। আর একটা প্রশ্ন দেবো তোমাদের,
1: শ্রী আসেন বলছে কবিতা কৃষ্ণমূর্তি আর দেবশ্রী রায়, সো এবার বলে দেওয়ার পালা, সঠিক কি বেঠিক কোনটা হলো? যারা বলেছো দ্য ওয়ান এন্ড অনলি কবিতা কৃষ্ণমূর্তি এবং দেবশ্রী রায়, তাদের সবার জন্য হবে একটা জোরে হাত তালি, কারণ সবাই ঠিক। ওয়েল ডান, ওয়েল ডান, ফাটাফাটি। এবং এবার লাস্ট, দ্য লাস্ট ওয়ান,
0: লাস্ট অডিও, সেটা হচ্ছে শুনে নাও, তারপর কোশ্চেন করছি।

0: এটাও ভীষণ ইজি।
1: এটা পুজোয় আমাদেরকে একলা চলতে হবে, তো তার জন্যই এই গানটা। এই গানটা কার কণ্ঠে আমরা শুনলাম, খুব ফেমাস একজন মানুষ। এই গান, এই প্রশ্নটার আমরা একটাই উত্তর নেব,
0: একটাই বা একটা মানে দেখব
1: ফার্স্ট উত্তরটা ধরব।
0: ওকে, ফার্স্ট উত্তরটা ধরব
1: কি আমরা কম্পিটিশন
0: এসে গেছে এসে গেছে
1: এসে গেছে এসে গেছে
0: ফার্স্ট গার্ল, ফার্স্ট গার্ল শুভশ্রী,
1: শুভশ্রী
0: বলছে অমিতাভ বচ্চন।
1: বেশ,
0: আচ্ছা ফার্স্ট বলেছি, ফার্স্ট তুমি হয়ে গেছো, কিন্তু আরো যদি এই আমরা
1: উত্তর দিতে পারো, চলে এসেছে।
0: লালমোহন মাঝি বলছে অমিতাভ বচ্চনের কণ্ঠ, ছবির নাম বলতে পারবে? ছবির নাম,
1: ছবির নাম কাহানি, এবং কাহানিও আমাদের কাছে খুব প্রিয় একটা সিনেমা। এখানেও দুর্গাপূজার বিভিন্ন সিন আমরা দেখতে পাই, তো এই মানে যারা যারা বললে অমিতাভ বচ্চন, তাদের জন্য একটা জোরে হাততালি হবে।
0: ইয়েস, ওয়েল ডান বস, ওয়েল ডান, ফাটাফাটি, এইটাই তো চাই। এবং এই এন্থুটা থাকলে তবে না মজা, তবে না মজা আড্ডার, তবে না মজা পুজোর। এবং যাদের পুজোর শপিং আমার মতো এখনো কমপ্লিট হয়নি, তারা কমপ্লিট করে নাও, কারণ নয়তো পিয়ষ্মার কথা মতন স্টক আউট হয়ে যেতেই পারে,
1: সত্যি স্টক আউট হয়ে যাবে।
0: হ্যাঁ, এবার যেটা স্টক আউট হবে না সেটা হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে তোমাদের এই আড্ডা, এই খুনসুটি, এই পর্বটা। কারণ আজকের মজারুতে তোমাদের সঙ্গে এতক্ষণ যে বিষয়টা নিয়ে আড্ডা দিলাম সেটা, সেটার জন্য ওয়েট করে থাকা যায় সারা বছর কি থাকা যায়, তো
1: একদম
0: আমরা যেমন থেকেছি,
1: মানে হয় না হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইস পুজো আসছে গাইস এরকম মানে চেঁচিয়ে আমরা বলি না,
0: একটু আগে পুজোর এরকমই একটা, না ওটা ভয়েস করেনি, টেক্সট করেছে একটি গ্রুপে, সেই গ্রুপে এরকমই একটা মেসেজ ছিল, পুজো আসছে কি হচ্ছে।
1: হ্যাঁ,

0: মাসের সেরা দশটা কমেন্ট যারা করছো তাদের কথা কিন্তু আমরা অবশ্যই শোনাবো, তাদের নাম আমরা বলবো, অ্যানাউন্স করবো যুবমঞ্চ থেকে, যুবমঞ্চ অর্থাৎ মাসের শেষ সোমবারে। সো শুনতে থাকো আর অবশ্যই আমাদের সঙ্গে এভাবেই আড্ডা দিতে থাকো, কারণ তোমাদের সঙ্গে আড্ডা দিতে আবারও ফিরে আসবে এই দুজন, অর্ণব অ্যান্ড প্রিয়সমা। বাট নাও উই আর সাইনিং অফ তার সঙ্গে একটা দারুণ গান, যে গানটা দিয়ে ফিল করবে যে
1: পুজো এসে গেছে,
0: পুজো এসে গেছে, আর একটা রাত পেরোবে আগামীকাল, আর একটা রাত পেরোবে মহালয় অ্যান্ড দেবী পক্ষের শুরু, আর তার মানে, তার মানেই আমরা বলছি, মোনালি ঠাকুর বলছে, সবাই বলছে
1: দুর্গা এলো, দুর্গা দুর্গা।
0: সো আজকের মতো টাটা,
1: টাটা, বাই বাই, অর্ণব অ্যান্ড প্রিয়সমা সাইনিং অফ।
2: কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন মুনছে যে তারি, দেখো মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: এফএম রেনবো সংবাদ সফর, রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে ঠিক রাত্রি ১২টা পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার যেমন সংবাদ সফরের, আমাদের এই সফরে না শুধুমাত্র আমরা দুজন কিন্তু থাকি না, থাকেন আপনারাও আমাদের সঙ্গে। আমরা বিভিন্ন খবরে থাকি, গানে থাকি এবং অবশ্যই বিভিন্নভাবে আপনাদের মত নেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই কোনো কোনো জায়গায় আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। ঠিক তেমনটাই এই বৃহস্পতিবারও রণজয় কৃষ্ণা ঠিক রাত্রি ১২টা পর্যন্ত আপনাদের সঙ্গে এফএম রেনবোর সংবাদ সফর আজ রাতে।

বিদায় নিলেন আজ সকালে বিশ্বনাথ পাটেকার। আজকে সকালটা যেন রাতের চেয়ে অন্ধকার। মহারাষ্ট্রের রায়গড় জেলায় জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনাথ ওরফে নানা পাটেকার। দীর্ঘ অভিনয় জীবন, অসংখ্য গুণরাগী দর্শক, একদম অন্য স্টাইলে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন নানা পাটেকার। কোনোদিনও নায়ক হওয়ার ইচ্ছে ছিল না, ইচ্ছে পোষণ করেননি। দীর্ঘদিনে বলিউডে যেভাবে নিজের ক্যারিশমায় কাজ করে গিয়েছেন, কিন্তু তিনি সিগনেচার তৈরি করেছিলেন নিজের মত।

0: মুগ্ধ করে সিগনেচার তৈরি করেছিলেন নানা পাটেকর। আজকে গোয়ার ফ্ল্যাটে প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি, এবং তারপরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভেঙে পড়েছে গোটা বলিউড, অভিনেতা অভিনেত্রী কলাকুশলী থেকে রাজনীতির জগতের মানুষজন।
1: প্রাচুর্য, খ্যাতি বা সম্পত্তি, হ্যাঁ, তাকে কিন্তু সেভাবে আকর্ষণ করতে পারেনি। বরং কাজের প্রতি ভালোবাসা, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এবং ভয় ডরহীন মেজাজে মুখের উপরে সত্যি কথা বলার অন্য নাম ছিলেন বিশ্বনাথ পাটেকর। আসমুদ্র হিমাচলের কাছে নানা পাটেকর, এবং সেই জন্যই সতীর্থ অনুপম খের বলেছেন, আরে তো ক্যা হো গিয়া, মর গিয়া তো কোন সে বড়ি ব্যথ হ্যায়, সভি মরতে হ্যায়। সত্যি তো, যেতে তো একদিন সবাইকেই হয়, কিন্তু সেই মানুষটা থেকে যায় কিন্তু চিরকাল।

0: ক্যারিশমা তার অভিনয়ের গুণে। নানা পাটেকর
1: হিরো হতে গিয়ে ভিতরের অভিনেতাকে ভুলে যেও না। শাহরুখ খানকে যে বার্তা দিয়েছিলেন নানা, সেটা যেন নিজেও মেনে চলতেন। আবার নায়কোচিত জীবনযাপনও করেছেন তিনি। গার্গিল যুদ্ধের সময় তিনি কুইক রিয়াকশন টিমের সদস্য হিসেবে যুদ্ধক্ষেত্রে প্রায় 60 দিন ছিলেন। বড় হওয়ার সময় কিন্তু অনেকখানি আর্থিক অনটনের সম্মুখীন হয়েছিলেন, তাই হয়তো মানুষের কষ্ট আরও বেশি করে ছুঁয়ে যেত পদ্মশ্রী অভিনেতাকে। একসময় বিভিন্ন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সিনেমার পোস্টার আঁকতেন, পেতেন অল্প কিছু অর্থ। পরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত নাম হলেও শিকড়ের প্রতি টান ভোলেননি অভিনেতা। মারাঠি এবং হিন্দি থিয়েটারে কাজ করতেন নিয়মিত। বছর তিনেক আগে অভিনেতা জানিয়েছিলেন, শুকনো কাঠ কিনে রেখেছেন তিনি, সেটাই আসল সম্পত্তি। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, 12 মন কাঠই তো লাগবে, ওটাই তো শেষ সম্পত্তি। আমি শুকনো কাঠ কিনে রেখেছি, চাই না ভিজে কাঠে পোড়ানো হোক, তাহলে বেশি ধোঁয়ায় আশপাশে দাঁড়ানো লোকজনের চোখে জল চলে আসবে, আমার চলে যাওয়ায় কারা সত্যি কাঁদছে দেখতে চাই, ওই সময় চাইব না কোনো ভুল ধারণা তৈরি হোক।
0: নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, গোটা বলিউড। তার চলে যাওয়ার খবর বিশ্বাস করতে পারছেন না তার অনুরাগীরাও। নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান অপরিসীম। তার প্রয়াণে এক গভীর শূন্যতা তৈরি হল তার পরিবার, বন্ধু এবং অনুরাগীর প্রতি আমার সমবেদনা রইল, জানিয়েছেন শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এফএম রেনবোয় আজ রাতে পরিবারের তরফে আমাদেরও শ্রদ্ধার্ঘ্য রইল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সকল।

0: ঘড়িতে সময় বলছে রাত 10:25 হয়ে 40 সেকেন্ড। আজ রাতে সংবাদ সফরে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারও তোমাদের সঙ্গে রয়েছি শুধুমাত্র 107 FM রেনবো এবং প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে কৃষ্ণা এবং রণজয়। আমরা থাকবো রাত 12 পর্যন্ত, আমরা থাকছি তোমাদের সঙ্গে। এবং আজকে আমরা বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে আমরা কথা বলছিলাম কৃষ্ণা এবং আমি, এবং সেই জায়গায় যেটা মনে হচ্ছে এই যে জীবন, জীবন নিয়ে তো অনেক সময় অনেক রকমের প্রশ্নচিহ্ন আমাদের থাকে। আমরা এই জীবনটাকে খুব সুন্দর করে চালানোর জন্য অনেক রকমভাবে, কেউ হয়তো আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক তার পেছনে আমাদের যে প্রতিনিয়ত দৌড়নোর যে লড়াই থাকে, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে জীবনটাকে আমরা এক একজন এক এক রকমভাবে লক্ষ্য মাত্রা ঠিক করে নির্ধারণ করি আমাদের এই জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো খুব সহজভাবে আজকে আমাদের যারা লিসনার থাকবেন তারা একটু আসুন, আমরা ফোনে এবং মেসেজে তাদের সঙ্গে এই জায়গাটা থেকে একটু কথা বলি, আমাদের জীবনটাকে নিয়ে আজকে কথা বললে কেমন হয়। জীবনটাকে আনন্দে উপভোগে বাঁচান এবং বাঁচুন, মানে দুটো ক্ষেত্রে, মানে আপনার জীবনটা বাঁচবে খুব সুন্দরভাবে যদি আনন্দ উপভোগ সেটা যদি করতে পারেন তাহলে জীবনকে বাঁচানো যাবে, সেভাবেই জীবনটাকে বাঁচুন। আপনি কি ভাবছেন, কি মনে করছেন সেটাই কৃষ্ণা এবং রণজয়কে জানান আমাদের যে মেসেজ রয়েছে সেই মেসেজে এবং অবশ্যই টেলিফোনে।
1: জীবনটাকে আনন্দে উপভোগে বাঁচুন এবং বাঁচান, যেমনটা রণজয় বলল না যে আপনারা সবসময় যে নিজেদেরকে মানে নিজেদের মনের আনন্দটা, নিজেদের বেঁচে থাকার আনন্দটা, সেটা বোধহয় অনেক সময় অনেক মানুষের আনন্দের সঙ্গে জুড়ে দেওয়া যায়। মানে আপনার সামনের মানুষগুলো, যে মানুষগুলোর দিকে যদি আপনি একটা হাত বাড়ান দেখবেন অনেকগুলো হাত আপনার দিকে এগিয়ে আসছে, তার মধ্যেও কিন্তু একটা আনন্দ পাওয়া যায়। সুতরাং এইরকমভাবেও কিন্তু আপনি নিজের জীবনের আনন্দটাকে খুঁজে নিতে পারেন। কীভাবে খুঁজে নেবেন জীবনটাকে আনন্দে বাঁচতে গেলে, কোন জায়গা থেকে আপনি আপনার আনন্দের রসদ পাবেন, সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। এবং সেটাই জানতে চাইছে রণজয় কৃষ্ণা আজকের অনুষ্ঠানে। বিশেষ করে আমাদের সামনেই যখন চলে এসেছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজো মানেই একটা মানে বলা যেতে পারে পুজো তো নয়, যতটা না পুজো তার চেয়ে বেশি অনেকখানি উৎসব। বাঙালি মানে রসগোল্লা, বাঙালি মানে মিষ্টি দই, বাঙালি মানে দুর্গাপুজো। এবং যেহেতু সেই দুর্গাপুজো আর মাত্র কদিন পরেই, জাস্ট একদিন বাদেই আমাদের মহালয়ার সেই আগমন করবো আমরা দেবীকে, সুতরাং সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে একটা আনন্দের উৎসবে যখন আমরা ঢুকছি, তখন আমাদের রণজয় কৃষ্ণা আপনার কাছে রাখলো জীবনটাকে আনন্দে বাঁচুন, আনন্দ খুঁজে নেওয়ার রসদ আপনি কোথা থেকে পাচ্ছেন সেটাই একটু শেয়ার করুন আমাদের সঙ্গে।
0: আপাততভাবে আমাদের যে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ 9903-65992, সেখানে তোমরা মেসেজ করতে শুরু করে দাও, কারণ আমাদের হাতে খুব বেশি সময় থাকে না। এই রেসপেক্টে আমরা বলতেই পারি যে প্রচুর পরিমাণে আমাদের কাছে মেসেজ আসে, ফোনও আসে যদি ফোন ঠিকঠাক আমরা কানেক্ট করতে পারি তাহলে। তো সেই জায়গা থেকে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, এখন থেকে মেসেজ করে দাও তোমরা, তোমাদের অনুভূতি উপলব্ধি যাই বলো না কেন পুজোর সময়, এটা আমাদের শহর কলকাতা সকলে জানার ভীষণ দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। এবং আমরা কি, আমরা তো কথাবার্তা আড্ডার মাধ্যমেই একে অপরের যে ভাব বিনিময়, এবং আমার মনে হয় যে কৃষ্ণাদি যে আমরা এখানে এমন কিছু কথা বলি যেখানে হয়তো অনেক কঠিন বিষয়ের খুব সহজ করে তার শর্ট আউট বা সমাধান উঠে আসে, যেটা হয়তো এই এন্ড থেকে আমরা অনুষ্ঠানের আগে ভাবতে পারি না যে এটা হতে পারে, কিন্তু অনুষ্ঠানের পরে গিয়ে শেষ পর্যন্ত আমরা সেই উপলব্ধিটা পাই, এবং আমরা লিসনারদের সেই রিয়াকশনটাও পাই। মানে সেই জায়গা থেকে অনেক সহজভাবে আমাদের এই আলাপ আলোচনা, কথাবার্তা, গল্প, এর মধ্যে থেকে কিন্তু অনেক কিছু উঠে আসে।
1: যেমনটা বলি না যে অনুষ্ঠানের শেষে আমরা এমন একটা জায়গায় পৌঁছই, সত্যি কথাই আমরা ভাবতে পারি না যখন আমরা অনুষ্ঠান শুরু করি, আপনাদেরকে একটা বিষয় দিই, এই জায়গাটা এরকমও হতে পারে, এতটা ধারণা কিন্তু সত্যিই আমাদের থাকে না। আপনারা আপনাদের মতামতের মাধ্যমে আমাদেরকে ঋদ্ধ করেন, আজকেও আশা করব ঠিক সেইভাবেই আপনারা মেসেজে এসে আপনাদের মত জানাবেন।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে, সংবাদ সফর, সংবাদ সফর।

0: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
1: সামনে পুজো এসে গিয়েছে, রাত পোহালেই মহালয়া একদম আমাদের দোরগোড়ায়, এবং তার জন্য আমাদের সমস্ত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর বাজারে উপচে পড়ছে ভিড়। শনিবার রবিবার ধর্মতলা, নিউ মার্কেট, শ্যামবাজার, হাতিবাগান, কলেজ স্ট্রিট চত্বর থেকে গড়িয়াহাটার মোড়, অর্থাৎ বোঝানোর চেষ্টা করছি যেটা উত্তর থেকে মধ্য কলকাতা হয়ে দক্ষিণ কলকাতা পর্যন্ত সরগরম পুজোর ভিড়ে। এবং যারা পুজোয় ঠাকুর দেখবেন তাদের কাছে পুজো ট্রান্সপোর্টেশন কেমন থাকবে সেটা একটা অত্যন্ত বড় মাথা ব্যথার কারণ হয় প্রত্যেক বছর। এবং সেই জায়গায় আমাদের কাছে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে সেটা একটু জানিয়ে দিই। সেটা জানতে পারলে আমাদের যারা লিসনার রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, যারা এখনই

0: রোডম্যাপ চাইছেন যে একদম ঠিকঠাকভাবে তৈরি করে ফেলতে। প্রত্যেক বছর যেভাবে পুজোয় কলকাতায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে, তো সেই জায়গা থেকে কলকাতা মেট্রো তারা সেই হিসেব বা স্ট্যাটিস্টিক্স দেখেই সমস্ত কিছু প্ল্যানিং তারা ইতিমধ্যেই কষে ফেলেছে। পঞ্চমী থেকেই অতিরিক্ত মেট্রো চালাচ্ছে কলকাতা মেট্রো। আজকে তারা এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং তারা যেই প্ল্যানিংয়ে এগোচ্ছে সেটা হচ্ছে পঞ্চমী এবং ষষ্ঠীতে ব্লু লাইন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, আপনারা এতদিনে নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গিয়েছেন এই ব্লু লাইন গ্রিন লাইনের বিষয়টি। এবং গ্রিন লাইন যেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন তারা। এবারে আসি সপ্তমী থেকে নবমীর কথা। এই যে সপ্তমী অষ্টমী নবমী এই যে তিন দিনের বিষয়, এই তিন দিন দুপুর 1টা থেকে ভোর 4টে পর্যন্ত শহীদ ক্ষুদিরাম বসু থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে অর্থাৎ ব্লু লাইন পরিষেবা মিলবে। অন্যদিকে এই কয়েকদিন গ্রিন লাইনে দুপুর 1:30 থেকে ভোর 4টে পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। এবারে অবশ্যই আসতে হয় শেষ দিন অর্থাৎ 21 অক্টোবর 10th। সেদিনকে ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত মেট্রো চলাচল করবে। অন্যদিকে গ্রিন লাইনে ইস্ট ওয়েস্ট রুটে দুপুর 1:30 থেকে রাত 11:30 পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রোর তরফ থেকে এই খবর ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেটা জানিয়ে দিলাম। অ্যাকর্ডিং মেট্রো যে শিডিউল দিয়েছে, অনেকটা অতিরিক্ত সময়ে যে তারা মেট্রো চালাচ্ছে, সেইভাবে পুজো প্ল্যানিং নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপনারা কিন্তু করে ফেলতেই পারেন। শুনছেন আজ রাতে সংবাদ সফর ঘড়িতির সময় বলছে রাত 10:38 হয়ে 57 সেকেন্ড। কৃষ্ণা রণজয় তোমার সাথে 100 সাথে।
1: এবারের যে সমস্ত নোবেল পুরস্কার পরপর তিনটি ঘোষণা করা হলো, প্রথমে ফিজিওলজি অর মেডিসিন, তারপরে এলো ফিজিক্স এবং তারপর এলো কেমিস্ট্রি। আমরা কেমিস্ট্রি দিয়েই শুরু করি প্রথম খবরের কথা। অপ্রতিসম জৈব সংশ্লেষে অসরল রৈখিক প্রভাব এবং স্ব অনুঘটন আবিষ্কারের সূত্রে এবছর রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের অরে বরেস কাগান এবং জাপানের কেনসো সোয়াই। মঙ্গলবার এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। একাডেমির প্রেস বিবৃতিতে বলা হয়েছে অ্যামাইনো অ্যাসিডের মতো কিছু অণুর দুটি প্রতিরূপ পাওয়া যায়, একটি অপরটির প্রতিফলন, যেমন আমাদের দুটি হাত। বিজ্ঞানের পরিভাষায় একে বলে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। একটি প্রতিরূপ ডানহাতি ডিআইসোমার এবং অন্যটি বাঁহাতি এলআইসোমার। রসায়নশাস্ত্রে এই বৈশিষ্ট্যকে বলে হোমোকাইরালটি, গ্রিক ভাষায় হোমো মানে সম এবং কাইরাল মানে হাত। আমাদের দেহকোষের প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের একটা প্রতিরূপ পাওয়া যায়, অন্যটাকে প্রকৃতিতে প্রায় দেখাই যায় না, কিন্তু পরীক্ষাগারে দুটি প্রতিরূপ তৈরি হয় সমান পরিমাণে, যাকে বলা হয় রেজমিক মিশ্রণ। কিন্তু ঘটনা হল আমাদের শরীর কেবল একটি নির্দিষ্ট আইসোমারি গ্রহণ করে, সেটাই ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তার মিরর রূপটি মানব শরীরের জন্য ক্ষতিকর, এমনকি প্রাণঘাতী বিষও হতে পারে। কৃত্রিমভাবে কেবল একটি নির্দিষ্ট প্রতিরূপ তৈরি করার প্রক্রিয়াই হল অপ্রতিসম জৈব সংশ্লেষ। অরি বরেস কাগনানের জন্ম 1930 সালের 15ই ডিসেম্বর। বর্তমানে ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস সার্কলের রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক এবং কেনসো সোয়াইয়ের জন্ম 1950 সালে। তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ও গবেষক। 1,20,000,000 সুইডিশ ক্রোনার, প্রায় 11.5 কোটি টাকা মূল্যের পুরস্কার সমানভাবে ভাগ করে দেওয়া হবে দুই বিজ্ঞানীর মধ্যে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বা।
0: দিলাশা চৌধুরী। দিশা রায়।
4: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
5: এলো এলো দুপকা এলো, এই বলো সবাই দুপকা এলো।
0: শারদীয়া পূজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
6: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোয় সকাল 11:00 এবং এফএম গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান।
7: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
8: 2026 সালের নোবেল পুরস্কারের গল্পে আমরা ছিলাম, কেমিস্ট্রির পরে আসি ফিজিক্সের কথা। আমরা নিচ থেকে ওপর দিকে যাচ্ছি আর কি, যেভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই হিসেবে। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন বেলজিয়ান মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দীর্ঘ 34 বছর পরে আবার কোনো পদার্থবিজ্ঞানী এককভাবে নোবেল পেলেন। সুইডেনের নোবেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তির রহস্যময় কণা কসমিক নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিতেই পদার্থবিদ্যায় ফ্রান্সিসের নোবেল প্রাপ্তি। দক্ষিণ মেরুর আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তার নেতৃত্বে গবেষক দল হিমবাহের গভীরের বরফ ব্যবহার করে মহাজাগতিক নিউট্রিনোর উৎস এবং গতিপথ চিহ্নিত করতে সফল হয়েছেন। এরপরে আসব একটু, যে আমরা বললাম ফিজিক্সের কথা, আমরা বললাম কেমিস্ট্রির কথা, স্বাভাবিকভাবেই এবার আসে চিকিৎসা বিজ্ঞান, ফিজিওলজি অর মেডিসিন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিস একাডেমি। অপটোজেনেটিক্স সংক্রান্ত গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমেরিকার কার্ল ডাইসরথ এবং জার্মানির পেটার হেগম্যান ও গিয়র্গ নাগল যৌথভাবে 2026 সালের চিকিৎসা নোবেলের জন্য বেছে নেওয়া হয়েছে তাদের নাম। আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেলের মাধ্যমে কিভাবে স্নায়ুকোষকে নিয়ন্ত্রণে রাখা যায় তাই নিয়েই গবেষণার জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন এই ত্রয়ী। ডাইসরথ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড হিউজ মেডিকেল ইনস্টিটিউটের বিজ্ঞানী, হেগম্যান বার্লিনের হাম্বুল বিশ্ববিদ্যালয় এবং নাগল সেই দেশেরই উৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। হেগম্যান এবং গিয়র্গ নাগল এককোষী শৈবালে চ্যানেল রোডপসিন নামক একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছিলেন যা কোষকে আলোর প্রতি সংবেদনশীল করে তোলে। পরবর্তী সময়ে ডাইসরথ এই প্রোটিনটিকে স্নায়ুকোষের জন্য একটি আলো নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহারের পদ্ধতিটি আবিষ্কার করেন। এই প্রযুক্তির মাধ্যমে আলো ব্যবহার করে মস্তিষ্কের সুনির্দিষ্ট জীবন্ত কোষ বা নিউরনের কার্যকারিতা মিলি সেকেন্ডের নিখুঁত মাপে চালু বা বন্ধ করা যায়।
9: একটু এবারে আমরা মেসেজে আসতে পারি।
3: জীবনটাকে আনন্দ উপভোগে বাঁচুন। কে কীভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমাদের জানার একান্ত ইচ্ছে। আমি প্রথমেই চলে আসি 9903659292 এ মেসেজে। দিদি ভাই দাদা ভাই, আজকের এই টপিকটাই তো জীবনের ব্রত হওয়া উচিত। মানুষের জীবনের একটা লক্ষ্য থাকতে হয়, ঠিক করে নিতে হয় যে জীবনভর আমি কি করতে চাই, কি নিয়ে ভালো থাকবো আর ভালো রাখবো সবাইকে। এই দুটি শপথ একই মুদ্রার দুটো দিক। শুধু একা ভালো থাকা যায় না কখনোই, চারপাশে সবাই খারাপ আছে, দেখলে কি একজন মানবিক মানুষ সত্যিকারের ভালো থাকতে পারে? ভালো থাকা তখনই অর্থপূর্ণ হয়, অর্থবহ হয়, যখন আমার সাথে সবাই ভালো থাকে বা আমি ভালো রাখতে পারি সবাইকে। আমার সান্নিধ্যে আসা কিছু মানুষকে নিয়ে ভালো থাকতে পারলেও জীবনের একটা অর্থ থাকে, তৃপ্তি থাকে মনে, তবে সেই যাপনটার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। কাজটা খুব একটা সহজ নয়, আবার খুব কঠিনও নয়। এই বোধটাও খুব ছোট থেকে ভেতরে জাগিয়ে তুলতে হয় বড়দের। রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ রীনা দেবী। খুব সুন্দর সুচারুভাবে তার মনের কথা, বলা যেতে পারে জীবনের দর্শন ব্যক্ত করলেন। পরের মেসেজ, প্রিয় সংবাদ সফর, জীবন খুব দামি তাই আমি আনন্দ পাই পরের উপকার করে আর গান শুনে। যখন শুনি বহু মানুষ অভুক্ত, পথশিশুরা ভীষণভাবে কষ্টে আছে, তখন যতটুকু সম্ভব সহযোগিতা করবার চেষ্টা করি আর এটায় মনের মধ্যে খুব আনন্দ উপভোগ করি। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে মেসেজ করেছেন। সত্যি সবাই যদি আমরা একটু চেষ্টা করি, এই যে উৎসবের সময়, পুজোর মরশুমের সময়, যখন চারদিক আলোকোজ্জ্বল থাকবে, রাস্তাঘাট চকচক করবে, পুজো প্যান্ডেলে গান বাজবে, তখন যেন আমার আপনার ছোট্ট ছেলে বা মেয়েটির মতো রাস্তার ধারে, যারা হয়তো প্রতিদিন দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না, ভালো জামা কাপড় পরা তো দূরস্থ, তাদেরও যদি আমরা হাসি মুখটা দেখতে পাই, এর থেকে বোধহয় জীবনে সব থেকে বড়ো কিছু আনন্দ হয় না। তাই যে যেটুকু পারি সেটুকু যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই এই মরশুমের সময় এবং বিভিন্ন সময়, এর থেকে বড় খুশি বোধহয় আর কিছু থাকতে পারে না।
8: আসলে তাই তো, পুজো সবার, মা সবার, এই একার মধ্যে তো নয় আনন্দটা। আনন্দটা মানেই কিন্তু আমরা যদি যখন সকলের মধ্যে সেটা ভাগ করে নিতে পারি, তাই সকলের জন্য পুজো, সকলের জন্য মা, এবং আমাদের জীবনটাকেও আমরা যদি সকলের জন্য বাঁচতে পারি, মন্দ হয় না।
3: তাই একা নয়, সকলে মিলে, সবাই মিলে আমরা এই পুজোটাকে দারুণ একটা উৎসবে এগিয়ে নিয়ে যাই, তাই না? হাতে হাত বেঁধে এগিয়ে নিয়ে যাই। সেখানে না হয় আমার একটু কম হলো, ক্ষতি কি আছে? যদি আর পাঁচজনের হাসি মুখ দেখতে পারি, এর থেকে বড় ভালো লাগা বোধহয় জীবনে কিছু থাকে না, বা মনের শান্তি বোধহয় থাকে না। আমরা আমাদের যারা লিসনার রয়েছেন তাদের মেসেজ পাচ্ছি, আরও অনেক মেসেজ পাবো, আরও অনেক কিছু অপেক্ষা করছে। কৃষ্ণা রণজয় রয়েছে আপনাদের সঙ্গে রাত ১২টা পর্যন্ত, তবে এখন আপাতত ভাবে গানে গানে ইমন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান,
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

জীবনটাকে আনন্দে উপভোগে বাঁচুন, এ নিয়ে আমাদেরকে মেসেজ করুন 9903659992। রণজয় কৃষ্ণা সংবাদ সফরে আপনাদের সঙ্গে।

0: নোবেল পুরস্কারের গল্প যখন বললাম, তখন একটুখানি আপনারা ভাবুন তো, যখন এই নোবেল পুরস্কারগুলো ঘোষণা করা হয়, তখন বিশ্ব জুড়ে যারা প্রাপক তাদের হাতে আঁকা ক্যানভাসের ছবি ফুটে ওঠে। রঙিন ফটোগ্রাফ নয়, কিন্তু রঙিন ফটোগ্রাফের বদলে ক্যানভাসে ফুটে ওঠে স্পষ্ট কালো রেখা আর চকচকে সোনালি ছোঁয়া। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে ক্যামেরা থাকা সত্ত্বেও এই ডিজিটাল দুনিয়ায় কোনো কৃত্রিম বা সাধারণ ফটোগ্রাফ নয়, বরং কেন বারবার ভেসে ওঠে হাতে আঁকা এই বিশেষ স্কেচ? তখন কিন্তু মনে হয় যে এটা কেন, এই বিশেষ পোর্ট্রেট প্রথার পিছনে জড়িয়ে রয়েছে একটা সমস্যা এবং জরুরি কাজের তাগিদ। 2012 সালে যখন শিল্পী নিকোলাস এলমেহেড নোবেল মিডিয়ার আর্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন, তখন দেখা যেত ঘোষণা হওয়া অনেক বিজয়ীরই স্পষ্ট বা মানানসই ছবি ইন্টারনেটে সহজে পাওয়া যেত না। নোবেল প্রাইজ নিয়ে বিশ্বজুড়ে একটা বিরাট ব্রেকিং নিউজ, ঝাপসা বা খারাপ ছবি স্বাভাবিকভাবেই সেখানে ব্যবহার করা যায় না। আবার ছবির জন্য অপেক্ষা করে বিশ্বমঞ্চে নাম প্রকাশের খবর পিছিয়ে দেবারও উপায় ছিল না। এই দ্রুত সংকট মেটাতেই এলমেহেড দ্রুত হাতে বিজয়ীদের প্রতিকৃতি আঁকতে শুরু করেন। ডিজিটাল ছবির বদলে এই স্কেচ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধে হল এটি একটি সুনির্দিষ্ট ভিজুয়াল ব্যান্ড তৈরি করে। বিজ্ঞান হোক বা সাহিত্য, যে কোনো বিষয়ের বিজয়ী হন না কেন, সবাইকে একই ধারার চিত্রে ফুটিয়ে তোলার ফলে সবাই যেন একটা একক নোবেল পরিবার, হ্যাঁ, তার অংশ হয়ে ওঠেন। এলমেহেডের আঁকাই ছবির মূল বৈশিষ্ট্য হল এর জোরালো এবং গাঢ় কালো রং। কোনো একটা শেড বা একটা কোনো বিভ্রান্তিকর রং না, এরকম না থাকায় এটি ব্রেকিং নিউজ গ্রাফিক্সের মতো কাজ করে, যার ফলে সংবাদপত্রের পাতা থেকে শুরু করে মোবাইলের ছোট্ট থাম্বনেলেও ছবিগুলো কিন্তু খুব ঝকঝকে এবং স্পষ্ট দেখায়। তবে হ্যাঁ, এই ক্যানভাসে কিন্তু শুরু থেকেই সোনালী ভাবটা ছিল না। 2017 সালে নোবেল ফাউন্ডেশন তাদের প্রাতিষ্ঠানিক ব্র্যান্ড আইডেন্টিটিতে পরিবর্তন আনে। ঐতিহ্যবাহী নোবেল মেডেলের আদলে গোল্ডেন বা সোনালি রঙকে মূল ভিজুয়াল কালার চূড়ান্ত করার পর 2018 সাল থেকে এলমেহেড ছবিতে গোল্ড ফয়েল ব্যবহার শুরু করেন। অনেক হয়তো মনে করেন যে এই সোনালি আভা হয়তো কম্পিউটার সফটওয়্যার বা এআই দিয়ে তৈরি, কিন্তু আসল বিষয় হল এগুলো 100% 100% হাতে আঁকা নিজস্ব শিল্পকর্ম। সুতি বা মোটা কাগজে কালো অ্যাক্রোলিক কালার এবং মার্কার দিয়ে আউটলাইন এঁকে শিল্পী বিশেষ আঠার সাহায্যে বসিয়ে দেন আসল ধাতব সোনার পাত। একসময় শুধুমাত্র ছবির অভাব মেটাতে শুরু হওয়া একটা চটচলদি ভাবনা আজ এক বিশ্বজনীন আইকনিক সিগনেচারে রূপ নিয়েছে।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ।

আমরা আছি কিন্তু কৃষ্ণা এবং রণজয় রাত 12টা পর্যন্ত তোমাদের সঙ্গে শুধুমাত্র 107 FM রেনবো প্রসার ভারতের নিউজ অন এয়ার অ্যাপে। এবং যে কথা আজকে তোমাদের সঙ্গে আমরা কথা বলছি, আলোচনা করছি, যে পুজোর মরশুম এবং আমাদের জীবনকে দেখার জীবন বোধ এক একজনের জন্য এক এক রকম। কারোর প্রচুর এক্সপেকটেশনস থাকে, প্রচুর টার্গেট থাকে জীবনে, এটা করতে হবে, ওটা করতে হবে, এবং সেই জায়গা থেকে জীবনকে নিংড়ে নিতে চায়। আবার কেউ হয়তো একদম উদাসীনভাবে জীবনটাকে কাটিয়ে দিলেই হলো। এইভাবে এক একজনের এক এক রকম ভাবনা থাকে জীবন নিয়ে। জীবনটাকে আনন্দে উপভোগে বাঁচুন। আপনি কি বলছেন, তোমরা কি বলছো, সেটাই কিন্তু জানতে চাইছি আমরা আমাদের এই এন্ড থেকে FM রেনবো সংবাদ সফর আজ রাতে। একটু চলে আসি মেসেজে, 9903653992। প্রথমেই রণজয় কৃষ্ণা অনুষ্ঠানের শুরুতে আজ বলিউডের মহান অভিনেতা নানা পাটেকর স্যারের প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করি। মানুষের জীবন নাট্যমঞ্চে কত কিছু ঘটে যায়, দুঃখ কষ্ট আসে।

ঠিকই, একদিন অবশ্য তা ভুলেও যায়। দারিদ্র আসে আসুক, উপায় খুঁজলে একদিন তা হবে জয়। তাই তো বলতে চাই, ইচ্ছা পূরণ সহজ হবে এমন কোনো কথা নয়। চলার পথে আসবে বাধা সফল হওয়ার অপেক্ষায়। ধৈর্য ধরো, লড়াই করো, ঘুরে দাঁড়াও নির্দ্বিধায়। অপূর্ণতা আসবে আসুক, অনুপ্রেরণা ঠিক যোগায়। জীবনখানা ব্যর্থ না যায়, আশার আলো ঠিক খুঁজে পায়। পথ হারানো পথিক হলেও নতুন দিশা ঠিক পাওয়া যায়। হাল ছেড়ো না, শক্তি ধরো, স্বপ্ন পূরণ হবে নিশ্চয়। দুঃখ কষ্ট সহ্য করেও আরও বেশি বাঁচতে শেখায়। উৎসবেরই আগমনে মনের দুঃখ মোটেও নয়, জীবনটাকে করতে হবে সহজ সরল আনন্দময়। এস এন মণ্ডলব্যাপী কোড়াকাটি সন্দেশখালি থেকে তার জীবনের যে দর্শন, সেই কথা তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ। প্রিয় সংবাদ সফর, আজ দিনটা মোটেও শুভ নয়, কারণ নানা পাটেকরের মতো মহান শিল্পীর প্রয়াণে আমরা শোকাহত। নানা পাটেকরের আত্মার শান্তি কামনা করি এবং তার আত্মীয় পরিবার পরিজনদের জানাই সমবেদনা। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা সরাসরি চলে আসি। নমস্কার রণজয়দা কৃষ্ণাদি, আজকে মনটা সকাল থেকে বিষণ্ন হয়ে আছে, একের পর এক দুঃসংবাদ। ভাবতেই পারছি না যে কিভাবে এত কিছু আমরা সহ্য করছি। জীবন কোনো বড় উৎসবের অপেক্ষায় বসে থাকে না, জীবন লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। নিজের জন্য বাঁচলে শুধু হবে না, অন্যের কথা আমাদেরকে ভাবতেই হবে। একজন ক্ষুধার্তকে খাওয়ানো, একজন কাঁদছে তাকে একটু সান্ত্বনা দেওয়া, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে বলো? প্রতিদিন অন্ততপক্ষে একবার মন খুলে হাসুন, কোনো কারণ ছাড়াই। তুলনা করা বন্ধ করুন, অন্যের জীবনকে দেখে নিজের জীবনকে ছোট করবেন না। ক্ষমা করতে শিখুন, ভুলে যেতে শিখুন অপ্রিয় ঘটনাগুলো। মনে রাগ পুষে রাখলে আনন্দ আসবে না কিছুতেই। প্রকৃতির কাছে যান, একটা বিকেলে নদীর ধারে, একটা সন্ধ্যায় খোলা আকাশের নিচে কাটান। মনে রাখবেন, টাকা দিয়ে সুবিধা কেনা যায়, টাকা দিয়ে মানুষ হওয়া যায় না, আনন্দ কেনা যায় না। আনন্দ হলো একটা অভ্যেস, একটা দৃষ্টিভঙ্গি। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি আনন্দে বাঁচব এবং আমার চারপাশের মানুষকেও আনন্দে বাঁচতে দেব। কাউকে মন খুলে একটু হাসতে পারলে, কারো কাঁধে একটু হাত রাখলে, মায়ের সাথে একটু মন খুলে কথা বললে, বাবার সঙ্গে একটু মন খুলে কথা বলে তার কাছে থাকলে, বন্ধুর সাথে অকারণ আড্ডা দিলে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতেই পাওয়া যায় না। তোমরা ভালো থেকো। শারদ শুভেচ্ছা রইল। সোমেন যাদবপুর থেকে তার ফিলোসফির কথা জানিয়েছেন, জীবনের দর্শনের কথা জানিয়েছেন। এবং আমরা কৃষ্ণা এবং রণজয় আজকে আমরা যেটা ভেবেছি এবং আমার ভাবনা, আমাদের ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরাও জানাচ্ছ তোমাদের অভিজ্ঞতার কথা, তোমাদের দর্শনের কথা। জীবনটাকে আনন্দে উপভোগে বাঁচতে দিন, বাঁচুন। আসলে আমাদের আজকে চারপাশে অনেক রকমের সমস্যা তৈরি হয়। আজকে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি যে আজ হয়তো অনেক বেশি সমস্যা সংকুল সময়ে আমরা রয়েছি, আমরা বাস করছি, এবং তার জন্য নানান রকম সোশ্যাল কম্পোনেন্টস রয়েছে যেই কারণে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এবং একটা জায়গা আমার মনে হয় যদি আপনারা রাখেন, আমাদের লিসনার সোমেনও বলল, আমরা যদি শুধুমাত্র ভার্চুয়ালি কানেক্টেড, অবশ্যই থাকতে হবে, প্রয়োজন, আজকে সব কিছুতে ভার্চুয়ালি কানেক্টেড না থাকলে সেটা কখনো সম্ভব নয়, আমাদের এগিয়ে যেতে গেলে ভার্চুয়ালি কানেক্টেড থাকতে হবে, কিন্তু সেটা প্রয়োজনের জন্য। কতটুকু আমি থাকব এবং আমার নিজের জীবন জুড়েই যদি আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভার্চুয়ালি যদি নিজের জীবনটাকে সঁপে দিই, তাহলে বোধহয় আগামী সময় আরও আরও অনেক অনেক বিপদ, অশনি সংকেত অপেক্ষা করছে আমাদের জন্য। আড্ডা দিতে গেলে কোনো টাকা লাগে না, আড্ডা দিতে গেলে মন খুলে প্রাণ খুলে কোনো প্রাচুর্য লাগে না। কি লাগে? সান্নিধ্য, একে অপরের পাশে থাকার সময়, একে অপরের হাত ধরার

0: আছেটুকু। আর এটা যদি থাকে, মন খুলে কথা বলা, দেদার আড্ডা মারা, একসাথে খেতে যাওয়া, গঙ্গার ধারে যাওয়া বা পাহাড়ে যাওয়া, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, দূরে যাওয়ার কথা বাদ দিলাম, কাছে থেকেও সপ্তাহে বা সপ্তাহান্তে যদি আমরা একটু সরাসরি ফিজিক্যালি কানেক্টেড থাকি। আজকে সব কিছুতে ভার্চুয়াল কথাটা অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, সেই জায়গায় আমরা যদি একটু সশরীরে শারীরিকভাবে ফিজিক্যালি কানেক্টেড থাকি, তাহলে বোধহয় অনেক সমস্যা, প্রভূত সমস্যা, আমি একদম হলফ করে বলতে পারি, আমরা এড়াতে পারব। আমাদের দুঃসময় কেটে গিয়ে সুসময় আসবে, আলোর দিন আসবে, সুন্দর ঝকঝকে রোদ্দুর আসবে আমাদের জীবনে।
1: আমাদের যে বন্ধু একটু আগে মেসেজ করেছেন, তাতে একটা খুব খুব সুন্দর কথা লিখেছেন যে জীবন মানে কয়েকটা মুহূর্ত। ঠিক তাই, কয়েকটা মুহূর্ত দিয়েই কিন্তু একটা জীবন তৈরি হয়। সেই মুহূর্তগুলোকে যদি আমরা উপভোগ করতে পারি, সেই মুহূর্তগুলোকে যদি আমরা আনন্দে সাজিয়ে নিতে পারি, যদি সেই মুহূর্তগুলোর মধ্যে থেকেই আমরা আনন্দের রসদ পেতে পারি, তাহলে তো জীবন একেবারে বলে বলে। কারণ জীবনকে আনন্দময় করে তোলার জন্য কি সবসময় অনেক প্রাচুর্য, অনেক পয়সা করি সব কিছুর দরকার হয়? বোধহয় না। যেমনটা রণজয় বলল না, একটু সান্নিধ্য, একটু আড্ডা, একটু কথা বলা, একটু প্রকৃতির মাঝে গিয়ে দাঁড়ানো, তার মধ্যে কিন্তু জীবনের অনেকখানি আনন্দ পাওয়া যায়। বলুন দেখি, অনেকটা মানে প্রচণ্ড একেবারে রোদ উঠেছে হয়তো গনগনে, আপনার বাড়িতে কোনো একজন ডেলিভারি বয় এসেছে, তাকে এক গ্লাস জল দিলেন, একটু হয়তো দুটো বিস্কিট দিলেন, সে খেয়ে একটু তৃপ্তি পেল, সেই তৃপ্তি মাখা মুখটা দেখে আনন্দ হয় না? বা আপনি হয়তো পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছেন, বাইরে হয়তো হয়তো জিনিসপত্র কিনতে বেরিয়েছেন পুজোর আগে, তেমনও হতে পারে, হয়তো যে শপটায় গেছেন, যে মাল্টিপ্লেক্সে গেছেন, বা যেখানে গিয়ে আপনি জামাকাপড় কিনছেন, বাইরে দুটো ছেলে, বাচ্চা ছেলে, তারা দুটো দু প্যাকেট ধূপ বিক্রি করতে চাইছে, তাদের হাতে যদি কিছু টাকা দেন যে একটা নতুন জামা কিনে নিস, তাদের মুখের যে আনন্দ ভালো লাগে না? বা ধরুন কোনো একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, সেই দোকানে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, সে হয়তো তার বাবা একটুখানির জন্য দোকান থেকে গেছে, সেই জন্য হয়তো বসে আছে, তার কাছ থেকে একটা ছোট্ট একটা প্যাকেট নিলেন, একটা হজমি গুলির প্যাকেট, 10 টাকা হয়তো দাম, তার বদলে তার হাতে হয়তো 20টা টাকা দিলেন, তার মুখের আনন্দ দেখে আপনার মনে আনন্দ হয় না? হ্যাঁ, ঠিক এইভাবেই প্রতিটা মুহূর্ত জীবনে কিন্তু আনন্দময় করে নিজেরাই আমরা তুলতে পারি।
0: এবং দেখো কৃষ্ণাদি, এই যে কথাগুলো, এই যে শব্দগুলো তুমি ব্যবহার করলে বা আমিও হয়তো বললাম, এই জায়গাটায় বোধহয় জীবনটাকে আনন্দে রাখার সব থেকে বড় উপকরণ বলা যেতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলছি, জীবনটাকে আনন্দ উপভোগে বাঁচুন, তার মধ্যে রাখুন, এইগুলোর মধ্যে দিয়েই যদি আমাদের আমাদের জীবনের জার্নিটা হয়, তাহলে বোধহয় আমাদের জীবনটাও খুব সহজ হয়ে যায়। অন্তত পক্ষে আজকে চারদিকে যেরকম ঘটনা শুনছি নানান রকমের, সেখান থেকে হয়তো অনেকটা খোলা আকাশ পায় আমাদের জীবনটা, যেটা ভীষণ ভীষণভাবে চাইছে।
1: একদমই করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: कभी तो हंसाए।
1: আমরা অনেকগুলো কথা বোধ হয় বলে ফেললাম রণজয়, দুজনে মিলে অনেক কথা বললাম।
2: অবশ্যই, আসলে জীবন নিয়ে কথা হচ্ছে, তাই জীবনের কথা তো আসবেই, তাই না? আর যখন আমাদের লিসনাররা এত ভালো ভালো তারা মেসেজ করছেন, এবং সেই জায়গা থেকে আমাদেরও অনেক যে চিন্তা ভাবনা ধ্যান ধারণাগুলো সেগুলো সামনে আসছে।
1: এটা তো একটা পরিবার না, আমাদের আকাশবাণীর পরিবারে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের মত দিচ্ছেন, আমি রণজয় আমরা দুজন স্টুডিওর প্রান্ত থেকে আমাদের মতো করে আমাদের ভাবনাটা প্রকাশ করছি, এরকম ভাবেই তো তৈরি হয় একটা পরিবার, কি তাই না? পরের একটা ছোট্ট মজার খবর, অনেকক্ষণ ধরে বড্ড বেশি সিরিয়াস হয়ে গেছি বোধ হয় আমরা, একটু কিছু মজার খবরে একটু যাই। কখনো আপনারা ভাবছেন কি, কখনো ভেবে দেখেছেন যে যখন আপনারা গাড়ি কেনেন তখন সেই গাড়ির নীল, লাল, হলুদ, সবুজ, কত রকম বিভিন্ন রকম, আবার প্রতিটা রঙের বিভিন্ন শেড থাকে। কিন্তু যদি টায়ারের কথা ভাবেন, গাড়ি রঙিন হোক কিন্তু গাড়ির সঙ্গে সঙ্গে টায়ার কিন্তু রঙিন হয় না, না টায়ারের রঙ আমরা প্রায় সবসময় কালো দেখি। কিন্তু যদি এরকমটা হতো, টায়ারের কালো রঙ হয়তো মনে হতে পারে যে না, যেহেতু কালো রঙটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয়, কিন্তু কারণ টায়ার কালো হলে গাড়ির রঙ যাই হোক না কেন সেটা মানানসই হয়ে যায়। এরকম তো মনে হতে পারে যে ডিজাইনের জন্য বা রঙের জন্য, মানে কোনো কিছুর সঙ্গে কালো বেশ একটা কন্ট্রাস্ট তৈরি করে, সেই জন্য টায়ারের রং কালো, না সেই কারণে কিন্তু নয়, এর পিছনে রয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা টায়ারকে টেকসই করে। সেটা হলে রবার নিজে কালো না হয়েও টায়ার কেন কালো, এই প্রশ্নের আপনারা উত্তর পাবেন। রহস্যটা লুকিয়ে আছে কার্বন ব্ল্যাকে। প্রাকৃতিক রবার সেটা সাধারণত হালকা ধূসর হয় বা ফ্যাকাশে রঙের হয়। টায়ার তৈরি করবার সময় রাবারের সঙ্গে মেশানো হয় কার্বন ব্ল্যাক নামে সূক্ষ্ম কার্বন কণা, আর এই উপাদানটাই টায়ারকে পরিচিত যে কালো রং সেটা দেয়। এবং এর প্রধান কাজ কিন্তু, এই যে কার্বন ব্ল্যাকের প্রধান কাজ কিন্তু রং তৈরি করা নয়, অনেকগুলো কাজ আছে। প্রথমত সূর্যের ইউভি রশ্মি রবারের গুণমান নষ্ট করে দিতে পারে। কার্বন ব্ল্যাক রবারকে ইউভির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এছাড়া এই উপাদানটা ব্যবহার করলে রাস্তায় চলার সময় টায়ারের পক্ষে আরও বেশি তাপ সহ্য করা সম্ভব হয়। হ্যাঁ, গাড়ি যখন চলে তখন রাস্তার সঙ্গে একটা ঘর্ষণ হয় টায়ারের, বারবার সেটার এই ঘর্ষণের ফলে অতিরিক্ত তাপ তৈরি হয় যেটা টায়ারের কর্মক্ষমতা এবং স্থায়িত্বে একটা প্রভাব ফেলতে পারে। কার্বন ব্ল্যাক রবারের তাপ সামলানোর ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রযুক্তিগতভাবে হ্যাঁ,

0: রঙিন টায়ার তো অবশ্যই তৈরি করা সম্ভবই, কিন্তু কার্বন ব্ল্যাককে বাদ দিলে টায়ারের শক্তি, তাপ, সহনশীলতা, স্থায়িত্ব এবং ক্ষয় প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো বজায় রাখা মুশকিল হয়। সেই জন্যই আধুনিক গাড়ি হলেও তাতে কালো টায়ারই প্রচলিত।
1: এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু পুজো আমাদের একদম দোরগোড়ায়, এইবারে পুজো নিয়ে নানান রকম পরিকল্পনা হয়েছে। আমাদের কলকাতার পার্শ্ববর্তী এখন বিধাননগর বা নিউ টাউন, সেখানে পুজো দেখতে প্রচণ্ড ভিড় হয়। শহর কলকাতা তো রয়েছে এবং সেই জায়গা থেকে বিধাননগর কমিশনারেট তারা গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে ফেলেছে এবং সেই বৈঠকের যে নির্যাস সেটা না বললেই নয়। আমরা দেখেছি, আমরা 25 ডিসেম্বর থেকে নতুন বছর অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার বর্ষবরণের সময় যে পার্ক স্ট্রিট দেখেছি, রঙের সেজে ওঠা সেই অপরূপ অসাধারণ আলোকসজ্জায় পার্ক স্ট্রিট, ঠিক বড়দিন 1 জানুয়ারির পার্ক স্ট্রিটের মতোই কিন্তু এবার সল্টলেক নিউ টাউন বিধাননগর সাজতে চলেছে। এমনই উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারেট এবং শুধু এটাই নয়, শুধুমাত্র আলোকসজ্জা দিয়ে সাজানোই নয়, তারা অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা এবারেই প্রথম, রাস্তা বন্ধ করে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের যাতে হয়রান না করা হয় সে ব্যাপারেও বিশেষভাবে পুলিশি পদক্ষেপ তারা করেছে এবং সেই অনুযায়ী প্ল্যানিং তৈরি করা হয়েছে। এবারে প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে আলাদা করে লাইন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে প্রত্যেকটা পুজো কমিটিকে, সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধও জানানো হয়েছে। এবারে বিধাননগরে মোট পুজোর সংখ্যা কতগুলো জানেন? 1001টি পুজো হচ্ছে বিধাননগরে এবং সেই জায়গা থেকেই আজকে যে গুরুত্বপূর্ণ তারা বৈঠক করেছেন পুলিশ প্রশাসনের তরফে, সেখানেই পরিকল্পনা করা হয়েছে সল্টলেক বিধাননগর নিউ টাউন একদম পাল্টে যাবে পুজোর সময়, ঠিক যেভাবে পার্ক স্ট্রিট সেজে ওঠে সেই আদলেই সেজে উঠতে চলেছে বিধাননগর এলাকার সমস্ত 1001টি পুজো। পুজো কমিটিগুলো যেগুলো বড় পুজো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবশ্যই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং ভিড় কন্ট্রোল করবার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করতে হবে, বিদ্যুতের তার যাতে খোলা না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে, পুজোর সময় বিভিন্ন লোকেশনে বেশ কিছু অ্যাম্বুলেন্সও রাখা হবে এবং একই সঙ্গে প্রতিবারের মতো লেজার লাইট, ড্রোন শো না করার কথা জানানো হয়েছে এবং শব্দবিধি সেটাও কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ প্রশাসন। তাই যারা এগুলো নিয়ে ভাবছেন তারা এখন থেকে একটু সতর্ক হয়ে যান, আমরা আগাম সতর্কতা জানিয়ে রাখলাম আজ রাতে সংবাদ সফরে।
2: পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে জীবন গিয়েছে চলে আমাদের 20-20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান 20 অথবা 30 অথবা 40।

0: বলা।
1: আমরা চলছি কিন্তু কৃষ্ণা এবং রণজয়, এবং সঙ্গে তো তোমরা রয়েছ। হাতে আমাদের হাতে বেশি সময় নেই, মাত্র 10 মিনিটের মতো সময় রয়েছে। এদিকে সুনামির মতো মেসেজ আসতে শুরু করেছে, আমরা চেষ্টা করছি তোমাদের মেসেজগুলো পড়ার জন্য। সমীর শেখ নবদ্বীপ নদিয়া থেকে, তিনি অনুষ্ঠান ভালো লাগছে বলে মেসেজ করেছেন। পরের মেসেজে আমরা চলে যেতে পারি। অপূর্ব সেন, তিনি দমদম চিড়িয়ামোড় থেকে বলছেন যে, আমি বলবো সব সময় মনটাকে খুশি রাখো আর নিজের জীবন আনন্দ করে মজা করে কাটিয়ে দাও। বেশ ভালো তার পরিকল্পনার কথা জানিয়েছেন। পরের মেসেজ হচ্ছে, ভালো থাকা মানে হচ্ছে একসঙ্গে সকলে মিলে ভালো থাকা। এটা আমরা থাকতে পারি এবং সেটা নিজেদেরকেই করতে হবে। যদি ছোট্ট শিশুর মুখে হাসি ফোটানো যায়, আমি তাকে যদি সামান্য কিছু খাবার দিই নিজের হাতে তুলে, নিরাপদ আশ্রয় দিতে পারি, একসাথে আমরা আনন্দে থাকতে পারবো, তাহলে সেই সমস্ত নিরাশ্রয় মানুষগুলোকে। এবং এই সৃষ্টির মাধ্যমেই আমরা যে আনন্দ পাই সেটা এক অপার্থিব আনন্দ। মানুষকে ভালোবাসলে তার মধ্যেও আনন্দ আছে, মানুষের সুখ দুঃখগুলোকে অনুভব করতে হবে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে তিনি মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ। পরের মেসেজ, সুবীর সেন দেগঙ্গা থেকে, তিনি জানিয়েছেন, আমি গান শুনে খুব ভালো লাগে এবং এভাবেই আমার গান শুনে লাইফটাকে কাটিয়ে দিতে চাই, এনজয় করি। তিনি মেসেজ করেছেন।

0: সুবীর সেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে তিনি বলেছেন যে জীবন যখন একটাই, আবার কেউ বলেন জীবন বড় বেগবান, আবার কেউ বলেন যে জীবন গোলাপের শয্যা নয়। আমি বলি জীবন তখনই সার্থক হয় যখন মানুষের ভালো কাজই ধর্ম হয়ে ওঠে, আর সকলের জন্য সকলে আমরা আর প্রত্যেকে আমরা পরের তরে, এই দুটো চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলেই তো জীবন যাপনের আনন্দ এবং অবশ্যই জীবনের সার্থকতা সফলতা। পরের মেসেজে চলে যাই। জীবনে যতই আনন্দ করি না কেন, সেটা একার ক্ষেত্রে কখনোই আনন্দ হয় না, পরিপূর্ণতা পায় না। যে আনন্দ সবাইকে নিয়ে করব, বিশেষ করে যারা আনন্দ থেকে বঞ্চিত তাদের নিয়ে আনন্দ করব, একটু পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা চিন্তা করব, তবেই তো সেই আনন্দ সম্পূর্ণভাবে পরিপূর্ণতা পাবে। মৌলি ঢাকুরিয়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে সরাসরি চলে যাই, যেটা বলার কথা। অ্যান্ডি মেসেজ করেছেন কলকাতা 61 থেকে, জীবনটাকে চালিয়ে নিতে হবে জীবনের মতো করেই। বেশ, আচ্ছা, আমাদের সব থেকে পরের মেসেজে যাচ্ছি। সব থেকে ভালো আমাদের কাছে ঠাকুর হয়েছে, তোমরা ভালো থেকো ঠাকুর দেখতে, সেভাবেই মেসেজ করে একজন পাঠিয়েছেন সংবাদ সফরের শুভ বার্তা জানিয়ে। আচ্ছা, বেশ, তিনি সুস্মিতা চৌধুরী বেলগাছিয়া থেকে তিনি মেসেজ করেছেন।
1: দারুণ, আপনাদের পরপর পরপর অনেকগুলো মেসেজ কিন্তু রণজয় পড়ে দিল। এখানে আর একটা বেশ আনন্দের খবর দিয়ে এবার, সেটা হলো যে দুর্গাপুজোর মরশুম, হ্যাঁ, এই মরশুমে প্রেক্ষাগৃহে কী কী ছবি মুক্তি পাচ্ছে সেদিকে মানুষের নজর থাকে। এবারও সেই ধারা বজায় রেখে একাধিক ছবি মুক্তি পাচ্ছে। পুজোর গান নিয়েও মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে, কিন্তু নাটক গুটি কয়েক প্রেক্ষাগৃহে কয়েকটি নাটক সে সময় চলে, কিন্তু সেগুলো অন্ধকারই থেকে যায়। কিন্তু এবার ষষ্ঠী থেকে নবমী পুজোর চার দিন জুড়ে মঞ্চস্থ হবে 10টি নাটক। চলতি বছর পুজোয় নাটকগুলিকে আরও সংগঠিতভাবে তুলে ধরতে চাইছেন শিল্পীরা। কারণ বলুন তো, একটা সময় কিন্তু ছিল না পুজোর অন্যতম বিনোদন ছিল নাটক, এমনও দিন গেছে প্রেক্ষাগৃহের সিঁড়িতে বসার জায়গা থাকতো না, কিন্তু সেই সংস্কৃতি ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছে। চলতি বছর পুজোয় ফিরবে সেই পুরনো কলকাতার স্মৃতি, পুজোর প্রতিটি দিন দেখা যাবে নানা স্বাদের নাটক। একাডেমিতে 16 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত চলবে থিয়েটার কার্নিভাল, প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। অশোক মুখোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, মনীষ মিত্র, কৌশিক সেন, সুজন মুখোপাধ্যায়, চৈতী ঘোষাল, সৌরভ পালোধি, শরণ্য দে, নিরূপ দাশগুপ্তের নির্দেশিত নাটক মঞ্চস্থ হওয়ার কথা।
0: এবারে আমরা সরাসরি চলে আসি, আরও মেসেজ আমাদের, প্রচুর মেসেজ আমাদের ঢুকে গেছে, আমরা যতটা পারবো আমরা চেষ্টা করব আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পড়তে। কৃষ্ণা রণজয়ে, তোমাদের অনেক শুভেচ্ছা জানাই আপনাকেও আমাদের তরফ থেকে। জীবন চালাবো আনন্দে সুখভরা শান্তিতে, আসছে বাধা কোথা থেকে, বইছে তরি বিপরীতে, গাছ লাগিয়ে যত্ন করে দিয়েছি তাকে জল, ঝড়ের কবলে পড়ে তাহা সবই হলো বিফল। উজ্জ্বল হলে নীল আকাশ সূর্যের কিরণে, হৃদয়ে নাচে পেখম তুলে, ফুল ফোটে কাননে, হঠাৎ করে কালো মেঘে ঢাকিলে গগনখানি, পুলকিত হৃদয় বিষণ্ণতায় ভরে, দূরে যায় শান্তিখানি। হে ঈশ্বর, যত আছে ঝড় বাধা বিপত্তি, জীবন থেকে বিলীন করে দাও মোদের মুক্তি। চলার পথে আসলে বাধা, ধরতে হবে হাল, আনন্দ ভরবে জীবন তখন, শান্তি থাকবে চিরকাল। শ্যামসুন্দর দাস নারকেল বাগান গড়িয়া থেকে মেসেজ করেছেন, এবং তার সঙ্গে যারা মেসেজ করেছেন তাদের নাম অবশ্যই বলতে হয়। রীনা পণ্ডিত দমদম পার্ক থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, এস এন মণ্ডল বাপি সন্দেশখালী থেকে, সোমেন যাদবপুর থেকে, সাধনা মজুমদার বড়ানগর থেকে, শ্যামসুন্দর দাস গড়িয়া থেকে, অপূর্ব সেন দমদম চিড়িয়ামোড় থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, সুবীর সেন দেগঙ্গা থেকে, মৌলি ঢাকুরিয়া থেকে, সুস্মিতা চৌধুরী বেলগাছিয়া থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, সমীর শেখ নবদ্বীপ থেকে মেসেজ করেছেন।
1: ঠিক এরকমভাবেই আমরা বলতে থাকি একটাই কথা, জীবন আনন্দময়, জীবনটাকে বাঁচতে শিখুন, উপভোগ করুন, আনন্দের রসদ নিজের জীবন থেকে প্রতিটা মুহূর্ত থেকে খুঁজে নিন।
0: এই জায়গা থেকেই আজকের মতো আমাদেরও সময় হয়ে এলো বিদায় নেওয়ার। কি অসাধারণভাবে আপনারা আপনাদের কথা জানিয়েছেন, আলাদা করে হয়তো বলার কোনো অপেক্ষা রাখে না যে যেভাবে আপনারা বিশ্লেষণ করেছেন আমাদের আজকে যে বিষয়টা ছিল।

0: থাকেন আকাশবাণী, যাদের কাছে একটা আনন্দ। প্রত্যেককে জানাই আর আর কদিন পরেই কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজো একেবারে দোরগোড়ায়, সেরকম একটা সময় ভীষণ ভালো থাকুন, খুব ভালোভাবে পুজো কাটান এবং নিজে আনন্দ পান, সকলকে আনন্দে রাখুন।
1: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: এখন সময় আপনাদের পছন্দের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। আজকে শুনতে কি চাও এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারুতি। 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং SMS তার অপেক্ষা, যেমন প্রতিদিন করি আজও তাই করছি। এবং করতে করতে আজকের প্রথম গান মোহিত চৌহানের কণ্ঠে, জব উই মেট, ছায়াছবি থেকে।

মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা অনুরোধ করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমার মনকে নিয়ে এই আধুনিক গানটি। তারপরের অনুরোধ গড়িয়া থেকে অঞ্জন অনুরোধ করেছেন সোনু নিগমের কণ্ঠে কুছ তুম সোচো এই গানটি, দিওয়ানা অ্যালবাম থেকে। এবং তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানটির অনুরোধ, হ্যাঁ এটি একটি আধুনিক গান, ভুলু সাহা এবং অঞ্জন আপনাদের দুজনের জন্য পরপর দুটি গান।

পুজো তো চলে আসছে, তাই পুজোর গানও অনেকেই শুনতে চাইছেন। সৌভিক সরকার কসবা থেকে শুনতে চেয়েছেন অন্তরা চৌধুরীর কণ্ঠে আয়রে ছুটে আয় এই গানটি। এরপরের গান সমান্তরাল ছায়াছবি থেকে, তুই ছুলি যখন তোর হলো এই মন, অমৃতা বণিক টালিগঞ্জ থেকে শুনতে চেয়েছেন গানটি। এবং তারপরের অনুরোধ জয়দীপ রায় বাঘা যতীন থেকে শুনতে চেয়েছেন কালাকার ছায়াছবির গান নীলে নীলে আম্বার পর কিশোর কুমারের কণ্ঠে। সৌভিক সরকার, অমৃতা বণিক এবং জয়দীপ রায় আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: নাইন নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন টু, আপনাদের তো এতদিনে মানে এটা তো একদম মুখস্থ অন্তরে সমাহিত হওয়ার মতো একটি নাম্বার, যারা আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু এবং যারা নতুন যুক্ত হন, এভাবেই সেতুবন্ধ গড়ে ওঠে। সময় প্রায় অর্ধেক পেরিয়ে এলাম অনুষ্ঠানে, আপনারা শুনছেন শুনতে কি চাও, আপনাদের সঙ্গে আমি তপারুতি 107 MHz FM রেইনবো। পরের অনুরোধের কথাগুলি বলি, এরপরের অনুরোধ যাদবপুর থেকে সোমেন শুনতে চেয়েছেন পরিন্দা আছাছুয়ের গান, সুরেশ ওয়াদকার এবং আশা ভোসলের কণ্ঠে। আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভারী, আপনারা যারা গানের মানুষ, যারা ছায়াছবির সাথে আমরা যারা আমাদের জীবন জড়িয়ে রাখি, এমন একজন মানুষকে হারালাম আজকে। তার ছায়াছবিগুলির আশেপাশে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, তবে বেশিরভাগ গানই সবসময় যে তারই কণ্ঠে তা নয়, তবে ছায়াছবিগুলির সাথে যেহেতু তিনি রয়ে গেছেন, সেই গানগুলি আমাদের নস্টালজিয়ার জন্য যথেষ্ট আর কি। নানা পাটেকরের কথা বলছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো তেমনই একটি ছায়াছবি পরিন্দা, সেই গান শুনব। এরপরের গান আবার অনুরোধ করেছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, কুমার শানুর কণ্ঠে প্রিয়তমা মনে রেখো এই গানটি। এবং এরপরের অনুরোধ করেছেন কেরালা থেকে রাজীব কুমার ভূঁইয়া, শ্রেয়া ঘোষালের কণ্ঠে জানলা খুলে যখনই চাই বাহিরে। এই তিনটি গান শুনব, সোমেন, গোপাল সিনহা এবং রাজীব কুমার ভূঁইয়া, আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

সময় প্রায় শেষের দিকে, আরও হয়তো দু তিনটি গান, অনুরোধের গান শুনতে পাব। অভিজিৎ সেনহাটি বেহালা থেকে অনুরোধ করেছেন প্রহার ছায়াছবির গান ধড়কন জরা রুক গই হ্যায়, সুরেশ ওয়াতকরের কণ্ঠে। আরও একটি ছায়াছবি নানা পাটেকর অভিনীত। এবং তারপরের অনুরোধ লোপামুদ্রা মিত্রর কণ্ঠে ছেলেবেলার বৃষ্টি, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে অনুরোধ করেছেন। অভিজিৎ এবং মনিরুদ্দিন লস্কর আপনাদের দুজনের জন্য পরপর দুটি গান।

সুন্দর ভাবে সুস্থভাবে কাটান। আর শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমেই শুনবেন আলাপ ও ধামার, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। আলাপ ও ধামার শুনবেন আভোগী রাগে, পাখোয়াজে অপূর্ব লাল মান্না, সারেঙ্গিতে রোশন আলী। আভোগী রাগে আলাপ ও ধামার, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র।

এতক্ষণ শুনলাম আভোগী রাগে আলাপ ও ধামার পণ্ডিত ফাল্গুনী মিত্রর পরিবেশনায়। সুররঞ্জনীতে এরপরে শুনব সন্তুর, শিল্পী চিরদীপ সরকার। শুনব রাগ কৌশিক ধ্বনি, তবলায় পিনাকী চক্রবর্তী। কৌশিক ধ্বনি রাগে সন্তুর, পরিবেশনায় চিরদীপ সরকার।

0: এতক্ষণ শুনলেন সন্তুর কৌশিক ধ্বনির আগে পরিবেশনায় চিরদীপ সরকার। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিও ঘড়ি বলছে রাত 2:15, অর্থাৎ এই সময়টা আমাদের হিন্দি ছায়াছবির গান শোনার। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে 107 MHz FM রেইনবো আপনাদের সঙ্গে আমি তপারতি। আজ শুনব মূলত 60-এর দশকের গান, অর্থাৎ 70s সংস। প্রথম গান শুনব লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে উপাসনা ছায়াছবি থেকে।

এর পরের গান শুনবো শর্মিলি ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। তারপরের গান শুনবো লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে মন মন্দির ছায়াছবি থেকে।

এর পরের গান শুনব আশা ভোসলের কণ্ঠে লাল পাথর ছায়াছবি থেকে, তারপরের গান কিশোর কুমারের কণ্ঠে গ্যাম্বলার ছায়াছবি থেকে।

পরের গান শুনবো মোহাম্মদ রফির কণ্ঠে সুহানা সফর ছায়াছবি থেকে, তারপরে আশা ভোসলের কণ্ঠে গান শুনবো পেহচান ছায়াছবি থেকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে, তারপরের গান বাণী জয়রামের কণ্ঠে, গুড্ডি ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে অধিকার ছায়াছবি থেকে। তারপরের গান শুনব সীমা ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি এবং সারদার কণ্ঠে।

আপকে লিয়ে প্রথম ঘন্টার সময় তো শেষ হয়ে এলো, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনবো কাটি পাতাং ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আপকে লিয়ে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। দ্বিতীয় ঘন্টায় আপনাদের সঙ্গে থাকবেন ইন্দ্রাণী ভট্টাচার্য। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন আপকে লিয়েতে তপারতি, আর দ্বিতীয় পর্বে চলে এসেছি আমি ইন্দ্রাণী নিয়ে হিন্দি ছবির গান।

গানটি শুনছিলাম নানা পাটেকর এবং পুনম জাভার ওদের ডুয়েটে। 2003-এর ছবি আঁচ, এই ছবির গান এটি। লিরিসিস্ট পূজা শ্রী, কম্পোজার সঞ্জীব দর্শন। এই গানটি দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। রয়েছে আরও অনেক গান আপনাদের জন্য, পরের গান।

শুনছিলাম 1989 ছবি পরিন্দা। এই ছবির গান গাইছিলেন সুরেশ ওয়াদকর এবং শৈলেন্দ্র সিং, লিরিসিস্ট খুরশিদ হালাওয়ারি, কম্পোজার আর ডি বর্মন। এবারের গানে মান্না দে।

শুনছিলাম মান্নাদের গলায় প্রহার ছবির গান। লিরিসিস্ট মঙ্গেশ কুলকার্ণি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানে সুরেশ ওয়াতকার এবং আশা ভোঁসলে।

পারিন্দা ছবির আরেকটি গান শুনছিলাম, সুরেশ ওয়াদকার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারের গানে অলকা ইয়াগনিক।

শুনছিলাম আলকে আইকনিকের গলায় ওয়াজুদ ছবির গান, লিরিসিস জাভেদ আখতার, কম্পোজার অনু মালিক। দেখতে দেখতে ঘড়িতে 3:29 হয়ে 33 সেকেন্ড হয়ে গেল। শুনছেন আপকে লিয়ে, সঙ্গে আছি ইন্দ্রাণী। এবারের গানে হিমেশ রেশমিয়া।

শুনছিলাম হিমেশ রেশমিয়ার কণ্ঠে ওয়েলকাম ছবির গান, কম্পোজার আনু মালিক, মিট ব্রাদার্স এবং অভিষেক রায়। পরের গান

তু মেরে গুলফাম শুনছিলাম কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির ডুয়েটে। গানটি অগ্নিসাক্ষী ছবির গান, লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। এবারের গানে আলকা আগ্নিক এবং এ হরিহরণ।

শুনছিলাম 1996 এর ছবি খামোশি দ্য মিউজিক্যাল। এই ছবির গান গাইছিলেন আলকা ইয়াগনিক এবং এ হরিহরন, লিরিসিস্ট মজরু, কম্পোজার যতীন ললিত। 3:47 হয়ে 51 সেকেন্ড শুনছেন আপকে লিয়ে সঙ্গে আছি ইন্দ্রাণী। এখন গানে গানে সানু নিগম।

0: শুনছিলাম সোনু নিগমের গলায় 2010 এর ছবি রাজনীতি, এই ছবির গান লিরিসিস্ট গুলজার, কম্পোজার মাইনে সার্পে। এবারের গানে লতা মঙ্গেশকর এবং এ হরিহরন।
1: I said name's Aditya. You can call me Adi.
2: I'm Panna.
1: Hi. Feel like a spin? Upar chalogi?
2: Kahan?
1: Mars. Mars pe chalenge.
2: His plane mein?
1: Of course. Don't underestimate this fly. It can fly really high. Chalo.

0: শুনছিলাম 2002-এর ছবি হুতুতু। এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর এবং এ হরিহরন। লিরিসিস্ট গুলজার, কম্পোজার বিশাল ভরদ্বাজ। আর শেষ গানটি শুনব বিশাল দাদলানির গলায় পাঠশালা ছবির গান, হানিফ সাইকের লিরিক্স এবং কম্পোজিশন বিশাল দাদলানি।
1: Come on every boy and girl, move into this crazy world.

শেষ হলো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সরং।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সারং। তবলা সঙ্গতে ছিলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়াম বাদনে হিরণময় মিত্র। এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শুনছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে, এতক্ষণ সেতার। শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি, তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র, আর মাত্রই কিছুক্ষণ তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালও দেখায়।

গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 9 অক্টোবর শুক্রবারে

কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কত শত সত্য, চিরন্তন সত্য হয়ে লুকিয়ে আছে আমাদের চারপাশে, তা কিছু কি আমরা অনুভব করতে পারি? আবার অনেক কিছু পারিও না, আবার অনেক কিছু আমরা বুঝবার চেষ্টাও করি। আসলে এই যে সত্যরা যারা চিরন্তন হয়ে রয়েছে আমাদের চারপাশে, তারা সবসময় আমাদের বোধের, সচেতনতার, অনুভূতির ছোঁয়া পায় না, এটাই বলতে হয়। যেদিন পাই সেদিন মনটা আনন্দে ভরে ওঠে, তাই না? আজ একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড অ্যানিমাল ডে বা বিশ্ব পশু দিবস। আর এই দিনকে উপলক্ষ করেই আজকের গল্প সাজিয়েছি। যে ভালোবাসার ভাষা কথা বলে না, বলে আরো অনেক কিছু। চলুন গল্প তো শুনব, আর গল্পের মাঝে মাঝে যে কথা বলার জন্য এই গল্পটা আসছে সেই কথা কখনো কখনো আমরা সুরেও শুনতে পাই। একটা গান শুনে গল্প শুরু হোক, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অশোকতুর বন্দ্যোপাধ্যায়ের গলায় এই গানটি। আর এবার একেবারে সরাসরি চলে যাই গল্পে। শহরের এক প্রান্তে ছোট্ট একটা পাড়া, তার নাম শিউলি পাড়া। ওখানে অনেকগুলো শিউলি গাছ আছে। এই শরতে সে গাছের নিচ পুরো সাদা হয়ে থাকে শিউলিতে, ভারী সুন্দর লাগে দেখতে। প্রায় প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে শিউলি গাছ রয়েছে। পাড়াটা খুব বড় নয়, কিন্তু মানুষজনের মধ্যে বেশ পরিচিতি এবং সুসম্পর্ক। কারোর বাড়িতে বিয়ে হলে সবাই জানে, কারোর অসুখ হলে পাশের বাড়ির মানুষ ছুটে আসে। তবে পাড়াটির আরেকটি পরিচয় ছিল, সেখানে বেশ কিছু পথকুকুর, বিড়াল আর পাখির আনাগোনা রয়েছে।

পাড়ার মানুষদের মধ্যে কেউ তাদের ভালোবাসত, আবার কেউ যথেষ্ট বিরক্ত হতো। কেননা সত্যি তো এইরকমভাবে যদি বিভিন্ন জায়গায় কুকুররা বিড়ালরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, মহা মুশকিল। কিন্তু সবাই তো একরকম হয় না। সেই পাড়াতেই থাকতো ছোট্ট অর্ণব, 10 বছরের ছোট্ট অর্ণব। সে খুব ভালোবাসত এদের। অর্ণবের বাবা স্কুল শিক্ষক, মা একটা ছোট অফিসে কাজ করেন। সংসারে খুব বেশি অর্থ নেই, কিন্তু অর্ণবের মনের মধ্যে ছিল সব পৃথিবীর, এই মানে এই গোটা পৃথিবীর সব প্রাণীর জন্য যেন একটু মায়া দয়া ভালোবাসা। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে সে বাড়ির সামনে একটা ছোট্ট পাত্রে জল রেখে যেত। দুপুরে স্কুল থেকে ফিরে নিজের টিফিনের বেঁচে যাওয়া খাবারটা সে পাড়ার কুকুর বিড়ালদের মধ্যে ভাগ করে দিত। একদিন অর্ণবের মা বললেন, আচ্ছা তুই পশু পাখিদের জন্য এত ভাবিস কেন বলতো? তখন অর্ণব বলে, দেখো মা, ওরা তো আমাদের কাছে কিছু চাইতে পারে না, তাই হয়তো আমাদের একটু ওদের বুঝতে হয়। মা কিচ্ছু বললেন না, ছেলের মাথায় হাত রেখে মৃদু হেসে চলে যান। পাড়ায় ছোট্ট একটা কুকুরছানা, তার গায়ের রং বাদামি, চোখ দুটো কালো শান্ত, আর সবসময় ভৌ ভৌ ভৌ ভৌ করে সে ডাকত। অর্ণবর নাম দিয়েছিল ভৌ ভৌ। ভৌ ভৌ কখনো কারোর বাড়িতে ঢুকত না, দূরে দাঁড়িয়ে লেজ নাড়ত, আর ওর ভাষায় অনেক কিছু যেন বলার চেষ্টা করত। অর্ণবের সঙ্গে ওর দারুণ এক বন্ধুত্ব তৈরি হলো। যখনই অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, রাস্তার মোড় পর্যন্ত ওকে অনুসরণ করত, আবার ওর সঙ্গে সঙ্গে বাড়ি অবধি আস

আসতো। একেবারে বলা যায় অর্ণব স্কুল যেত, ভৌ ভৌ তার সঙ্গ নিত, অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, ভৌ ভৌ তার সঙ্গ নিত। অর্ণব পড়তে বসলে ভৌ ভৌ জানলার নিচে দাঁড়িয়ে থাকত, শুয়েও থাকত। আবার অর্ণব খেলতে বের হলেই ব্যাস ভৌ ভৌ সঙ্গে সঙ্গে তার পেছন পেছন হাঁটত। পাড়ার অনেকেই মজা করে বলতো, অর্ণবের তো একটা বডিগার্ড হয়েছে দেখছি। অর্ণব এসে বলতো, বডিগার্ড নয়, ও আমার বন্ধু। এইভাবে বেশ প্রত্যেকটা দিনই অর্ণবের কাছে খুব আনন্দের দিন হয়ে গিয়েছিল। সে ছোট্ট মানুষ আর তার সঙ্গী ওই ছোট্ট ভৌ ভৌ, যে কিনা সবসময় নিজের গলা, নিজের কথা, নিজের আওয়াজ দিয়ে বুঝিয়ে দিত সে সবসময় অর্ণবের পাশে পাশে রয়েছে। এমন করে স্কুল, এমন করে খেলা, সব কিছুতেই ভৌ ভৌ অর্ণবের বিরাট বড় সঙ্গী।

0: শুনছিলাম সমবেত কণ্ঠে এই গানটি।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
0: সত্যি তো, আজ বিশ্ব পশু দিবসে দয়ার উদ্রেক যেন হয় মনে, এই জন্যই আজকের এই গল্প। আমরা বুঝি সারা পৃথিবী জুড়ে এই যে ইকোলজি সিস্টেম, যে সবার জন্য সবাইকে বাঁচতে হবে। আমরা যদি মনে করি যে আমরা মানুষেরা কেবলমাত্র থাকবো এই পৃথিবীতে, আর কেউ থাকবে না, আর কারো থাকার জায়গা হবে না, তাহলে বুঝতে হবে মানুষেরও কিন্তু বিপজ্জনক দিন আসছে। সবাই মিলেই থাকা, এই পৃথিবীতে প্রত্যেকের সমান প্রয়োজন আছে, কেউ বড় বা কেউ ছোট নয়। আর বিভিন্ন ঘটনা এভাবে মাঝে মাঝে সকলকে বুঝিয়ে দেয়, সবার জন্য এই পৃথিবী, এই পৃথিবী সকলকে নিয়ে থাকবে। তাই আমাদেরও বুঝতে হবে সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে, চলতে হবে। যাই হোক, আসি আবার গল্পে। একদিন সকালে অর্ণব স্কুল যাওয়ার সময় দেখল যে রাস্তার পাশে ভৌ ভৌ পড়ে আছে, আর সে বড্ড কাতরাচ্ছে। কি হয়েছে ভৌ? কাছে গিয়ে দেখল অর্ণব, না, পায়ে আঘাত লেগেছে, উঠতে পারছে না। অর্ণব দৌড়ে তার কাছে গিয়ে, কি করবে কি করবে ছোট্ট অর্ণব, সে বুঝতে পারছে না, ভৌ কি হয়েছে ভৌ? ভৌ কেবল অর্ণবের দিকে তাকালো, তার চোখে যেন অসহায় একটা প্রশ্ন। সে একা ভৌকে তুলতে পারছিল না, তাই পাড়ার কয়েকজন বড় মানুষজনকে ডাকতে গেল। কেউ বলল, রাস্তার কুকুর, ও একটু পরে নিজেই উঠে যাবে, রাখ তো। আরেকজন বলল, আচ্ছা এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? অর্ণব ছোট্ট

অর্ণব দৃঢ় গলায় বলল, ওরা তো আমাদের মতো কথা বলার ক্ষমতা রাখে না, তাই বলে কি ওর কষ্ট হচ্ছে না? এই কথা শুনে পাশের বাড়ির অবসরপ্রাপ্ত ডাক্তার সেনগুপ্ত তিনি এগিয়ে এলেন। তিনি বললেন, না না, ছেলেটা ঠিকই বলেছে। আচ্ছা শোনো, আগে ওকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, দেখা যাক ওর কী হয়েছে। কয়েকজন মিলে ভুভুকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেল। জানা গেল গাড়ির ধাক্কায় তার পায়ে চোট লেগেছে, কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন, শুশ্রূষার প্রয়োজন, ওর যত্নের প্রয়োজন। অর্ণব প্রত্যেক দিন স্কুলের পর ভৌভুয়ের কাছে যেত, ওর জন্য জল আনত, খাবার দিত, মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো, ভৌভু তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোকে ছাড়া পাড়াটা বড্ড চুপচাপ লাগে রে, ভৌভু ভালো হয়ে ওর তাড়াতাড়ি। ভৌভু ওর কথা শুনত, হয়তো অনেক কিছু বুঝত আর তাই ওর ভাষাতেই উত্তর দিত। হ্যাঁ, এই কথাগুলো আর এই বাক্যালাপগুলো বোধ হয় একমাত্র অর্ণব আর বৌভৌয়ের সংলাপ, এগুলো আর কেউ বুঝত না। বৌভৌ কি বলতে চায় অর্ণব সহজেই বুঝে নেয়, অর্ণব কি বলতে চায় কেমন করে আদর করে এসবই বৌভৌয়ের কাছে খুব পরিচিত। ও অপেক্ষা করে থাকে কখন আসবে অর্ণব। তারপরে অর্ণব যখন ওর মাথায় হাত রাখত, বৌভৌ চোখ বন্ধ করে শান্ত হয়ে থাকত, আর সেই নিরবতাই ছিল যেন বৌভৌয়ের উত্তর। ও যেন বলতো, তুমি আমার কাছে এলেই আমি খুব ভালো থাকি, তোমার ভালোবাসাই আমাকে ভালো করে তুলবে। হয়তো এমন কথাই ও বলতো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওরা চাহিতে জানে না দয়াময়, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। সত্যিই তো, সবে কি আর সব কিছু চাইতে জানে? আমরাই বা আমাদের মনের মধ্যে দয়া সমুদ্র তৈরি হোক, পাই কি পারি না চাইতে? এমন করেই অনেক রকমভাবে আমাদের জীবনকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে, শিখতে শিখতে বড় হতে হয়। আর দেখা যায় শুধু বড় হয়ে যাওয়া নয়, অনেক ছোটর কাছেও বিশেষভাবে এভাবেই কিছু শেখার থাকে। যেমনই ছোট্ট অর্ণবের কাছে আমরা কত কী শিখতে পারছি, তাই না? যাই হোক, বেশ কয়েক সপ্তাহ পর ভৌ ভৌ আবার হাঁটতে শুরু করল। আর আবার তার সকালবেলায় প্রায় স্কুলে চলে যাওয়া, অন্য ফেরার সময় স্কুল থেকে বাড়িতে তাকে একদম গার্ড করে নিয়ে আসা, এই নিয়েই ভৌ ভৌয়ের দিন আবার শুরু হলো। আনন্দের দিন, মজার দিন। হঠাৎ একদিন অর্ণব ওকে নিয়ে পাড়ার মাঠে বসেছিল, খেলাটেলা হয়ে গেছে, বাড়ি ফিরবে, একটুখানি বসে বিশ্রাম নিচ্ছে, হঠাৎ ভৌ ভৌ দৌড়ে রাস্তার দিকে ছুটে গেল। কী হলো কী হলো? অর্ণবও পেছন পেছন ছুটল, অর্ণবের কয়েকজন বন্ধুও ছুটল। দেখা গেল রাস্তার মাঝখানে ছোট্ট একটা বিড়ালছানা গাড়ির ভয় স্থির

হয়ে দাঁড়িয়ে আছে। বউ বউ গিয়ে সেই ছোট্ট বিড়ালছানার সামনে গিয়ে দাঁড়াল। গাড়িটা হর্ন বাজিয়ে থেমে গেল। অর্ণব দ্রুত বিড়ালছানাটিকে তুলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। সে অবাক হয়ে বউ বউয়ের দিকে তাকিয়ে থাকল। হ্যাঁ, তুই ওকে বাঁচাতে গিয়েছিলিস? বউ বউ কোনো তো কথা বলতে পারে না, কিন্তু ওর যা কিছু কথা সব বলে দিল ওর ছোট্ট ভাষায়। অর্ণবের মনে হলো যে প্রাণীটিকে সবাই একদিন অবহেলা করেছিল সেই প্রাণীটি আজ অন্য একটা অসহায় প্রাণীকে রক্ষা করতে ছুটে গেল। সত্যি কি অদ্ভুত, আমাদের পাশাপাশি থেকেও ওরা কত কিছু শেখে, কিন্তু কই আমরা তো শিখতে পারি না। আর এমন করে ওই পাড়ার যে সমস্ত ওরা পোষ্য নয় তবু পোষ্য, ওদের খাবার দাবারের নিশ্চিন্ত একটা ব্যবস্থা আছে, ওদেরকে রক্ষা করার ব্যবস্থা আছে, আর তাই ওদের মধ্যে রয়েছে সেই কৃতজ্ঞতা। ওরা সবাই সবাইকে রক্ষা করে, নিজেরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। আর এই কথা তো বলেই বাহুল্য, আমরা ছোট্ট থেকেই পড়েছি যে কুকুর হচ্ছে সব থেকে বিশ্বস্ত প্রাণী, তাকে সামান্য একটু খাবার দিলেই সে সমস্ত কিছু, মানে সেই বলে জান প্রাণ লড়িয়ে দেওয়া, সে সেইভাবে তার প্রভুকে তার মালিককে সে রক্ষা করে। এত অসাধারণ তার প্রভুভক্তি এবং বিশ্বস্ততা, তাই না? সত্যি তো, ওকে কে শিখিয়েছে? ওকেই প্রকৃতি শিখিয়েছে। আর প্রকৃতির মধ্যে এমন করে সবাই আছে যাদের কাছ থেকে আমরা প্রত্যেক মুহূর্তে অনেক অনেক কিছু শিখি। একদিন সন্ধ্যায়, অর্ণব তখন বেশ কয়েক বছর কেটে গিয়েছে, একটু বেশ বড় হয়েছে, পাড়ার মানুষদের নিয়ে ছোট্ট একটা সভা করল। খেলতে বেরিয়ে খেলার বন্ধুদের নিয়ে সবার কাছে গেল, গিয়ে বলল আজকে সন্ধ্যাবেলায় মাঠে তোমরা 10 মিনিটের জন্য আসবে। বড়রা সবাই জানে ওদেরকে, ওরা পাড়ার যতই পোষ্যগুলো আছে, পাড়ার পোষ্য মানে পাড়াধুতো পোষ্য সব, তাদের সবারকে যত্ন করা, খাবার দেওয়া, জল দেওয়া, এই সমস্ত কাজ ওরা করে। আর সেই কারণে পাড়ায় কোনো বিপদ আপদ হয় না, কোনো চোর ডাকাত ঢুকতে পারে না, গোটা পাড়াটাকে যেন ওরা একদম কর্ডন করে রাখে। এমন করেই ওই ছোট্ট কুকুরছানা বড় হতে হতে বাকি বড়দেরকে নিয়ে এই অঞ্চলের সবার নিরাপত্তা দেয়। এটাই হচ্ছে ওর ডিউটি। অর্ণব পাড়ার বড়দের নিয়ে একটা ছোট্ট সভা করে বলল যে আচ্ছা, আমরা পশুদের ভালোবাসবো কি না সেটা তো প্রত্যেকের নিজের ব্যাপার, কিন্তু ওদেরকে অকারণে কষ্ট দেওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের কারণ নেই। নিশ্চয়ই বাড়ির পাড়ার বড়রা প্রত্যেকে ওর এই কথা সমর্থন করল। আর একথাও বলল, একজন প্রতিবেশী বললেন যে কিন্তু রাস্তার কুকুর তো কখনো কখনো তো সমস্যা করে, কামড়ে দিতে পারে। অর্ণব বলল এখনো তো সেই সমস্যা হয়নি, যখন সমস্যা হবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু মারধর করা বা বিষ দেওয়া না, এগুলো তো কোনো সমাধান নয়। ওদের টিকা দেওয়া, ওদের নির্বীজকরণ করানো, অসুস্থ হলে চিকিৎসা করা, এসবের ব্যবস্থা তো আমরা করতে পারি, যার যতটুকুনি সাধ্য সেভাবেও তো আমরা করতে পারি। ওরা আমাদের পুরো পাড়াকে এইভাবে নিরাপত্তা দিচ্ছে, আমরা কত ভালো আছি ওদের জন্য। তিনি, সেই ডাক্তার সেনগুপ্ত, তিনি ওর পাশে অবশ্যই রয়েছেন,
তিনি বললেন।